0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, তেসরা আষাঢ়, পহেলা মহরম, 17 জুন, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। দিনব্যাপী সফরে আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সবাইকে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানালেন তারেক রহমান। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী হিসেবে কাজ করতে চায় সরকার, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের উপর ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি ইরানের। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা আলজেরিয়ার মোকাবেলা করছে। অপর দুই ম্যাচে নরওয়ে 4-1 গোলে ইরাককে এবং ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে পরাজিত করেছে। এবং আজ চট্টগ্রামে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে আজ মৌলভীবাজার যাচ্ছেন। এই সফরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ। প্রধানমন্ত্রী সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন, এরপর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তারেক রহমান। এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 152টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিকেলে মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হলে সেগুলোর গঠনমূলক আলোচনা করার কথাও জানান তিনি। তারেক রহমান বলেন, এই দিনটি দেশের সংবাদপত্র জগতের জন্য গুরুত্বপূর্ণ দিন। 1975 সালের 16 জুন বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। 4টা সংবাদপত্রকে রেখে সব বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের সব রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশাল নামে একটি দল গঠন করা হয়েছিল। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্বে এসে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে এসেছিলেন। এই সময় তিনি সরকার পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। সারা দেশে নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু একথা জানান। উপ প্রেস সচিব বলেন, এই বৈঠকে রেলওয়ের মধ্যে ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 7,003 কোটি 36 লাখ টাকার 5টি প্রকল্প অনুমোদন করেছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে নতুন তিনটি এবং সংশোধিত দুইটি রয়েছে। অনুমোদিত পাঁচটি প্রকল্প হল প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, ফেনী জেলাধীন মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা প্রকল্প। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন 100টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি গতকাল জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীর জলবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবেলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। অপরলিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সংসদে জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়া যায়। সংসদের বৈঠক আজ বেলা তিনটায় আবার বসবে। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে বৈষম্যের কারণে বেকার হয়ে পড়া সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঐতিহ্যবাহী দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা পুনরায় চালু করার জোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গতকাল সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ও প্রযুক্তির অনেক কিছু পাল্টালেও সাংবাদিকদের কর্মসংস্থানের সুনির্দিষ্ট সুযোগ সৃষ্টি করা হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
2: এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছে সেই বিষয়ে। সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার হাউসগুলো আছে তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়েছে। আমি একদম বলতে চাই করতে স্পষ্টভাবে, এটা কোন সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব যে আপনার তীব্র ভাষায় এটা প্রতিবাদ জানাবেন।
0: একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে চায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের ভাইরাসের জীবনী ভালো করে পাঠ করা দরকার।
3: নতুন কোন পরিকল্পনা চিন্তা করব তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের ফেসিবাদকে বারবার পাঠ করা দরকার এবং সম্ভবত পালিয়ে যাওয়া ফেসিবাদের শিখণ্ডের জীবনী যদি খুব ভালো করে আমরা পাঠ করতে পারি, আমাদের প্রত্যেকেরই নিজের মনের মধ্যে যদি অজান্তে লুকিয়ে থাকা কোন স্বৈরতান্ত্রিক ফেসিবাদী ভাইরাস থেকে থাকে তাহলে সেটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে পারে।
0: দেশের মানুষের জন্য সহজলভ্য, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহেদুর রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সরকারের স্বাস্থ্যনীতি এখন কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার উপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোন ধরনের হস্তক্ষেপ করবে না, বরং গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীন দেখতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। গতকাল রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী শাসনামলে গণমাধ্যম ও জুলাই অভ্যুত্থানের চেতনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে ফ্যাসিবাদ দূর করার জন্য সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে।
4: জুলাইয়ের আন্দোলনে আমরা যেই আন্দোলন করেছি এবং আমরা যেই ফলটা পেয়েছি এটা ধরে রাখতে হবে। ফ্যাসিস্ট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে আপনাদের যেরকম অংশগ্রহণ, আপনাদের যেরকম সহযোগিতা প্রয়োজন, রাজনীতিবিদদের যেরকম সহযোগিতা প্রয়োজন, ঠিক তেমনি সকল শ্রেণী পেশার মানুষের, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সহকর্মীদের, আমার তাদেরও এখানে অংশগ্রহণটা খুব জরুরি।
0: সারা দেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন এ ক্যাম্পেইন সফল করতে সরকার কাজ করছে। তিনি বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে এবং সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
5: আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি, হ্যাভ নট ডান এনিথিং রং। ছয়টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। উই শুড কাম এট এ পয়েন্ট টু পানিশ অল দ্য পিপলস লাইবল ফর অল দ্য ব্যাড ইনসিডেন্সেস।
0: এদিকে গতকাল 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ঝটিকা সফরে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন রোগীদের চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি জাবেদ কারদার। ঢাকার যানজট নিরসনে চারটি আন্তনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই নির্দেশ দেওয়া হয়। এর ফলে রাজধানীতে যানজট নিরসনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। আরো শুনুন প্রতিবেদনে।
6: রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে চারটি প্রধান আন্তনগর বাস টার্মিনাল অতি দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চারটি আন্তনগর বাস টার্মিনাল হল ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়দাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়দাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সায়দাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
7: সায়দাবাদ স্টেশন কাজ করে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি এবং ওইটা উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখান থেকে লোডটা কমানো যায়।
6: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার উপর যাতে বাস দাঁড়িয়ে না থাকে সেজন্য প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
8: রাস্তায় যানজট যাতে না থাকে সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কি করণীয়, মহাখালী আন্তঃজেলা বাস সার্ভিস গুলো যেখানে রাস্তার উপরে থাকে হয়তো বা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশ। ঘোষণা দিয়েছে।
6: ঢাকার বাহিরে টার্মিনাল সমূহ স্থানান্তরের বিষয়ে সাধারণ যাত্রীরা জানান,
8: ঢাকার ভিতরে বর্তমানে টার্মিনাল অনুগুলো এটা ঠিক আছে, কিন্তু ঢাকা যে যানজটের কারণে আসলে এগুলো অনেক সমস্যা। যাত্রীর একটু অসুবিধা হবে হয়তো, অনেকে ঢাকার আশপাশ থেকে একটু ডিস্টেন্স হইলেও, কিন্তু তুলনামূলক তো ঢাকাবাসীর জন্য তো উপকৃত হবে।
6: রাজধানীর যানজট নিরসনে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
9: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেল সংযোগ না থাকা 10 জেলায় সরকার রেল সেবা বাস্তবায়ন করবে, এই লক্ষ্যে সমন্বিত প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সময় বাঁচাতে রেল যোগাযোগে কর্ড লাইন করার পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স ও মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে এবং যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সেনাবাহিনী বলেছে, গত রোববার যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরের ঘোষণা প্রদানের পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে আরও জানায়, হামলা অব্যাহত থাকলে আগ্রাসনকারীকে কঠোর জবাবের সম্মুখীন হতে হবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, নেতানিয়াহুকে লেবাননের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে এবং ইসরায়েলের আগ্রাসন ও হিজবুল্লাহকে সামলানোর বিষয়ে তিনি খুশি নন। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি হলেও ইসরায়েলি সেনারা লেবানন দক্ষিণাঞ্চলে দখলে রাখবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশা প্রকাশ করেন, জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা আবারও ইরানে যেতে পারবেন এবং তেহরানের সঙ্গে 60 দিনের আলোচনাকালে হরমুজ প্রণালীতে কোন টোল আদায় করা হবে না। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকের পর বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে শান্তি স্থাপন করা। ট্রাম্প আরও দাবি করেন, তিনি আত্মযুদ্ধ বন্ধ করেছেন, তবে তার এই দাবির সত্যতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। শিল্পোন্নত সাতজাতি গ্রুপ G7 এর নেতৃবৃন্দ ট্রাম্পের এই মন্তব্যের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সংযত আশাবাদ ব্যক্ত করেছেন। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের কানসাসে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা এখন আলজেরিয়া মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচটি গোলশূন্যতে এগিয়ে চলছে। এছাড়া অস্ট্রিয়া ও জর্ডানের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 10টায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে এবং নরওয়ে ইরাককে 4-1 গোলে পরাজিত করেছে। আজ রাত 11টায় পর্তুগাল কঙ্গোর মধ্যকার ম্যাচটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লিফটের মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 48 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। দিনব্যাপী সফরে আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতিশোধে মানসিকতা থেকে বেরিয়ে এসে সবাইকে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানালেন তারেক রহমান। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী হিসেবে কাজ করতে চায় সরকার, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের উপর ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি ইরানের। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা আলজেরিয়া মোকাবেলা করছে। অপর দু ম্যাচে নরওয়ে 4-1 গোলে ইরাককে এবং ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে পরাজিত করেছে। এবং আজ চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের প্রথমটিতে সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। 90.4

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটো কাটো আর গান শুনে শুনে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, এবং আর্জেন্টিনা ভক্তরা একটু আরো একটু বেশি ভালো আছে। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক টেনশন নিয়ে সবাই খেলা দেখতে বসেছেন আমি জানি, এবং এই কারণেই কিন্তু আমি একটু লেট করে এসেছি, বিকজ আমি জানি আপনারা এখন খেলায় মনোযোগ আছেন, আমার দিকে হয়তোবা এতটা মনোযোগ থাকবে না। বাট যারা খেলা দেখতে পারছেন না লাইভ, তারা কিন্তু আমার কাছ থেকে লাইভ সব রিপোর্ট পেয়ে যাবেন, আপডেট পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, একটা গুড নিউজ দিয়ে দেয়, আর্জেন্টিনা ভক্তদের জন্য একটা গোল কিন্তু দিয়ে দিয়েছে, এবং কে দিয়েছে? আপনাদের পছন্দের, আমাদের সবার পছন্দের লিওনেল মেসি গোলটা দিয়েছে, এবং সেটা কিন্তু ফার্স্ট হাফ আওয়ারের মধ্যেই মানে গোল দিয়ে দিয়েছে, মানে লাইক 30 মিনিটের মধ্যেই কিন্তু সেই গোলটা হয়ে গেছে। সো আমি কিন্তু খুবই এক্সাইটেড এবং অনেক হ্যাপি সত্যি কথা বলতে, কারণ আর্জেন্টিনার এবং ব্রাজিল দুটো দলই কিন্তু খুবই পছন্দের, এবং এই যে একটা হাইপ এবং এই যে মানুষের ঝগড়া, মানুষের এই যে একটা কি বলে মানে কি বলে মানে তর্ক বিতর্ক, এটা কিন্তু আমি খুবই এনজয় করি এবং আমি নিজেও কিন্তু করি মাঝে মাঝে। সো দেখা যাক এবার আজকের ফাইনাল রেজাল্ট কি হয়, তবে আপনারা কিন্তু আমার মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আমি তানহা হাজির হয়ে গিয়েছি মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ। আই হোপ আপনারা জয়েন হয়েছেন, একদিক দিয়ে কানে যদি হেডফোন দিয়ে আমাকে শুনেন আর ভিজুয়ালি যদি খেলা দেখেন, তাহলে আই থিঙ্ক আপনারা ভালো বেশি এনজয় করতে পারবেন। ওকে, ফেসবুকে একটা পোস্ট আপলোড হয়ে গেছে, আর্জেন্টিনা নিয়েই পোস্ট করেছি, সেই পোস্ট চাইলে কমেন্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন, বেশি বেশি করে লাইক দিতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILOVETHAKAFM। এছাড়াও আপনার মনের কথা, ব্যথা, যা যা আছে সবকিছু কিন্তু আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারেন 01841904904 এই নম্বরে। ওকে, আমি আবার একটু পরে ব্যাক করব আপডেট নিয়ে যে কি হয়। আমার মনেও কিন্তু খুব ভয় কাজ করছে, যে ওই যে একটা থাকে না ঠাকুমার জুড়িতে একটা গান আছে না, গা ছম ছম কি হয় কি হয়, ওই অবস্থা কিন্তু আবারও হচ্ছে। তো দেখা যাক কি হয়, আর কি বেশিক্ষণ সময় নেই, অলরেডি কিন্তু 50 মিনিটের মতো প্রায় শেষ, 50 কি 60 মিনিটের মতো মনে হয় প্রায় শেষ। সো আর মাত্র 30 মিনিটের মতো আছে, সো দেখা যাক কি হয়। আর আমরা এখন একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি মাঝখানে এসে আপডেট জানিয়ে দিয়ে যাবো। ওকে, সো আপনারা টিউন থাকুন এবং খেলা দেখতে থাকুন। সো একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: Okay.
1: Oh, money shot.
2: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ

0: morning, Mike.
1: আর্জেন্টিনা ভক্তদের জন্য আবারও কিন্তু গুড নিউজ নিয়ে চলে এলাম, মানে গত 60 মিনিটে, মানে 60 মিনিট সময়। আপনাদের পছন্দে লিওনেল মেসি কিন্তু আরো একটি গোল দিয়েছে, মানে বুঝতে পারছেন আর্জেন্টিনা কিন্তু ফুল ফর্মে আছে একদম, সেই রকম খেলা কিন্তু হচ্ছে। এখনো 30 মিনিট বাকি, সো এখনো কিন্তু বলা যাচ্ছে না, কারণ দেখা যায় যখন গোল হওয়ার থাকে তখন কিন্তু লাস্ট মিনিটেও অনেকগুলো গোল হয়ে যায়। সো আমরা কিন্তু এখনো আসলে দোয়া পড়তে থাকবো এবং আর্জেন্টিনা ভক্তদেরকে বলবো বেশি বেশি করে দোয়া পড়ুন, নামাজ পড়ুন, মোনাজাত পড়ুন এবং যা যা করা লাগে জিতার জন্য তাই তাই করতে থাকুন। ওকে, আর আমার ফেসবুক পোস্টেও একটা কমেন্ট করে আসুন এবং প্রেডিকশন দিয়ে আসুন যে আজকে কে জিতছে। আমার তো মনে হচ্ছে যে আজকে আর্জেন্টিনাই জিতবে, তবে কত কত গোলে জিতবে সেটাই কিন্তু আসলে দেখার বিষয়। আমার কেন জানি মনে হচ্ছে যে আর্জেন্টিনা আজকে 3-1 গোলে জিতে যাবে, মানে আর্জেন্টিনা 3টা গোল দিবে আর আলজেরিয়া হয়তো বা 1টা গোল দিতে পারে বা 2টা দিতে পারে, বাট আর্জেন্টিনাই কিন্তু আজকে জিতে যাবে আমি কিন্তু এটা প্রেডিক্ট করে রাখছি। সো আপনারাও কিন্তু আপনাদের প্রেডিকশন জানাতে পারেন। বাই দ্য ওয়ে, কেমন লাগছে এই যে আপনাদের মেসি যে গোল দিয়ে দিল ঠিক 60 মিনিটে এবং একটা গোল দিয়েছিল 17 মিনিটে, সো এই গোল দুটো দেখতে পেয়ে নিজের চোখে অথবা টিভিতে বা ফুল স্ক্রিনে কেমন লাগছে? আর বাই দ্য ওয়ে, আরেকটা মজার বিষয় কি জানেন, আমাদের টিএসসি মানে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি চত্বরে কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গেছে, মানে একদম এক ফোটাও জায়গা নেই আর্জেন্টিনা ভক্তদের জন্য এবং আর্জেন্টিনার সব ভক্তরা কিন্তু সকাল 7টা বাজে হাজির হয়ে গেছেন টিএসসি চত্বরে এবং সবাই কিন্তু ফুল স্ক্রিনে খেলা দেখছেন। সো কে কে টিএসসিতে আছেন এবং টিএসসি থেকে আমাকে শুনছেন চাইলে একটা এসএমএস কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এবং ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা আবারও একটু খেলায় দেখে আসি, মানে আমি আবার আপনাদেরকে আপডেট জানাবো এবং একটা ব্রেক নিয়ে আসি আর একটু পরে আবার ফিরবো, সো স্টে টিউন্ড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with তানহা। আপনাদের জন্য আবারও একটা গুড নিউজ নিয়ে চলে এসেছি। আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন আমি কি গুড নিউজ নিয়ে চলে এসেছি, বাট আমি কিন্তু দূর থেকে ব্রাজিল ভক্তদের একটু কান্না শুনতে পাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? যাই হোক, লিওনেল মেসি কিন্তু আবারও একটা গোল দিয়ে দিয়েছে, মানে সে হ্যাট্রিক করেছে, মানে বুঝতে পারছেন আমাদের লিওনেল মেসি সবার পছন্দের এবং আর্জেন্টিনা ভক্তদের তো অবশ্যই পছন্দের, এবং আমি দেখেছি অনেক ব্রাজিল ভক্ত তোরাও কিন্তু লিওনেল মেসিকে পছন্দ করেন এবং তার খেলা পছন্দ করেন। তবে একটু মন খারাপের একটা কথা আছে, সেটা বলবো, তবে তার আগে বলে দিই, লিওনেল মেসি কিন্তু একাই একটা গোল দিয়েছেন 76 মিনিট 40 সেকেন্ডে। সো এখনো কিন্তু কিছু সময় বাকি আছে, প্রায় 10-15 মিনিটের মতো বাকি আছে। সো দেখা যাক কি হয়, আলজেরিয়াকে একটা গোল দিতে পারবে? আমি তো প্রেডিক্ট করেছিলাম যে 3-1 গোলে আর্জেন্টিনা জিতে যাবে, বাট আমি দেখছি এখন আলজেরিয়া একটা গোলও দিতে পারছে না। কিন্তু কেন, মানে দিবে লাস্ট মোমেন্টে কি দিবে, আপনাদের কি মনে হয়? চাইলে এস এম এস এবং কমেন্ট করে জানাতে পারেন, এস এম এস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এবং ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো দেখা যাক কি হয়। আর বাই দ্য ওয়ে, দুঃখের খবরটা হচ্ছে যে আর্জেন্টিনার সব থেকে খ্যাত বিখ্যাত এবং ফেমাস যে ফুটবলার লিওনেল মেসি, তাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে এক্সচেঞ্জ করে এখন তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। যেটা করে যে যখন তাকে দিয়ে মানে বেসিক্যালি আজকের ম্যাচের জন্য তাকে আর তেমন একটা প্রয়োজন নেই, কারণ অলরেডি প্রেডিক্ট করেই ফেলতে পারছে মানুষ যে আর্জেন্টিনা আজকে জিততে যাচ্ছে। সো মেসিকে উঠিয়ে নিয়ে নিকোলাস অতামেন্ডিকে নামানো হয়েছে। নিকোলাস অতামেন্ডি একজন আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার, তার বয়স কিন্তু 38 বছর এবং তার জন্মদিন February 12th। সো সে কিন্তু অসম্ভব ভালো একজন খেলোয়াড়, তাকে মেসির বদলে নামানো হয়েছে এবং দেখা যাক সে কি, সে একটা গোল দিতে পারে কিনা। আমার কেন জানি মন টানছে যে সেও একটা গোল দিবে, সো দেখা যাক। আর মেসিকে উঠিয়ে নেওয়ার কারণ অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যারা ফুটবল দেখেন বা ফুটবল খেলা খুব ভালো বোঝেন, যে নর্মালি যেটা হয় ভালো প্লেয়ারদেরকে বেশি একটা ম্যাচ খেলতে দেওয়া হয় না, কারণ দেখা যায় তাদের ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে, ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে। সো তাদের যাতে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়, সেজন্য দেখা যায় তাদেরকে আগের ভাগে ভালো সুস্থ থাকতে উঠিয়ে নেওয়া হয় বা কিছু কিছু ম্যাচে কিন্তু খেলানোও হয় না। সো আপনাদের কি মতামত এই ব্যাপারে জানাতে থাকুন এবং এস এম এস কমেন্ট করতে থাকুন। আমি আবারও একটু পরে ব্যাক করবো, মানে নেক্সট আওয়ারে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আই থিঙ্ক এতক্ষণে তো সবাই মনে করেন খুশিতে লাফাচ্ছেন, কারণ ফাইনালি কিন্তু আর্জেন্টিনা জিতেই গেল। আমি প্রেডিক্ট করেছিলাম যে আর্জেন্টিনা 3-1 আজকে জিতে যাবে, কিন্তু দেখলাম যে আলজেরিয়া একটা গোলও দিতে পারেননি। এটার জন্য আসলে একটু মন খারাপ হচ্ছে যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই না হলে কিন্তু খেলা একটা দেখার কোনো মজা থাকে না। বাট তারপরও যেহেতু আর্জেন্টিনা জিতে গেছে, সেটা যেভাবেই হোক সেটার জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য, এবং আশা করি যারা আর্জেন্টিনা ভক্ত আছেন আজকে তাদের জন্য ঈদের দিন। সো আপনারা আজকে খুশিতে অনেকেই কিন্তু অনেক কিছু করে ফেলতে পারেন, সো খুশিতে আবার উল্টাপাল্টা কিছু করে ফেলেন না, কাউকে আবার মেরে ফেলেন না, ওকে? খুশিটা অবশ্যই কন্ট্রোল থাকতে হবে, ওকে? বাট আজকে কিন্তু আমি দেখব রাস্তাঘাটে ব্রাজিল ভক্তরা একটু লুকোচুরি লুকোচুরি খেলবে। যদিও ব্রাজিলের সাথে আজকে খেলা ছিল না, কিন্তু কেন জানি না আর্জেন্টিনার সাথে যখন যে দলেরই খেলা হোক না কেন, ব্রাজিল ভক্তরা মানে অটোমেটিকলি সেই অপোজিট টিমের ফ্যান হয়ে যায়। এবং আবার ব্রাজিলের খেলার সময়ও কিন্তু আমরা একই দৃশ্য দেখেছি যে অটোমেটিকলি আর্জেন্টিনা ভক্তরা মরক্কোর ফ্যান হয়ে গেছেন। সো আজকে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল ভক্তরা মনে হয় আর্জেন্টিনা আলজেরিয়ার ভক্ত হয়ে গেছিলেন, তাই না? সো যাই হোক, মন খারাপ করার কোনো করে কোনো লাভ নেই, কারণ এটাই হচ্ছে ভাগ্য এবং এটাই হচ্ছে খেলার নিয়ম, একজন জিতবে একজন হারবে। সো এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার বা এত বেশি হাইপার হওয়ার কোনো কারণ নেই। আরও সামনে অনেক ম্যাচ আছে আর্জেন্টিনা ব্রাজিল, এবং প্রত্যেকটা দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আশা করি নেক্সট ম্যাচগুলো ভালো খেলবে আর্জেন্টিনা ব্রাজিল দুই দলই। আর অবশ্যই আর্জেন্টিনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া রইল। দেখা যাক, এবারের কাপও মেবি আর্জেন্টিনা নেওয়ার সম্ভাবনা আছে, কতটুকু সম্ভাবনা আছে সেটা কিন্তু চাইলে আমাকে SMS এবং কমেন্ট করে জানাতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো আমি তানহা আছি আপনাদের সাথে, এখন বলেছি যে খেলার আপডেট দিব, খেলার আপডেট তো দিয়ে দিয়েছি। তো এখন আমরা আবারও আমাদের মর্নিং মাইকের গল্পে ফিরে যাব, অবশ্যই ফিফা থাকবে এই গল্পের মধ্যে। তবে এখন একটা গান শুনবো, যেহেতু মাত্রই আর্জেন্টিনা জিতেছে সেই উপলক্ষে আর্জেন্টিনা ভক্তদের জন্য একটা গান ডেডিকেট করতে চাচ্ছিলাম। তার আগে কি একটু কমেন্টগুলো পড়ে যাবো আমার পোস্টের, কারণ অনেকক্ষণ হয়েছে কমেন্ট পোস্ট আপলোড করেছি। সো অনেকেই কিন্তু কমেন্ট করা শুরু করেছেন, তো দেখা যাক কি হয়। অনেকে কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন যে আপু আমি কোন, মানে আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু তুমি কোন দল করো। তো আমি বলে দিচ্ছি যে আমি, আপনারা গেস করেন যে আমি কোন দল করি, দেখি আপনারা ধরতে পারেন কি না, ওকে? আর আমি খেলার শেষে মানে 2026 বিশ্বকাপের পরে জানিয়ে দেবো আমি কোন দল করি। কিন্তু এর মানে এই না যে আমি সুবিধাবাদী, যে দল জিতবে তার নাম বলবো, অবশ্যই না। আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যেই একটা দল করি, তবে সেটা আমি জানিয়ে দিব। লামিয়া জান্নাত লিখেছে আমরা জিতবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ জিতে গেছেন আপনি, আলহামদুলিল্লাহ বলেন এখন। জনি শেখ কমেন্ট করেছেন, উম্মে রাইহান কমেন্ট করেছেন, তামিম আহমেদ কমেন্ট করেছেন, সিলেট থেকে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং মিতু ইসলাম জিতে গেছি, ইয়ে জিতে গেছি আর্জেন্টিনা মেসি, ইয়ে, ওকে, থ্যাংক ইউ সো মাচ মিতু। এবং অনেক অনেক স্বাগতম আপনাকে, এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার দলের জন্য। জানি না কিসের যন্ত্রণা কমেন্ট করেছেন, তুমি কি মনা ব্রাজিল করো, বলেন তো তুমি কোন দল করি। যাই হোক, আমরা আবারও ব্রেকে যাবো, ওই যে বললাম গান ডেডিকেট করবো, সো গানটা শুনে আসি এবং ব্রেক নিয়ে আসি, ফিরছি একটু পরে, স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

চলছিলো, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সো দুর্দান্ত একটা ম্যাচ হয়ে গেল আজকে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার মধ্যে। সো সবাই হয়তো আশা করি যারা আর্জেন্টিনা ভক্ত তারা তো অবশ্যই ম্যাচ দেখেছেন, যারা ভক্ত না তারাও কিন্তু আজকের ম্যাচ দেখেছেন। তো ভালো খেলেছেন আলজেরিয়া, অনেক ভালো দল একটা, এবং কোনো ম্যাচে গোল দেয়নি এমন কিন্তু হয়নি আলজেরিয়া, খুব কম এটা। তো এই প্রথম মানে এবার হয়তো বা এই খুব একটা অবাক করার বিষয় যে আলজেরিয়া একটা গোলও দিতে পারেনি। যাই হোক, আলজেরিয়ার জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল। আজকে তো প্রথম ম্যাচ, দেখা যাক সামনে কি হয়। আসলে আমরা কেউই জানি না কি হতে যাচ্ছে বা কি হবে, তাই না? সো যেই এবারের কাপ নেক না কেন, খেলাটাকে আমরা এনজয় করব, বিশ্বকাপ এনজয় করব, এটাই হচ্ছে আমাদের মেইন মোটিভ, তাই না? তো চলো না এই মুহূর্তে আপনাদের সাথে আমি আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের চালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক বেশি ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। আপনাদের জন্য আরও একটি মজার গল্প শেয়ার করবো। যারা লিওনেল মেসির ফ্যান আছেন এবং আর্জেন্টিনা ভক্ত আছে তাদের জন্য আই থিঙ্ক এই গল্পটা শুনতে পারলে বা এই কাহিনীটা জানতে পারলে অনেক বেশি ভালো লাগবে। 20 বছর আগে 2006 সালের 16 জুন, মানে আজকের দিন, যদিও আমাদের এখানে 17 তারিখ, তবে আর্জেন্টিনার জন্য কিন্তু 16 তারিখে ম্যাচটা হয়েছে। সো যেহেতু ঘন্টার একটা ডিফারেন্স, মাত্র 18 বছর বয়সে ম্যাচের 74 মিনিটে বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নেমে বিশ্বকাপে অভিষেক ঘটে লিওনেল মেসির। বুঝতে পারছেন, সে 18 বছর আগে ঠিক এই দিনেই কিন্তু লিওনেল মেসি তার জীবনের বিশ্বকাপের অভিষেক ঘটান। মাঠে নামার 14 মিনিট পরে তিনি নিজের প্রথম বিশ্বকাপ গোলটি করেন। ম্যাচটিতে আর্জেন্টিনা 6-0 ব্যবধানে সার্বিয়া ও মন্টিনিগ্রোকে পরাজিত করেন। আর মাত্র কয়েক ঘন্টা পর 2026 বিশ্বকাপ, মানে লাইক আজকের কথা বলছেন, এবং আজকের এই ইনফরমেশন আজকে 2026 বিশ্বকাপে ঠিক একই দিনে এবং পরপর কিছু মিনিটের ব্যবধানে কিন্তু 3টি গোল মেসি করে ফেলেছিলেন। সো আপনারা বুঝতে পারছেন হিস্ট্রি কিন্তু রিপিট হয়েছে। যদিও সেই 6-0 ব্যবধানের গোলে মেসি হয়তো 3টি গোল হ্যাট্রিক করতে পারেননি, কিন্তু সেই 18 বছর পরে এসে কিন্তু সে লিটারেলি হ্যাট্রিক করেছেন। সো মেসির জন্য এই দিনটি কিন্তু অনেক বড় একটি দিন ছিল এবং মেসি কিন্তু এই দিনটি খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারছেন এবং সে কিন্তু তার নিজেকে ডেডিকেট করেছেন আমি মনে করি আর কি। সে কি জানতো সে 18 বছর আগে এবং আজকে সে এরকম একটা দিন তার জীবনে আসবে? আসলে আমরা কেউই কিন্তু কখনোই জানি না যে আমাদের জীবনে ঠিক কখন টার্নিং পয়েন্টটা আসে, কখন আমাদের জীবনে আমাদের জীবনটা মোড় ঘুরে দাঁড়ায়, তাই না? সো যাই হোক, সবার জন্য আশা করি যারা সাপোর্ট করছেন আর্জেন্টিনা এবং মেসিকে সবার জন্য শুভকামনা রইল এবং প্রত্যেকটা দলকে কিন্তু আমি শুভকামনা জানাচ্ছি বিশ্বকাপের। দেখা যাক, এবং আজকেও কিন্তু আরো অনেক ম্যাচ আছে, সেই সব নিয়েও কিন্তু আপডেট থাকবে। সেসব জানতে কিন্তু ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে ফলো রাখতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakaFM। তো চলুন এখন আবারও একটা বিরতি নিয়ে আসি, গান শুনে আসি, নেই অবসর, গানটি শুনবো এবং শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: মর্নিং মাইক।
1: চলে এলাম আমি তানহা আব্বারও আপনাদের সামনে, আই মিন সামনে না, আপনাদের কানের সামনে চলে এসেছি মর্নিং মাইক নিয়ে গল্প করতে, আড্ডা দিতে। এবং আপনারা খুব ভালো করে জানেন যে মর্নিং মাইকে আমি কিন্তু আপনাদের সাথে অনেক বেশি মজার মজার ইন্টারেস্টিং স্টোরি হিস্টোরি ইনফরমেশন নিউজ শেয়ার করি, যেগুলো শুধুমাত্র আপনি কিন্তু আমার কাছে। চলে এলাম আমি তানহা আব্বারও আপনাদের সামনে, আই মিন সামনে না, আপনাদের কানের সামনে চলে এসেছি মর্নিং মাইক নিয়ে গল্প করতে, আড্ডা দিতে। এবং আপনারা খুব ভালো করে জানেন যে মর্নিং মাইকে আমি কিন্তু আপনাদের সাথে অনেক বেশি মজার মজার ইন্টারেস্টিং স্টোরি হিস্টোরি ইনফরমেশন নিউজ শেয়ার করি, যেগুলো শুধুমাত্র আপনি কিন্তু আমার কাছেই শুনতে পারবেন। সো তেমনই কিছু ইনফরমেশন এবং মজার মজার

করে দেই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং অনেক বেশি ভালো লাগবে, তাই না? সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন আই হোপ। তো চলুন আপনাদের সাথে আরো একটি মজার ইনফরমেশন শেয়ার করে দিই। 2026 ফিফা বিশ্বকাপে নতুন করে কিছু দল কিন্তু যুক্ত হয়েছে। আগে মেবি 48টি দেশের দলের মতো ছিল, কিন্তু এবার মেবি 104টি দেশ জয়েন করেছে। সো এর মধ্যে একটি দল কিন্তু এবার বিশ্বকাপে খুব আলোড়ন সৃষ্টি করেছেন। সেই দলের নাম কি জানেন? সেই দলের নাম কেপ ভার্দে, ইংলিশে CABOVERDA। সো এই জাতীয় ফুটবল দলের অফিসিয়াল যেই জার্সিটি আছে সেটা মেড ইন কোথায় সেটা কি আপনি জানেন? সেটা যদি না জানেন তাহলে আমার কাছ থেকে জেনে নেন। এই এই অফিসিয়াল এই জাতীয় দলের অফিসিয়াল জার্সিটির মেড ইন বাংলাদেশ, বুঝতে পারছেন এর এই জার্সির পেছনে যে ট্যাগলাইন থাকে যে মেড ইন চায়না, মেড ইন কোরিয়া, মেড ইন ইংল্যান্ড, সেই জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশের নাম লেখা। এটা কিন্তু আমাদের বাংলাদেশের দেশের জন্য এবং বাংলাদেশের জন্য অনেক বড় একটা ক্ষতি। এবার কিন্তু বিশ্বকাপে আপনি খেয়াল করতে পারবেন যে বাংলাদেশি ফুটবল টিম যদিও বিশ্বকাপে খেলছে না, কিন্তু বাংলাদেশের অনেক অনেক জায়গা থেকে কিন্তু অবদান আমরা দেখতে পাচ্ছি। যেমন কিছুদিন আগেই কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে যে গানটি রিলিজ হয়েছিল সিরসির অনেক জায়গায় বলছে, তো সেই গানেও কিন্তু আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় কণ্ঠ দিয়েছিলেন। সো এটাও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা খ্যাতি বলা যায়। শুধু যে মাঠে খেলেই নাম কমাতে হবে বা আলোড়ন সৃষ্টি করতে হবে বা বিশ্বকাপে থাকতে হবে তা কিন্তু না, অন্য অনেকভাবে কিন্তু আপনি চাইলে ফুটবল বিশ্বকাপের সাথে যুক্ত হতে পারেন। এটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে বারবার আমাদের বাংলাদেশি মানুষেরা এবং আমাদের বাংলাদেশ, তাই না? তো চলুন আবারও আমরা একটা ব্রেক নিয়ে আসি। এত সুন্দর একটা ইনফরমেশন দিলাম, নিউজ দিলাম, আপনারা এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কিন্তু জানাতে থাকুন, SMS এবং কমেন্ট করতে থাকুন। আবার একটু পরে নেক্সট ঘন্টায় আমি ব্যাক করব। সো স্টে টিউন্ড।

0: destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক।
1: আজকে কিন্তু বলা যায় একটা দুর্দান্ত লেভেলের সকাল কিন্তু আমরা শুরু করেছি। সবসময় যেমন ভাবে সকালে ঘুম থেকে উঠি, রিল্যাক্সলি ঘুম থেকে উঠে হয়তো চা নাস্তা করে দেন কাজে যাই, বা একটু বিজি থাকি ঘরের কাজ করতে বা অফিসে যাওয়ার জন্য, আজকে সকালটা কিন্তু সবার একটু অন্যরকম হয়েছে। সবাই আজকে একদম সাতটা, সকাল সাতটার আগে আগে ঘুম থেকে উঠে খেলা দেখতে কিন্তু বসে পড়েছেন, এবং খেলার পরে কিন্তু এখন মন মানসিকতা আর একটু অন্যরকম হয়ে গেছে। অনেকে কিন্তু মন খারাপ করে অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন এবং কাজ করা বন্ধ করে দিয়েছেন, যারা আর কি অন্যান্য দলের টিম সাপোর্ট করছিলেন। যারা আর্জেন্টিনা ভক্ত আছেন তারা আজকে বুক ফুলিয়ে রাস্তায় বের হয়ে গেছেন এবং কাজে চলে গেছেন, কারণ আজকে তো অপোজিট টিমকে একটু পচাতে হবে, তাই না? যাই হোক, আমরা আরো এরকম মজার মজার অনেক ইনফরমেশন, গল্প, স্টোরি শেয়ার করবো। তবে তার আগে আপনাদের সাথে আমি তানহা আছি মর্নিং মাইক নিয়ে, ঢাকা এফএম 90.4 এ থাকবো 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও বৃহস্পতিবারও কিন্তু মর্নিং মাইক নিয়ে আমি মাঝে মাঝে থাকি, আবার বৃহস্পতিবার রাত 11টায় ভালোবাসার বাংলাদেশ নিয়েও কিন্তু আমি থাকি। সো আমি কিন্তু অলওয়েজই থাকছি, সেটার আপডেট পেতে অবশ্যই ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজ কিন্তু ফলো রাখতে হবে। ওকে, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আমাকে কিন্তু লাইভে SMS এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। তো চলুন আপনাদের সাথে এখন একটি ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন আপনাদের সাথে আরো মজা মজা গল্প শেয়ার করব। তবে আমার কাছে মনে হয় এখন একটু কমেন্টগুলো পড়ে আসলে ভালো হয়। আমাদেরকে কমেন্ট করেছেন ইয়াসিন আহমেদ আরাফাত, হ্যালো হ্যালো। আর টি কারিমুল লিখেছেন, দূরকে বলেছে 3 গোল দিছি। ওকে, হ্যাঁ আমি তো পোস্টটা করেছিলাম খেলার আগে, সো আমি তো জানতাম না যে আর্জেন্টিনা এত ভালো খেলবে, মেসি 3টা গোল দিবে। সো মানে আমার সেই পোস্টের সাথে আসলে বর্তমানে রেজাল্টের কোনো মিল নেই। ওকে, জামাল মিয়া কমেন্ট করেছেন, সিয়াম সাইম কমেন্ট করেছেন এবং তাওহিদুল ইসলাম কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা কমেন্ট করছেন এবং হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছেন, কিন্তু আপনি নাম লিখেননি, লাস্টে 179 গুড মর্নিং জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি। বরাবরই জাপান শহরকে নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা করা হয় যে পৃথিবীতে, মানে বলা হয় এমন একটা কথা যে পৃথিবীতে সব থেকে সুন্দর যদি কোনো দেশ থাকে সেটা হচ্ছে জাপান। তো সেই জাপান টিমও কিন্তু একই রকমের একটা মাইল ফলক রেখে গেছেন 2022 বিশ্বকাপে জার্মানিকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকে চমক চমকে দিয়েছিলেন জাপান। কিন্তু ম্যাচের ফলের চেয়েও বেশি প্রশংসা কুড়িয়েছিল তাদের আচরণ। খেলা শেষে জাপানি খেলোয়াড়রা ড্রেসিং রুম পরিষ্কার করে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে এবং পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ধন্যবাদ বার্তা রেখে যান। একইভাবে জাপানি সমর্থকরাও নিজেদের আসনের চারপাশের ময়লা পরিষ্কার করে তারপর স্টেডিয়াম ত্যাগ করেন। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সভ্যতা শুধু বড় বড় কথাই নয় বরং ছোট ছোট দায়িত্বশীল কাজের মধ্যেই প্রকাশ পায়। অন্যের কাজকে সম্মান করা, নিজের পরিবেশ পরিষ্কার রাখা এবং দায়িত্বশীল নাগরিক হওয়াই একটি উচিত উন্নত জাতির পরিচয়। জয় পরাজয় ক্ষণস্থায়ী, কিন্তু সুন্দর চরিত্র ও মূল্যবোধ মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে। আপনার এই বিষয়ে মতামত কি সেটাও কিন্তু জানিয়ে দিবেন। আমার মনে হয় জাপান একটা, মানে পুরো বিশ্বকে সবসময় কিন্তু তাদের এই এই কর্মকাণ্ডের জন্য একটু শিক্ষার ব্যবস্থা করে রেখে যান, তাই না? জাপানকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ সেই জন্য এবং অনেক অনেক শুভকামনা রইল জাপান টিমের জন্য। তো চলুন আমরা আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরব একটু পরে। সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: আবারও চলে এলাম আমি তানহা আপনাদের সাথে গল্প করতে আড্ডা দিতে। কিন্তু এবার আপনাদের পাঠানো এসএমএস গুলো একটু পড়বো, কারণ অনেক সময় হয়ে গেছে আপনারা এসএমএস করছেন এবং আমি পড়তে সময় পাচ্ছি না। আসলে আজকে এত মজার মজার গল্প ইনফরমেশন আছে যে সেগুলো শেয়ার না করেও পারছি না, আবার আপনাদেরকে সময় না দিয়েও পারছি না। যাই হোক, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। তো চলুন এখন মেসেজে চলে যাই। দিদিমণি, আমার নাম দিগন্ত রায়। দিদিমণি, আপনার কথাগুলো অনেক মিষ্টি। আরে, আপনি দেখতে জানি না কত সুন্দর। দিদিমণি, আপনি অনেক মিষ্টি মিষ্টি কথা বলার জন্য আপনার জন্য শুভকামনা। অন্তকের আরেক নাম অতাক্রকের আরেক নাম আর্জেন্টিনা। দিদিমণি, আপনি কোন দল সাপোর্ট করেন প্লিজ বলেন। আপনি গেস করেন আমি কোন দল সাপোর্ট করি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আশা করি আপনিও অনেক সুন্দর এবং অনেক ভালো মনের একজন মানুষ। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আজ কোন দল জয় পেলো? আমি সাজ্জাদ রংপুর থেকে। ও মা, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? জয় পেয়েছে মানে কোন দল? আর্জেন্টিনা ছাড়া আর কোন দল জিতবে বলেন? তাও কি 3-0 গোলে, মানে বুঝতে পারছেন সেই রকম চাপ কিন্তু। সুমন, তানহা তানহা তানহা, খুনসুটি করার কাউকে পাচ্ছি না, তাই তুমি এক মুহূর্তের জন্য তুমি ব্রাজিল হয়ে যাও। কি সকাল সকাল নাস্তা হলো কি দিয়ে? আচ্ছা, আমি আর যাই মানে ব্রাজিল কেন আমি হব, তাই না? স্পেসিফিক আমি ব্রাজিল কেন হব আমি বলবো না আমি কোন দল করি, বাট আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কোন দল করি। আই থিঙ্ক অনেকেই কিন্তু গেস করতে পারছেন আমি কোন দল করি। ওকে, যাই হোক, খুনসুটি করতে কাউকে পাচ্ছে না, ফেসবুকে পোস্ট করতে থাকুন এবং আমাকে মেসেজ করতে থাকুন। আপনি ব্রাজিল ভক্তদেরকে খোঁচা মেরে একটা মেসেজ করতে পারেন, সেই মেসেজটা আমি লাইভে পড়লে অলরেডি কিন্তু ব্রাজিল ভক্তরা একটু খেপে যাবে, সো আপনার কিন্তু খোঁচানো হয়ে যাবে। ওকে, তানহাপু, আজকে আমার মনটা ভালো নেই, আমার জন্য হাবিব ভাইয়ের দিন গেল তোমারই পথ চাইয়া গানটা প্লে করেন প্লিজ। ওকে, যদি থাকে অবশ্যই প্লে হয়ে যাবে, আমি দেখি আছে কিনা, হ্যাঁ, তারপর আমি প্লে করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, নাদিম খান, ঢাকা, আর্জেন্টিনা বা ব্রাজিল জিতুক বা হারুক, দিন শেষে আমরা বাংলাদেশি, একদিন আমরাও করব জয়। হোপ ফর ওয়ান্ডারফুল অ্যান্ড জয়ফুল আপকামিং ডেজ। থ্যাংক ইউ সো মাচ নাদিম খান। ইয়েস, আমাদের নিজেদের বাংলাদেশ কিন্তু অলরেডি আমি বলেছি যে ফিফা কাপে যদিও মাঠে না খেললেও তারা কিন্তু অনেকভাবে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, যেমন গানের মাধ্যমে এবং এই যে বললাম জার্সিতে হচ্ছে মেড ইন বাংলাদেশ লেখা, সো সেটাও কিন্তু আমাদের কাইন্ড অফ পার্টিসিপেটই বলা যায়, তাই না? হাই আপু, আমি রুবাইয়া রংপুর থেকে শুনছি তুমি ব্রাজিল দল সাপোর্ট করো অ্যান্ড আমিও, আর্জেন্টিনা জিতছে দেখে মন খারাপ। না, আমি বলিনি তো আমি ব্রাজিল দল সাপোর্ট করি, কেন আপনার মনে হলো আমি ব্রাজিল দল সাপোর্ট করি? আমি বলেছি যে আপনারা গেস করেন আমি কোন দল সাপোর্ট করি, বাট আমি এখন বলবো না, আমি বিশ্বকাপের পরে আমি বলে দেবো যে আমি কোন দল সাপোর্ট করি। আমরা জিতে গেছি, আমি আর্জেন্টিনা, তুমি কোন দল করো? তানহাপুর রংপুর থেকে সেম অ্যান্সার আপনার জন্যও, আপনারা গেস করতে থাকুন। হাই কিউট আপু, আমি মিরপুর থেকে রেশমি, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অলসো কিউট। আই থিঙ্ক না, আপনি কিউট হবেনই অবশ্যই, এত সুন্দর এসএমএস করেছেন কিউটই হবেন। আই জয়েন টু মর্নিং মাই তানহা স্বপ্নীল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ স্বপ্নীল। তারপরে হ্যালো আপু, কেমন আছো? আমি রিয়াদ জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, আজকে আছে পুরোটা সময় জুড়ে, থ্যাংক ইউ সো মাচ রিয়াদ। আশা করি এখনো ভালো লাগছে আপনাদের এই আজকের মর্নিং মাইক। হাই আপু, কেমন আছো? আমি তোমার একজন কিউট সিস্টার বলছি, ইস্পিতা আলম ফ্রম চিটাগং, থ্যাংক ইউ সো মাচ ইস্পিতা। হাই সিস্টার, কি অবস্থা আপনার? দেন আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম তিথি আপু, কেমন আছো? সালে আহমেদ সাথে আছি লালমনিরহাট থেকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। বাই দ্য ওয়ে, আমার নাম কিন্তু তানহা, আমি কিন্তু তিথি না। তিথি আপু এখন আমাদের এখানে আর নেই, সো আমি এখন মর্নিং মাইক করছি, সো আশা করি আমার মানে আমার কি বলে এটাকে প্রেজেন্টেশন আপনাদের অনেক বেশি ভালো লাগে এবং আমার কি বলে এই যে গল্প করি আড্ডা দিই সেটা মেবি আপনাদের অনেক বেশি ভালো লাগে। যাই হোক, কমেন্ট করে বা এসএমএস করে জানিয়ে দিতে থাকুন, আমি আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউন।
1: You're listening to Taka FM 90.4.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4। সো আই হোপ যারা একদম সকাল থেকে জয়েন হয়েছিলেন বা যারা আজকের প্রোগ্রাম শুনেছেন, আশা করি আপনারা অনেক বেশি এনজয় করতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আজকে কিন্তু পুরোটাই পুরো আর্জেন্টিনার ম্যাচ এবং বিশ্বকাপ নিয়ে সেই রকম আড্ডা দিয়েছি, গল্প করেছি, অনেক মজার মজার ইনফরমেশন শেয়ার করেছি। সো আই হোপ আপনাদের ভালো লেগেছে আজকের প্রোগ্রাম। আর আগামীকাল ঠিক এই সময়ে মানে সকাল 8টা বাজে কিন্তু আমি চলে আসবো, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহাত থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও বৃহস্পতিবার দিনও কিন্তু মাঝে মাঝে আমি থাকি মর্নিং মাইক নিয়ে, এছাড়াও ভালোবাসার বাংলাদেশ নিয়েও কিন্তু রাত 11টা বাজে থাকি। সো আমাকে কিন্তু আপনারা অলওয়েজ পাচ্ছেন এবং ফেসবুক ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে কিন্তু আমার ভিডিও এবং রিল এবং পোস্ট বিভিন্ন রকমের স্ট্যাটাস শেয়ার হয়। সো সেখানেও আপনারা আমাকে পেয়ে যাবেন, ঢাকা এফএম 90.4 ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও SMS এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো এছাড়াও আমি কিন্তু রেডিও আম্বার 102.4 এফএম এ দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতি কাব্য নিয়ে থাকি প্রতি রবি থেকে বৃহস্পতিবার। সো সেখানেও আপনারা আমাকে পেয়ে যাবেন। তো আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে এবং সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে আমার জন্য ওয়েট করবেন এবং আগামীকালের জন্য ওয়েট করবেন এবং আমাকে অনেক বেশি মিস করবেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন। কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না, এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
6: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
7: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: এই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: ছেড়ে দিলদিয়া ফিল করেন
1: হ্যালো
2: হ্যাঁ বলো
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
2: আচ্ছা নেটে কল দাও তো
1: আহা এখানে কি হলো
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
3: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: 92.4.
1: Midday. Midday. Field.
2: হ্যালো ঢাকা, জিতে গেছে, জিতে গেছে আর্জেন্টিনা, জিতে গেছে বমোস আর্জেন্টিনা। হ্যালো লিসেনার, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস এ, এন্ড দিস ইজ আরজি রিদম হিয়ার, এন্ড ইউ গাইজ আর উইথ ইউর ফেভারিট স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আমাদের সাথেই যুক্ত আছেন। বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু দুপুর 2টা বাজে চলে এসেছে, আর আজকে বুধবার, আর বুধবার দুপুর 2টা মানেই কিন্তু আরজি রিদম, আর সাথে থাকছে মিড ডে ফিলস। হ্যাঁ লিসেনার্স, চলে এসেছি। ও সকাল সকাল তো আজকে আরজি রিদমের আপনাদের কি বলবো, আর এটা নিয়ে তো আসলে অনেক কথা কাটাকাটি হয়ে গেল এখন পর্যন্ত। যাই হোক, জিতে গেলাম, আসলে কিছু বলার নেই, আর তেমন একটা ফ্লেক্স নিতে চাচ্ছি না আপাতত। যাই হোক, এগুলো নিয়ে অবশ্যই গল্প হবে, কথা হবে। আমি একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/ILoveDhakaFM, সেখানে চলে আসলে কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন, এবং পোস্টে যদি কমেন্ট করে ফেলেন খুব ইজিলি কিন্তু আমি আপনার সাথে কানেক্ট হয়ে যাচ্ছি। আর তাছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে খুব ইজিলি কিন্তু টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, তাহলেই কিন্তু যুক্ত হয়ে যেতে পারছেন মিড ডে ফিলসের সাথে। সো দেরি না করে ফোনটা হাতে নিয়ে নিন, আর আমাদের একটি অফিসিয়াল অ্যাপও কিন্তু আছে বন্ধুরা, ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যদি ডাউনলোড করে ফেলেন খুব ইজিলি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন কিন্তু আমাদেরকে। যাই হোক, আছি পুরো দুপুর জুড়ে, আমরা গল্প করব, আড্ডা দিব, আর্জেন্টিনা আলজেরিয়ার ম্যাচ নিয়ে কথা বলবো, আমাদের আপকামিং যে ম্যাচেসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, দুপুরটা কার কেমন কাটছে সেই বিষয়ে আমরা গল্প করব, কে কে যুক্ত হয় আমরা সেই বিষয়টা দেখব। তো যাই হোক, আশা করছি সবাই শেষ পর্যন্ত থাকবেন, আছি বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথেই। আর এত সুন্দর একটা জয় আসলে গতকাল রাতে ছিল, আমার মনে হয় আজকের এই দুপুরটা, অন্তত আজকের এই দুপুরটা আমাদের একটা ফিফার গান দিয়ে আসলে শুরু করা উচিত, কারণ গতকালকের ম্যাচটা, সরি গতকালকে না, মানে এই যে সকালের ম্যাচটা কিন্তু আসলে দুর্দান্ত একটা খেলা কিন্তু ছিল। ও কি বলবো, যে আজকের দিনটা আশা করছি এইভাবেই ভালো কাটবে, সকালবেলা থেকে যতটা খুশি ঠিক এভাবেই দিন ভালো কাটবে, সবার আশা করছি ভালোই কাটবে। তাতে কথা না বলে এখন আমরা গানে চলে যাব, আমরা পিটবুলের একটা গান শুনবো যেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 একটা গান, উই আর ওয়ান। তো দেরি না করে আমরা সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Mississippi Fields.
1: Hello, listeners. This is RJ Rhythm back here. সবাই যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবর দুইটা বাজেই কিন্তু চলে এসেছি এবং আছি কিন্তু আপনাদের সাথে বিকেল পাঁচটা পর্যন্ত মিড ডে ফিলস নিয়ে। আশা করছি পুরো দুপুর জুড়ে সবাই আমার সাথে থাকবেন যুক্ত এবং আমরা জমিয়ে কিন্তু আজকে আড্ডা দিব। আর তাছাড়া আমি যদি বলি গতকালকে রাতের ম্যাচের কথা, ওফো কথা তো মনে হয় আজকে আর শেষ হবে না। বাই দ্য ওয়ে, মেসির অসাধারণ এক হ্যাট্রিকের মাধ্যমে একটা রেকর্ড ব্রেক করা এবং হচ্ছে এত সুন্দর একটা ম্যাচ হচ্ছে জিতে আসা, এটা আমার কাছে আসলে অনেক কিছু পার্সোনালি। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা গল্প করবো, এই বিষয়টা নিয়ে আমরা আড্ডা দিব। আমি একটু দেখে আসতে চাই একদম শুরুর এই মুহূর্তে কে কে যুক্ত হয়ে গেছে আমার সাথে। আমি প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, কে আছেন আমার সাথে আছেন। ভাইয়া কেমন আছো? রংপুর থেকে আরোহী অনিকা, আজ এখানে অনেক গরম। ও আচ্ছা ঠিক আছে অনিকা, আসলে গরমটা হচ্ছে ওই যে আর্জেন্টিনা জিতে গেছে তো, সো সেটার একটা গরম আর কি, হালকা হালকা লাগছে। যাই হোক, ঢাকার দিকে কিন্তু আজকে তেমন একটা গরম আবার নেই। আজকে আবার মোটামুটি দেখা যায় একটা মেঘলা ওয়েদার কিন্তু আছে, দেখা যাক বৃষ্টি টিষ্টি হয় কিনা। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে মামনুনা রহমান মাম্পি। ও মাম্পি চলে এসেছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন, হাই জানু কেমন আছো বলো তো, আমি কে? আচ্ছা আমাকে জানু ডাকে, জানু ডাকে। আসলে এখন আমি মানে এই কয়েকদিন যাবত একটু কনফিউজড, কারণ হচ্ছে অনেকেই জানু ডাকছেন। সো কে হতে পারে? শারমিন হতে পারেন রংপুর থেকে, মোস্ট প্রবাবলি, আমি শোন না, তারপরও বললাম আর কি। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে সানিম। ও সানিম, অনেক অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। সানিম কিন্তু রেগুলার একদম শুরুর মুহূর্তে চলে আসে এবং শেষ পর্যন্ত কিন্তু সে আমার সাথে যুক্ত থাকে, অনেক অনেক ধন্যবাদ। ভাই দিনকাল তো ভালোই যাচ্ছে আপনাদের, মারফি, হ্যাঁ মারফি যাচ্ছে আর কি, আর্জেন্টিনা জিতে গেল না, ব্যাপারটা বুঝতে হবে তো। মারফি তো আমাকে আসলে কিছুদিন আগে বলেছিল যে তাদের দলের ব্যাপারে যে কিছু একটা নাকি তারা ভালো মানুষ বা এরকম কিছু, ভুলে গেছি যদিও। তো যাই হোক, এই তো গতকাল রাত আমাদের ম্যাচটা, সরি গতকাল বারবার গতকাল রাত বলছি, গতকাল রাত বলছি, সকালের ম্যাচটা আশা করছি দেখেছেন মারফি। ওই খেলার টাইমটা এবার এবার ফিফার স্ক্যাজুলটা এতটাই উদ্ভট একটা মানে স্ক্যাজুল হয়েছে বা এত একটা উদ্ভট টাইম পড়েছে যে মানে ওই সকাল রাত এটা বারবার গুলিয়ে ফেলছে আর কি। বাই দ্য ওয়ে সকালবেলা ছিল, ঘুম চোখে কিন্তু কথা বলছি আপনাদের সাথে, মানে ওই যেটা আর কি বলে ঘুম ফাঁকি দিয়ে খেলা দেখা যেটা আর কি। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, ভাই আমি আপনার খুব বড় ভক্ত, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আপনি যেই হন না কেন, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। আর আমি আমার ভক্ত আপনারা, আসলে ব্যাপারটা আমি বলবো যেটা রং, আমি আপনাদের সবার ভক্ত যে আপনারা সবাই আমাকে এতটা ভালোবাসছেন, এতটা আপন করে নিচ্ছেন, সবাই আমার জন্য অপেক্ষা করছেন, সবাই আমার সময় মতো চলে আসছেন, ইটস আ ব্লেসিং ফর মি আই থিঙ্ক, আলহামদুলিল্লাহ, বিগ থ্যাংকস টু আল্লাহ। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য, নামটা লিখে দিলে একটু খুশি হতাম ভাইয়া, ভাইয়া ওর আপু যেই হোক। রিদম ভাই, আলজেরিয়া সকাল সকাল তিনটি গোল খেয়ে গেল, বলতো এই তিনটি গোল কে দিয়েছে? সুবর্ণ রায়। ওয়াও সুবর্ণ রায়, নাইস কোয়েশ্চেন। বন্ধুরা আপনারা কি বলতে পারেন আজকের এই আলজেরিয়া আর আর্জেন্টিনার ম্যাচে যে তিনটি গোল হয়েছে সেই গোলগুলো কে দিয়েছেন? লিসেনার্স টুইস্ট ছেড়ে দিলাম, দেখি কে কে জানেন, কে কে খেলা দেখেছেন আমাকে জানিয়ে দেন, মেসেজ করে কমেন্ট করে ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসতে পারেন, পোস্ট কিন্তু অলরেডি চলে এসেছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, আর যে আর্জেন্টিনা শুভ সূচনা, মেসির হ্যাট্রিক দেখার মতো খেলা ছিল, গতকালের কথায় এখনো রাগ করে আছো কি? এখনো এখন ভয় করে কাউকে কিউট বলতে, লক্ষ্মীজনা রাগ করে না। ও জিনিয়া অনেক ধন্যবাদ, জিনিয়া কিন্তু খুব কিউট করে কথা বলে, ভালো লাগে। আচ্ছা, তারপর কোথায় ভাইয়া, বস তো সবসময় বসই থাকে যেরকম মেসি, আর্জেন্টিনা কিং মেসি, তিন গোল দিয়েছি, আমি মেজবা রংপুর থেকে বলছি, মেজবা ইয়েস দাও ভামোস আর্জেন্টিনা, তুমি এত কিউট কেন? রিদম ভাইয়া মিরপুর থেকে রেশমি বলছি, তোমার ভয়েসটা পুরাই আগুন, তাই নাকি? আগুন ভয়েস, আবার ভয়েস আবার আগুন হয় কিভাবে আমাকে একটু বোঝান তো। কোথায়, আচ্ছা রেশমি, রেশমি আপনি কিসে পড়ালেখা করছেন, কোথায় আছেন, মিরপুর কোথায় থাকছেন একটু জানাবেন আমাকে? মানে নামটা আসলে আমার খুবই পরিচিত নাম, সো এই জন্য একটু ইন্টারেস্ট আর কি। যাই হোক, আশা করছি জানিয়ে দিবেন বা কোথায় পড়ালেখা করছেন বা কিসে পড়ছেন সেটা একটু জানবো আর কি। আচ্ছা, কোথায় কেমন আছো ভাইয়া? আর্জেন্টিনা তো জিতে গেল, সন্দেশ খাও রংপুর থেকে সিনহা। সিনহা ঠিক আছে, আমি অবশ্যই পাঠিয়ে দিচ্ছি। আর্জেন্টিনা জিতেছে, এর থেকে বড় কথা কি হতে পারে নাকি? বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে, প্রথমে দেখতে পাচ্ছি। আমার সাথে কিন্তু জুয়েল ভাই যুক্ত হয়ে গেছেন মালয়েশিয়া থেকে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছেন সিলেডি ফুরি। আচ্ছা, আসসালামু আলাইকুম, কি তা খবর সিলেডি নৌশা? যে পরিমাণে খুশি দেখলাম, আমি শিওর আজ আপনার মোড অনেক বালা আছে, আর মোট বালা থাকার কারণও জানি। নাইস নাইস, অনেক অনেক ধন্যবাদ সিলেডি ফুরি যুক্ত হয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই, আমি পুষ্পা চট্টগ্রাম থেকে, দশম শ্রেণীতে পড়ি, আজকে প্রথম মেসেজ দিলাম আপনাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পুষ্পা, আপনার নামটা বেশ কিউট, আশা করছি আপনিও ঠিক ফুলের মতোই কিউট। বাই দ্য ওয়ে, আমরা একটা গানে চলে যাই বন্ধুরা, আমরা এখন লালন ব্যান্ডের খ্যাপাল বামের একটা গান শুনবো, তাও তমালের বনেতে আগুন লাগে মনেতে, বেশ সুন্দর একটা গান।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র ৩৫ পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 90.4.
1: Midday Field.
2: হ্যালো কলিজার কলিজার বন্ধুরা, কি অবস্থা? আবারও চলে এলাম, আছি আপনাদের সাথে, কোথাও যাইনি, বিকাল পাঁচটা পর্যন্ত আছি আপনাদের মাঝে, আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। শুনছেন বন্ধুরা আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিদম কিন্তু বরাবর দুইটা বাজে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে এবং এই যে এখন পর্যন্ত কিন্তু আছি। সেই শুরু থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/ILoveDhakaFM। সেখানে চলে আসলে কিন্তু অলরেডি আমার পোস্ট পেয়ে যাচ্ছেন এবং কমেন্ট সেকশনে যদি যুক্ত হয়ে যান খুব ইজিলি কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার তো আছে 01841190404। এই নাম্বার কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। আমি একটু দেখে আসতে চাই আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে কে কে আছে। প্রথমেই দেখতে পাচ্ছি উম্মে রায়হান কিন্তু যুক্ত হয়ে গেছে। উম্মে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। সে একদম এসে উপস্থিত দিয়ে দিয়েছে, হ্যালো রিদম উপস্থিত। এমডি রাকিব হোসেন, রাকিব আছে আমার সাথে, দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেলাম চট্টগ্রাম পটিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। অমৃত দাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে, কমেন্ট করেছেন শুভ দুপুর, ও সরি শুভ হ্যাট্রিক দুপুর, ও গড গড, নাইস নাইস নাইস দাদা, ভালো ভালো, খুব খুশি হলাম কমেন্টটা দেখে। জাসমিন কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি রিদম ভাই জয়েন করলাম রংপুর থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আর আশা করছি আপনিও ভালো আছেন জাসমিন। তারপর জুয়েল ভাই যুক্ত আছে ইতালি থেকে আমার সাথে, দেখতে পাচ্ছি ভালোই লাগে যখন দেখি যে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরেও বিভিন্ন জায়গা থেকে সবাই আমার সাথে যুক্ত হচ্ছেন, আমাকে শুনছেন, আমাকে আমার সাথে টিউন করে আছেন, ঢাকা এফএম এর সাথে টিউন করে আছেন, বেশ ভালো লাগে, খুব প্রাউড ফিল হয়। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমি একটু নাম্বারে চলে যাই, নাম্বারে কিন্তু আজকে ননস্টপ মেসেজ আসছে, সো আপনার মেসেজ না পড়লে পড়তে হচ্ছে আবার একটু রিদম, আবার তখন খারাপ হয়ে যায় সবার চোখে। যাই হোক রিদম ভাইয়া, এতগুলো মেয়েদের ফ্লার্টিং কি ফ্লার্টিং আপনি কিভাবে দেখেন? আচ্ছা, অন্য ইনফ্লুয়েন্সারদের মতো আপনিও কি এই বিষয়ে ফ্লেক্স নিতে ভালোবাসেন? সঞ্জিদা, সঞ্জিদা ব্যাপারটা এরকম না, আসলে ফ্লার্টিং এর যে ব্যাপারটা দেখেন, ফ্লার্ট করছে আমার, মানে আমি তো আপনাদের সবাইকে ফ্রেন্ড হিসেবে ভাবছি বা ফ্রেন্ড ডাকছি, ফ্রেন্ড হিসেবে কল করছি, সো যারা ফ্লার্ট করছেন ব্যাপারটা মানে এই যে সাময়িক আর কি, যে হ্যাঁ আপনারা আমার সাথে ফ্লার্ট করছেন, আমি এনজয় করছি বা আমি হচ্ছে সেইভাবেই কমেন্টটা পড়ছি, এতটুকুই। বাট এটা ফ্লেক্স হিসেবে নেওয়ার কথা যদি বলি, ফ্লেক্স হিসেবে কি নিব? ফ্লেক্স হিসেবে অবশ্য নেওয়া যায়, কজ এটাও একটা কিন্তু কি বলে এটাকে, একটা রোল প্লে আই থিঙ্ক। সো না, আচ্ছা দেখা যাক, এই ব্যাপারটা নিয়ে ভাববো, আমরা পরবর্তীতে এই ব্যাপারটা নিয়ে আবার কথা বলবো। আচ্ছা, রংপুর থেকে কিন্তু সাদিয়া যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি কোথায়, তারপর দেখতে পাচ্ছি। আচ্ছা, সাদিয়ার মোস্ট প্রবলি জ্বর এসেছে, মিয়াল্লা ব্লেস ইউ, খুব জলদি সুস্থ হয়ে যান দোয়া করছি। যারা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, ওহে হ্যান্ডসাম কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, যতটুকু দোয়া করেছেন যারা ততটুকু ভালো আছে আর কি। আচ্ছা, জারিন আছে চট্টগ্রাম থেকে, দেখতে পাচ্ছি, হেই ওপ্পা তোমাকে অনেক মিস করি। ওপ্পা মিন্স হোয়াট? খুবই কনফিউজিং তো। আচ্ছা, এই ওপ্পা কি অবস্থা তোমার ভয়েস, আর তুমি তো পুরাই জোস। আচ্ছা হ্যাঁ, এটা সবাই বলতেছে, বাট আই ডোন্ট নো, জানি না, আমি নিজেও জানি না আসলে, আমি আমিও মাঝে মধ্যে ভাবি যে কিসে বলে, আমার নিজের কাছে তো নিজের পার্সোনালি কিন্তু একদম ফাটা পাশের মতো লাগে, বাকিটা আই ডোন্ট নো। আচ্ছা রিদু, রিদু তোমার ভয়েসের সাথে তোমার শরীরের মিল না পেয়ে আমার হৃদয় ভেঙে গেছে। আচ্ছা, এখন এই ব্রোকেন হার্ট কোথায় জয়েন করা যাবে একটু জানাও, কেন আমার ভয়েসের সাথে আমার মানে শরীরের মিল আপনি কি বুঝতে চাইলেন, না আমার ভয়েসের সাথে আসলে শরীরটা কি কি ভেবেছিলেন একটু জানাবেন তো আমাকে মেসেজ করে। আচ্ছা যাই হোক, অনেক অনেক ধন্যবাদ এই ব্যাপারটা আমাকে জানানোর জন্য, জেনে খুব ভালো লাগলো। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু, ও আমার হিমু কিন্তু যুক্ত হয়ে গেছে, ও হিমু কি অবস্থা? 2 তারিখ থেকে আমার এক্সাম, দোয়া করবে, আর আজকে তো ম্যাচ জিতে গেলাম, হ্যাঁ ম্যাচ জিতে গেছি, আপনিও এক্সামে জিতে যাবেন। হাই সুইট কিউট ভাইয়া কেমন আছেন? আমি নুসরাত রহমান ফাইজা সিলেট থেকে, ফাইজা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, অ্যান্ড সিলেট থেকে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কোথায় সবার গুলো দেখার ভাগ্য হয় না, তার মানে তার মধ্যে আমি একজন সানিম। না না না সানিম, আমি আপনার মেসেজও পড়ি, এখানে মেসেজ না পড়ার আসলে আসলে কিছুই নেই। এই ব্যাপারটা মানে কেন যে সবাই আমাকে এতটা ভুল বুঝে না আমি না বুঝতে পারি না। আচ্ছা বিগ ফ্যান, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ টু ম্যান, আই লাভ ইউ টু, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। আপনারা যারা লিখছেন তবে নাম লেখেন না অনেকে, এই ব্যাপারটা আসলে একটু কিন্তু খারাপ লাগে। আচ্ছা জিনিয়া কিন্তু আছে আমার সাথে, আর যে তোমাকে যদি বলি আমাকে একটা ফুলের সাথে তুলনা করো তুমি কোন ফুল বলবে, সেটা কিন্তু তোমার ফুল। আচ্ছা জিনিয়া, আর কত আর কত, ইউ আর গেটিং কিউট ডে বাই ডে। আচ্ছা কোন ফুলের সাথে তুলনা করা যায়। আচ্ছা ঠিক আছে আমরা একটা গানে চলে যাই, আমি সেই ফাঁকে একটু ভাবি, ভেবে দেন আমি এসে জানাচ্ছি। জিনিয়া আপনি ওয়েট করেন, এখন আমরা যে গানটা শুনবো বন্ধুরা সেটা হচ্ছে তারার মেলা অ্যালবামের সাবকনশিয়াস ব্যান্ডের করা একটা গান, অহনা। আশা করছি গানটা সবার ভালো লাগবে, আর যেটা বললাম যে গানটা শুনতে থাকেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: हरे आ हरे
1: आहा पहाड़े जाबो के कइसे रे
2: दूर अरे लेट मी मूव आज ऑन टाइम बा ए আমাদের পাঞ্চল পলিটা কোথায়
3: তাই তো তাকে তো দেখছি না
1: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
4: এই চলে এসেছে রে
3: কি রে লেট কেন মন তো খুব খারাপ ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকব
1: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড ইয়ারফোন
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: চেক, এখন সময় বেলা তিনটা।
1: FM 90.4 Midday Feels.

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু বরাবর দুইটা থেকেই হাজির হয়ে গেছি আপনাদের মাঝে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি বন্ধুরা, 3:01। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আছি বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথে। আর খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ facebook.com/ilovethakafm, সেখানে চলে আসলে কিন্তু ফ্রেন্ডস আমার পোস্ট পেয়ে যাচ্ছেন, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে কিন্তু আমি আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারছি। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যারা আমাকে নাম্বারে মেসেজ করছেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট করছেন, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে অবশ্যই সবাই ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন, তাহলে হচ্ছে আমার জন্য একটু সুবিধা হয় আর কি। বাই দ্য ওয়ে, আর্জেন্টিনা নিয়ে কথা বলছিলাম, এত সুন্দর একটা জয় ছিল। এই যে মানে আমরা সাপোর্টার হিসেবে যতটুকু খুশি হয়েছি তার থেকে বেশি কিন্তু খুশি হয়েছে, মানে খুশি না মানে এই যে একটা জমজমাট ব্যাপার কিন্তু মানে ব্যাপার হয়েছে, এই যে লিওনেল মেসি এবং তার যে ফুল টিম, অর্থাৎ আর্জেন্টিনা যে ফুল টিম, ওপেনিং ম্যাচে আসলে এত সুন্দর একটা জয়, এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা ভালো লাগার মতো একটা বিষয়। স্বাভাবিক, আপনিও ভাবেন যে আপনিও যদি কোনো একটা ওপেনিং ম্যাচে যদি এভাবে জিতে যান তাহলে অবশ্যই ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। কানসাস সিটিতে আলজেরিয়ার পক্ষে বিপক্ষে যে আর্জেন্টিনার যে ম্যাচটা ছিল সেটা কিন্তু আর্জেন্টিনা হচ্ছে 3-0 গোলে জিতেছে, এবং 3টা গোলই কিন্তু করেছেন আনফর্চুনেটলি কে, আমাদের সবার পছন্দের প্লেয়ার মেসি। এই হ্যাট্রিকের পথেই কিন্তু মেসি গড়েছেন একটা রেকর্ড এবং দিয়েছেন এবারে বিশ্বকাপেও দারুণ কিছু বার্তা। হ্যাঁ বন্ধুরা, সে কিন্তু পরবর্তীতে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে কিন্তু মানে যে কথাগুলো বলেছিল আসলে বলার মতো না, এবং তার চোখের মধ্যে যে একটা জল ছিল, মানে আসলেই সে সবার একটা ভালোবাসার জায়গা কিন্তু অবশ্যই ডিজার্ভ করে। আমি সাপোর্ট করছি না বা মানে আমি আর্জেন্টিনা ব্রাজিল এটা এখন সাইডে রাখছি, তবে এই যে সে একজন প্লেয়ার বা প্লেয়ার হিসেবে যে তার এত সুন্দর একটা কি বলবো এটাকে, যে একটা অ্যাচিভমেন্ট বা এরকম একটা পারফরমেন্স, এটা আসলেই তার কাছে স্বাভাবিক ভালো লাগার মতো কিন্তু একটা ব্যাপার। যাই হোক, 17 মিনিটে একটা গোল করে, দেন হচ্ছে আরেকটা গোল করেছিল মোস্ট প্রবাবলি 60 মিনিটে, আই গেস 70 মিনিটে মোস্ট প্রবাবলি আরেকটা ছিল, যাই হোক আমার ঠিক খেয়াল নেই অবশ্য। তবে 3টা গোলই কিন্তু মানে মাথা নষ্ট ছিল, এটা এটা আসলে অস্বীকার করার মতো না আর যাই বলি না কেন। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে বন্ধুরা, আমি একটু ঘুরে আসি আমার সাথে কে কে আছে। প্রথমেই আমি একটু ফেসবুকে চলে যাব, ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত আছেন। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছে ধানমন্ডি থেকে সিয়াম ও সায়েম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। উম্মে আছেন, রাকিব আছেন, অমৃত দাদা আছেন, নিশাত তাসনিম কিন্তু যুক্ত হয়ে গেছেন কমেন্ট সেকশনে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার সরি আমি রংপুর থেকে বলছি, আপনার ভয়েসটা মাশাল্লাহ অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ নিশাত তাসনিম, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি জিবাউল হক আছে আমার সাথে, আসসালামু আলাইকুম। শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM 90.4 সাথে আছি, তারপর বিকেল 5টা পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য, আশা করছি সবাই শেষ পর্যন্ত অবশ্যই যুক্ত থাকবেন। নাম্বারও কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই আছে আমার সাথে, সবার সাথেই কথা বলবো, সবার সাথেই গল্প করব। তবে আমার মনে হয় আমাদের আরো একটা গানে চলে যাওয়া উচিত। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে নীরহার চৌধুরী আর চম্পা বানিকের করা একটা গান, আকাশটা কেন অতি ঘন, খুব সুন্দর একটা গান স্বপ্ন অ্যালবামের। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Midday. Midday Feels.
1: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি এখন পর্যন্ত কিন্তু আছি আপনাদের সাথেই, কোথাও যাইনি, বসে বসে আপনাদের মেসেজ পড়ছিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এই দুপুরের এত ব্যস্ততার মধ্যেও সবাই যুক্ত আছেন, মেসেজ করছেন, লিখছেন, কমেন্ট করছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আমি একটা মেসেজ একটু পড়তে চাই, সেটা হচ্ছে একজন হোয়াটসঅ্যাপে লিখেছেন, মানে তিনি একটা মেসেজ লিখেছেন, তিনি হয়তো বা মোস্ট প্রবলি এটা তার কোনো একজন পছন্দের মানুষ তাকে উদ্দেশ্য করে। সো আমি যেভাবে আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আজ 17 জুন, আমার খুব প্রিয় একজন মানুষের জন্মদিন। আমার হয়ে আজ তাকে বলে দিয়েন, সে যখন হাসে আমার মরুভূমিতে এখনো এক পশলা বৃষ্টি নামে, কিন্তু আজ সে রাগ করে আছে, সে যেন আর রাগ করে না থাকে। আমি জানি না এই প্রিয় মানুষটা আসলে কে, এবং প্রিয় মানুষ আজকে 17 জুন, আপনাকে আপনার জন্মদিন, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে, পুরো ঢাকা এফএম 90.4 এফএম টিমের পক্ষ থেকে। আর দেখেন, আপনি কোনো একজন মানুষের পছন্দের মানুষ, কোনো একজন মানুষের শখের মানুষ, প্রিয় মানুষ, এবং তিনি যেভাবে আসলে আপনাকে উইশ করেছেন বা আপনাকে লিখেছেন, আমার মনে হয় যে এর থেকে বেশি ভালো লাগার মতো ব্যাপার আর হতে পারে না। আমি আরও একবার একটু পড়তে চাই যে সে মানে কি যেভাবে লিখেছিল, যে এই যে পছন্দের মানুষটা, সে যখন হাসে মরুভূমিতে এখনো এক পশলা বৃষ্টি নামে, মানে খুবই ডিপ। বাই দ্য ওয়ে, আপনি আসলেই আপনি আপনি যার ভাগ্যই হন না কেন জান্নাত, আপনি কি বলবো, আপনাকে যে পাচ্ছে সে খুবই লাকি। যাই হোক, জান্নাত আর কি রংপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং তিনি কিন্তু তার পছন্দের মানুষটাকে উদ্দেশ্য করে লিখেছেন। যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি কোথায় 28 পুষ্পা আছে, পুষ্পা লিখেছে যে 28 জুন থেকে পরীক্ষা, দোয়া করতে। অনেক অনেক দোয়া রইল, আমার স্টুডেন্ট ফ্রেন্ড যারা আছেন সবার জন্য সবসময় দোয়া করি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমাকে কেউ একজন লিখেছেন, কোথায়, হাই রিদম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন, সিলেট থেকে, আপনি অনেক কিউট, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আই লাভ ইউ রিদম ভাই, লাভ ইউ টু ম্যান। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি সিলুডি ফুরি কিন্তু এখন পর্যন্ত আছে আমার সাথে। মিস্টার আরজি কিং, আজ আপনার এত খুশি দেখে কি বলবো, বলার মতো কিছু কথা খুঁজে পাচ্ছি না, আমি যদি কবি হতাম তাহলে আপনার মধুময় হাসি মাখা মুখটা নিয়ে কবিতা লিখতাম। বাহ, যাই হোক, সবসময় এমন হাসি খুশিতে থাকেন আর আমাদের এইভাবে সুন্দর মুহূর্ত উপহার দেন, সবসময় দোয়া করবেন যাতে সবসময় আপনাদের সাথেই থাকতে পারি। আচ্ছা, একটা মজার কাহিনী বলি আপনাকে, না বলে আমি শান্তি পাবো না। আজ ছোট দুটো বাচ্চাকে প্রাইভেট পড়াচ্ছি আর আপনাকে শুনছি, তো একজন আমাকে বারবার ব্যাডাম ডাকছে, আরেকজন তো ম্যাতাম ডাকতে, আচ্ছা ম্যাতাম ম্যাতাম, একজন ব্যাডাম ডাকছে আরেকজন ডাকছে ম্যাতাম, আচ্ছা এদের এই ডাক শুনে আমি তো হাসতে হাসতে বেহাল দাসে কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, আচ্ছা বুঝতে পারছি, আপনি হয়তো আমাকে ভুলে গেছেন, না ভুলিনি সামান্তা, ব্যাপারটা আসলে কখনোই এরকম না, অবশ্যই সিলেটি ফ্রেন্ডের মধ্যে আপনিও কিন্তু একজন অন্যতম একজন ফ্রেন্ড যে কিনা সবসময় আমার সাথে যুক্ত থাকে। অনেক অনেক ধন্যবাদ সামান্তা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া রইল। নাম্বারও কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, বন্ধুরা কেমন আছেন, রিদম ভাইয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, ভাইয়া ভালো আছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জানু রাইট, আমি শারমিন, কাল থেকে খেলা দেখে এখন আমার চোখে ঘুম চলে আসছে, আর্জেন্টিনা জিতেছে তাই সব ফ্রেন্ডরা মিলে একটা পার্টি করব, রাতে পার্টি হবে, জানু তুমিও চলে আসো, তুমি আসলে আরো অনেক বেশি মজা হতো। ঠিক আছে শারমিন, চেষ্টা করছি চলে আসার জন্য, অ্যাড্রেসটা একটু পাঠিয়ে দেন আমাকে কষ্ট করে, আমি চলে আসছি। আসলে বলেছি তোমার কথা অনেক ভালো লাগে, আমি 9-এ পড়ি আর মিরপুর 11-তে থাকি, আর রেশমি নামটা কি তোমার ভালো লাগে না, কিউট রিদম ভাইয়া, আচ্ছা রেশমি নামটা ভালো লাগে, রেশমি নামটা ভালো লাগে, নামটা হ্যাঁ মোস্ট প্রবলি নামটা অবশ্যই কিউট, আর হচ্ছে মিরপুর 11-তে থাকে না, মিরপুর 11-তে কিন্তু আমার বেশ আড্ডা দেওয়া হয় রেশমি। যাই হোক, এমনি বলছিলাম, সো অনেক অনেক ধন্যবাদ রেশমি আমার সাথে যুক্ত থাকার জন্য এবং শেয়ার করার জন্য। বাই দ্য ওয়ে, আমি রিদম বানানটা এভাবে লিখি না রেশমি, আমার রিদম বানানটা হচ্ছে আমি আপনি যেই বৈষণ্য র দিয়ে লিখেছেন আমিও বৈষণ্য র দিয়ে লিখি, রয় রসিকার, রয় রসিকার দম রিদম। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, হাই রিদম ভাইয়া, আমি সেই ছোট থেকেই ঢাকা এফ এম শুনি, আমি এবার এসএসসি এক্সাম দিলাম, আপনার এই শোতে আজ প্রথম টেক্সট করলাম, অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু, আশা করছি এখন থেকে অবশ্যই সবসময় থাকবেন। দিশা যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি, আমাকে লিখেছেন কেউ একজন, হাই ভাইয়া, নাম লিখে নি, নামটা লিখে দিলে খুশি হতাম। তারপর আমি দেখতে পাচ্ছি আরো একজন আছেন, কোথায়, রিদম ভাই আপনার কি মনে হয় খেলা দেখিনি, সুবর্ণ রয়, না না খেলা দেখেছেন, দেখতেই পারেন স্বাভাবিক, আসলে এই খেলা কি আর কেউ মিস করে নাকি, আর্জেন্টিনার ম্যাচ বলে কথা। যাই হোক বন্ধুরা, আছি কিন্তু আপনার সাথে একদম বিকাল পাঁচটা পর্যন্ত, আমরা একটা গানে চলে যাব, এই গানটা হচ্ছে আমার এই যে কিউট ফ্রেন্ড যারা আছেন, হ্যাঁ আপনাদের অনেকে আছেন আমাকে লিখেন যে আমার হাসিটা খুব ভালোবাসেন, আমি আসলে হয়তো আপনাদের হাসিটা কখনো শুনতে পারি না বা জানতে পারি না, বাট আমি ফিল করতে পারি, বা হচ্ছে আমি আপনাদের মনটাকে হয়তো বা অনেক সময় একটু ফিল করি যে ঠিক আছে সে তারা আমার সাথে আছে। সো আমার ফ্রেন্ড যারা আছেন, আমার মিষ্টি ফ্রেন্ড যারা আছেন, সবার উদ্দেশ্যে এই গানটা যাচ্ছে, ইমরান আর মাশার করা একটা গান, তুমি মিষ্টি করে হাসলে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই মিষ্টি হাসির জন্যই গানটা ডেডিকেট করছি, তো এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Vaccination Act Station. Midday Field. সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টারও প্রায় শেষ দিকে চলে এসেছি, তবে কোনো সমস্যা নেই, আছি বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথে। অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। বন্ধুরা, তখন কথা বলছিলাম আমরা আর্জেন্টিনার খেলা নিয়ে। তো আর্জেন্টিনার এই খেলাটার ব্যাপারে যদি আরেকটু বলি, যে 17 মিনিটে যখন প্রথম গোলটা মেসি করে, বক্সের বাইরে থেকে নেওয়া, মানে যে তার পায়ের যে শটটা ছিল, আলজেরিয়ার গোলরক্ষক যিনি ছিলেন যে লুকা জিদান, তার হাতে কিন্তু লেগেছিল বলটা। বাট হাতে লাগার পরেও কিন্তু সে বলটা একদম ভিতরে গিয়ে জালের সাথে কিন্তু একদম জড়িয়ে পড়ে। মানে আমার যেটা মনে হয় যে আসলে ইনসেন লেভেলের কিন্তু একজন প্লেয়ার মেসি। আমি আমি আমি আমি দল বাদ দিলাম, আমি সব বাদ দিলাম, আমি ইউজুয়ালি বলছি অন্য টিমের যারা আছেন তারাও আসলে ব্যাপারটা নিয়ে একটু ভাবেন, যে এই যে মেসি বলেন, নেইমার বলেন, বা এই যে এত বড় বড় প্লেয়ার যারা আছেন, রোনাল্ডোর কথা যদি বলি, ওজিলের কথা যদি বলি, মানে যারা এত সুন্দর খেলছে, এমবাপ্পে, আরেকজন এনার্জেটিক প্লেয়ার, মানে দে আর ইনসেন। লাইক আসলে তাদের খেলার স্টাইল বা আর যে এনার্জি, আমি যদি মেসির কথা বলি, মেসির এটা আমরা সবাই জানি যে মেসির এটা লাস্ট বিশ্বকাপ, বাট আমার যেটা মনে হচ্ছে যে মেসিকে কিন্তু আসলেও এখনো যদি আমরা চাই আমরা আরো দুইটা বিশ্বকাপ রেখে দিতে পারি। গতকাল রাতে আসলে তার যে খেলা দেখলাম, সরি গতকাল রাত বলছি বারবার, এই সকালবেলা আজকে মানে যে খেলাটা দেখলাম, বা হচ্ছে আসলে সে যেই দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছে, আসলেই বলার মতো একটা ব্যাপার ছিল। যদিও সে আসলে পরবর্তীতে ইন্টারভিউর সময় কিন্তু তার নিজের চোখেও কিন্তু জল তুলে এসেছিল। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আমি দেখতে আমি কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা। প্রথমে আছে আমার সাথে মোহনা। মোহনা ব্রাজিল সাপোর্ট করছে, লিখেছে কি রাগ করলা, না ব্রাজিল সাপোর্ট করতেই পারেন, ভালো একটা টিম, বেস্ট উইশেস। মানে আসলে উইশ দিচ্ছি, তবে কাপ আর্জেন্টিনাই নিচ্ছে। রিদম ভাই কেমন আছো? আমি সিয়াম রংপুর থেকে, সিয়াম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। সামি আছে দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে, ইসরাত যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, রিয়াদ সিলেট থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি যারা চলে এসেছে আমার মাঝে, ভাইয়া তোমাকে যে পাবে সে সত্যি অনেক লাকি, তোমার মতো যদি একটা পাইতাম, আমার মতো কি পেতেন, আমার মতো কি, আমাকে দিয়ে কি হবে। হিমু, অনিকেত প্রান্তর থাকলে প্লে করো, ঠিক আছে হিমু, সরি রূপা, চেষ্টা করব আপনাকে আপনার পছন্দের এই গানটি শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি সঞ্জু যুক্ত আছে আমার সাথে, মেসেজ করেছে, হ্যালো হাউ আর ইউ, আলহামদুলিল্লাহ গুড, কেমন আছেন আপনি? সঞ্জু সঞ্জু সঞ্জু ভাই, আচ্ছা। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে নাহিদ আছে আমার সাথে, নবম শ্রেণীতে পড়ি, ভাইয়া আপনার হাসি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুব খুশি হলাম। রিদম ভাইয়া ভালো আছেন? জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে, কোথায়, সিলেট ক্যান্টনমেন্ট, সিলেট থেকে নাকি, আচ্ছা। আলামিন আছেন আমার সাথে দেখতে পাচ্ছি, অনেক অনেক যুক্ত হয়ে গেলাম, সরি অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। হাই ভাইয়া কেমন আছো? আমি রংপুর থেকে বলছি, আমার নাম ঐশী, বাট সবাই চকলেট বলে ডাকে। ও চকলেট কেন ঐশী, চকলেটের সাথে আপনার কানেকশনটা কি? আমাকে চকলেট বলে ডাকে, কজ আমি একটু মানে সামান্য একটু কালো, তো যার কারণে অনেকে আমাকে চকলেট বলে আর কি, ডার্ক চকলেট বলে, চকলেট বলে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে কিন্তু আয়েশা যুক্ত হয়ে গেছে, জারিন আছে চট্টগ্রাম থেকে, এই যে অপ্পা তোমার জন্য হাফ পাগল আমার এই মন, আর একটু হলে আমাকে ঘর থেকে বের করে দিবে, তখন কি করব। আচ্ছা সেটা না হয় পরে দেখা যাবে, তবে জারিন আমি জানতে চেয়েছিলাম যে অপ্পা, অপ্পা মানে এটা কি,
অপ্পা মানে এটা আসলে আমি আমি আমি মোস্ট প্রবলি ওয়ার্ডের সাথে ফ্যামিলিয়ার, বাট আমি কোনোভাবে মনে করতে পারছি না, একটু আমাকে কষ্ট করে যদি জানিয়ে দিতে খুব খুশি হতাম। আচ্ছা তারপর কোথায় কোথায় কোথায় দারিন লিখেছে, আচ্ছা অপা তোমাকে যদি বলা হয় লাইফ থেকে তিনটা জিনিস বাদ দিতে তাহলে তুমি কোনগুলো বাদ দিবা? আচ্ছা খুবই জটিল কোয়েশ্চেন, কোনগুলো বাদ দিব? প্রথমে বাদ দিয়ে দিব নিজেকে। হ্যাঁ প্রথমে বাদ দিয়ে দিব নিজেকে। সেকেন্ডলি বাদ দিয়ে দিব হচ্ছে, সেকেন্ডলি কাকে বাদ দেওয়া যায়? না আমি আসলে তিনটা অপশন না, আমি একটা অপশনে নিতে চাচ্ছি জানিন, আমি আমি আমাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, আমি আর অন্য কিছুতে নেই, শুধু এই একটাই। এই দুনিয়ার জন্য যদি কোনো কি বলে ঝামেলা থেকে থাকে সেটা হচ্ছে রিদম। যাই হোক কিডিং, দুষ্টামি করছিলাম। খুবই জটিল কোয়েশ্চেন, এটা ভাবতে হবে, এটা খুব ভেবে শুনে তারপর বলতে হবে জারিন। হাই ডিয়ার ভাইয়া, 28 জুন থেকে এক্সাম, দোয়া করবেন। হ্যাঁ অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক দোয়া রইলো। যেহেতু পরীক্ষা চলে এসেছে আমরা একটা ধামাকা গানে চলে যাই, আমরা এখন জেফারের ধামাকা গানটা শুনবো ইনসাফ অ্যালবামে। কথা না বলে গানে চলে যাচ্ছি।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: রোমাঞ্চক, এখন সময় বিকেল চারটা।
1: হ্যালো লিসেনার্স, ও সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু একদম শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ, আমি প্রায় কটা বাজে, চারটা বেজে গেছে, আছি আরো এক ঘন্টা আছি আপনাদের সাথে, অর্থাৎ পাঁচটা পর্যন্ত আছি আপনাদের মাঝেই। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সেই শুরু থেকে আমার সাথে যুক্ত ছিলেন, আমাকে লিখছেন, আমাকে মেসেজ করছেন, আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আমি কিছু মেসেজ একটু চলে যাব, কে কে যুক্ত আছে আমরা একটু দেখে আসি আমার সাথে। কোথায়, হাই রে আমার জীবন, সারা জীবন ঠকেই গেলাম, ভালোবাসা বন্ধুত্ব কোথাও ঠাই নেই, এসব পাইতে গেলে নাকি সেম স্ট্যাটাস লাগে, আমার তো নাই, তো বুঝলাম না আমার কপাল খারাপ নাকি আমি নিজেই খারাপ। আচ্ছা, ব্যাপারটা কখনোই এরকম কিছু না, অবশ্যই আমি শুধু আপনার উদ্দেশ্যে বলবো না, আমার ফ্রেন্ড যারা আছেন সবার উদ্দেশ্যেই বলছি যে অলওয়েজ ফিল কনফিডেন্ট অন ইউর সেলফ, ঠিক আছে? সবসময় নিজের উপরে একটা কনফিডেন্স রাখতে হবে, নিজের পার্সোনালিটির উপরে একটা কনফিডেন্স রাখতে হবে, দেন ইউ ক্যান শাইন ইন ইউর লাইফ, অর ইউ ক্যান গো ফ্লুয়েন্টলি ইন ইউর লাইফ। এটা এটা এটা এটা সবসময় মাথায় রাখতে হবে। সো লাইফের ফ্লুয়েন্সি ধরে রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ ফিল ইউর সেলফ, অর অলওয়েজ মেক ইউর সেলফ ফিল দ্যাট ইউ আর সো কনফিডেন্ট। সো এটা এটা অবশ্যই দরকার। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি রংপুর থেকে তামান্না যুক্ত হয়ে গেছে আমার সাথে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মাহফুজ আছে দেখতে পাচ্ছি আমার সাথে, মোর্শেদ জাহান আছেন রংপুর থেকে দেখতে পাচ্ছি, তারপর কেউ একজন লিখেছেন ভাই সবার মেসেজ পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি পড়ছি, অবশ্যই সবার মেসেজ পড়ছি। মুতারিনা ইসলাম সুমনা আছে আমার সাথে দেখতে পাচ্ছি রংপুর থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু আছে এখন পর্যন্ত, অনেকদিন পর চোখে কাজল পড়ছি, তোমাকে চোখের কাজল বানাবো নাকি? আচ্ছা, আমি কালো বলে এখন আমাকে চোখের কাজল বানিয়ে ফেলবেন? ও জিনিয়া, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আর জিনিয়াকে আমি তখন বলেছিলাম যে আমি একটু ভাববো জিনিয়াকে আসলে কোন ফুলের সাথে তুলনা করা যায়। সো জিনিয়াকে কোন ফুলের সাথে তুলনা করা যায় সেটা হচ্ছে কাঠগোলাপ। জিনিয়া, কাঠগোলাপের সাদার মায়ায়। জিনিয়া জিনিয়া জিনিয়া। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই, আমার আর মেসির মধ্যে একটা অনেক বড় মিল হলো, আমার আর মেসির বার্থডে একই দিনে, আমি আপনাকে নিয়মিত শুনি কিন্তু মেসেজ দেওয়া হয় না, রিফাত ফ্রম চট্টগ্রাম। ও তাই নাকি, বাহ, একজন ফুটবল প্লেয়ার সবাই সবাই চিনি আমরা, মেসি মেসির সাথে নাকি হচ্ছে মিল আছে বার্থডে, এই ব্যাপারটা আসলেও ভালো। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কোথায় আর যে ভাইয়া, তোমাকে শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা, আমি টেকনিক্যাল টিমকে জানিয়ে দিচ্ছি, দেখা যাক। জান্নাতুল হীরা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, আর্জেন্টিনা আজ চমক লাগিয়ে দিয়েছে, কংগ্রেচুলেশনস আর্জেন্টিনা অ্যান্ড লর্ডস অফ লাভ। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আসলেই একটা ভালো লাগার মতো বিষয়, আমার মনটা সকাল থেকে ভীষণ ভালো, ভীষণ ভালো। ভাই আপনি কি জিনিয়র প্রেমে পড়েছেন? রিপ্লাই দিবেন কিন্তু, না না না, আসলে দেখেন এখানে বসে আপনাদের সাথে গল্প করছি, আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, এখানে প্রেমের বিষয় বা কারো প্রেমে পড়ে যাওয়া এইসব বিষয় আসলে আমার মনে হয় নাটানাটাই বেটার। রিদম ভাইয়া কিউট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ময়মনসিংহ থেকে রিক্তা, ও রিক্তা থ্যাংক ইউ সো মাচ যুক্ত হয়ে যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর খুব খুশি হলাম ময়মনসিংহ থেকে যুক্ত আছেন আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি সাফা যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমি আগে থেকেই ঢাকা FM শুনি, আজকে ফার্স্ট SMS করলাম, ও সাফা মোস্ট ওয়েলকাম। সানিম আছে আমার সাথে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত, হেই ভাইয়া জয়েন করলাম কিন্তু আকলিমা, ও কেমন আছেন? ও আকলিমা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, আর যুক্ত হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কোথায়, ধুর আমি আর থাকবই না তো, টাটা। সবার রোমান্টিক রোমান্টিক মেসেজগুলো পড়ছে আর আমার কিউট মেসেজগুলো পড়ছেই না, এখন হয়তো আমারও ঢং করে কথা বলা লাগবে। সুইট হার্ট প্লিজ ইশক সংটা প্লে করে দাও। আচ্ছা, দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ইস্পিতা যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে, ও ইস্পিতা এত এত এত জেলাসি হলে কিভাবে হবে? এবার আমি সিরিয়াসলি আপনাকে খুন করে আসবো রিদ ভাই, একটা মেসেজও পড়েন নাই আজকে। আচ্ছা, এই যে মেসেজ পড়ছি তো কান্নাকাটির কিচ্ছু নেই, আমি আছি আপনাদের সাথেই, আছি সবসময়, আছি সবসময় ছিলাম আর সবসময় থাকবো। তারপর দেখতে পাচ্ছি হিমু আছে কোথায়, না হিমু না, মোস্ট প্রবলি আমার রূপা আছে আমার সাথে। আচ্ছা, ভাইয়ের সাথে বাজেছিল ম্যাচ নিয়ে, জিতে গেছি, বাট বাটপাটা টাকা দিচ্ছে না, কি করা উচিত ওরে? বাই দ্য ওয়ে, তুমি কিন্তু অবশ্যই সিরাজগঞ্জ আসবা ঘুরতে, সিরাজগঞ্জ তাই নাকি? আপনার বাসা সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ তো আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড আছেন, বেশ যাওয়া আসা হয় সিরাজগঞ্জ অবশ্য। যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি পাঁচটা পর্যন্ত সবাই অবশ্যই যুক্ত থাকবেন, আমি কমেন্ট সেকশনে অপেক্ষায় আছি, আপনাদের মেসেজের অপেক্ষায় আছি। আমরা একটা গানে চলে যাব, এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অঞ্জন দত্তর করা একটা গান, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ। বেশ সুন্দর একটা গান, খুব পুরনো একটা গান, এই গানটা শুনলে এখনো কিন্তু আসলে মনটা, মনের অজান্তি কিন্তু আসলে মনটা ভালো হয়ে যায়। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, বিয়ে করে, সরি ভুলে গেলাম, দুঃখিত দুঃখিত বন্ধুরা দুঃখিত। যাই হোক আমরা সোজা গানে চলে যাচ্ছি, যেহেতু আমি পারলাম না আমরা গানটা শুনে আসি, আশা করছি খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। অবশ্যই শেষ পর্যন্ত সবাই থাকবেন আমার সাথে, থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হ্যালো লিসেনার, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশনে ঢাকা এফএম 90.4 এ। বন্ধুরা, আমি কিন্তু এখন পর্যন্ত আছি আপনাদের সাথে। আশা করছি আজকের দুপুরটা কিন্তু সবারই সুন্দর কেটেছে এবং একের পর এক সুন্দর সুন্দর গান কিন্তু আমরা শুনছিলাম। এতক্ষণ যদিও আমার একটা গান শুনছিলাম, অর্থাৎ কালার গান। যাই হোক, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে একদম যদিও শেষ মুহূর্তে চলে এসেছি, তবে মাত্র যারা আমাকে শুনছেন, আমি সবার উদ্দেশ্যে একটু ছোট করে বলে দিব যে খুব ইজিলি কিন্তু আমার সাথে চাইলেই যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যেটা আছে facebook.com/ILoveDhakaFM। সেখানে হচ্ছে কি বলে যে কোথায়, সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে আসে একদম বরাবর 2টা বাজে, এবং সেই পোস্টের কমেন্ট সেকশনে যদি চলে আসেন, যুক্ত হয়ে যান, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। তাছাড়া আমাদের যে অফিসিয়াল নাম্বারটা 01841904904, এই নাম্বারেও কিন্তু খুব ইজিলি কিন্তু হচ্ছে যুক্ত যেতে পারবেন এবং হচ্ছে টেক্সট করে জানাতে পারবেন কোথেকে আমার সাথে যুক্ত আছেন। অনেকেই যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু মামনুনা রহমান মাম্পিয়া আছে যুক্ত আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে আফরিন, কিন্তু যুক্ত হয়ে গেছে রিদম, ভূতু দাদা কিমুন আছো, আমি জাতীয় বিজ্ঞান জাদুঘরে ঘুরে আসলাম, জানো দাদা কাল আমি কোস্ট গার্ডদের সাথে মিশে গেছিলাম কারণ আমি চক বকরা নীল পোশাক পরেছিলাম আর ওরাও নীল পোশাক, পিঠে ছিল লাল ব্যাগ, কালো জুতা ছিল পায়ে, কোস্ট গার্ড হয়েছিলাম কি ভূতু দাদা বলো বলো। এইরকম ব্যাপারগুলো আসলেই মজার। এরকম আমারও কিন্তু একবার হয়েছে, আর হয়েছে কি আমি বলি, শেয়ার করি। সেটা হচ্ছে আমি কোনো একটা মিটিংয়ে গিয়েছিলাম, সো আমি সেদিন পরেছিলাম হচ্ছে অ্যাশ কালার ফর্মাল প্যান্ট, ব্ল্যাক কালার শার্ট, দেন হচ্ছে উপর দিয়ে ব্লেজারও ছিল, সরি ব্লু কালার প্যান্ট অ্যান্ড নাকি ও না না না হ্যাঁ অ্যাশ কালার প্যান্ট আর হচ্ছে ব্ল্যাক কালার শার্ট ছিল আর উপর হচ্ছে একটা অ্যাশ কালার ব্লেজার ছিল। সো আমি মিটিং শেষ করে দেন আমি একটা রেস্টুরেন্টে খেতে যাই এবং মানে কফি খেতে গিয়েছিলাম আর কি। তো ওখানে বসেছিলাম কিছুক্ষণ, দেন আমি যখন অর্ডারটা করতে যাব, তো তখন হচ্ছে আমাকে হঠাৎ করে পাশ থেকে একটা মেয়ে কল করলো, এক্সকিউজ মি আমার এই অর্ডারটা একটু কনফার্ম করেন। আমি দেন মানে পুরো হকচকিয়ে গেলাম যে কিরে ব্যাপারটা কি হলো, আমাকে কেন বললো। দেন আমি হঠাৎ করে ডানে বামে তাকালাম, তাকিয়ে দেখলাম যে ওখানকার যে পরিবেশটা ছিল, ওখানকার যে যারা ছিলেন এমপ্লয়ি যারা ছিলেন সবাই সেম ব্ল্যাক শার্ট পরা অ্যান্ড হচ্ছে অ্যাশ কালার প্যান্ট পরা। এখন আনফর্চুনেটলি আমি ব্লেজারটা আবার খুলে রেখেছি চেয়ারের উপর, সো সেইখান থেকে হয়তো একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল। যাই হোক, মানে বেশ শরম পেয়েছিলাম সেদিন, পরে আমি বললাম যে না না ইটস ওকে অল গুড অল গুড। সে অবশ্য আমাকে সরি বলেছে যে না আমি আসলে বুঝতে পারিনি, আমিও বললাম যে না ইটস ওকে ব্যাপার না, লাইফে অনেক কিছু হওয়া লাগে হয়ে যায়। এই রিদম ভাই, আপনার কথা শুনে আমার গার্লফ্রেন্ড রুবি বলে কি জান তোমার থেকে রিদম ভাইয়ের কথা অনেক মিষ্টি, আলামিন সিলেট থেকে। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ডকে একটু মিষ্টি কথা শোনাতে পারেন না, তাহলেই তো হয়। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কোথায় ভাইয়া, কখনই কি ময়মনসিংহ এসেছেন? আমাদের ময়মনসিংহ হ্যাঁ আসবেন প্লিজ। ময়মনসিংহে রিক্তা, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমার অনেক ভাই ব্রাদার আছে, ইভেন এর আগে বেশ কিছু শ্যুটের কাজে ময়মনসিংহ যাওয়া হয়েছে। সো ময়মনসিংহ আবার যাবো ইনশাল্লাহ, গেলে অবশ্যই দেখা করবো, আমরা কথা বলবো, চা খাবো, আড্ডা দিব। তারপর দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের, আচ্ছা আমার বাসা সিরাজগঞ্জ কিন্তু পড়াশোনার জন্য নারায়ণগঞ্জ থাকি, তুমি চাইলে নারায়ণগঞ্জেও ঘুরে যেতে পারো। ও আচ্ছা রূপা, ঠিক আছে হিমু চেষ্টা করবে নারায়ণগঞ্জ চলে আসার জন্য। আচ্ছা যাই হোক, আমরা একটা গানে চলে যাই বন্ধুরা। আমরা এখন হচ্ছে মোহিনীর ঘোড়াগুলি করার একটা গান শুনবো, আবার বাজবো 20 পরে এই অ্যালবামের গান, আমি ডান দিকে রই, বেশ সুন্দর একটা গান। তো কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: সাথে 90.4।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday. Field.
1: হ্যালো লিসেনার, সবাইকে একদম শেষ মুহূর্তে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আপনারা শুনছিলেন কিন্তু দুপুর দুইটা থেকে আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম ছিলাম আপনাদের মাঝে। আশা করছি দুপুরটা সবার সুন্দর করে দিতে পেরেছি, সবার মুখে একটু হলো হাসি ফোটাতে পেরেছি, এবং এত সুন্দর সুন্দর গান কিন্তু ছিল আজকে আমাদের প্লে লিস্ট জুড়ে। তো আশা করছি গানগুলো অবশ্যই সবার ভালো লেগেছে, এবং গান আসলে সুন্দর গান থাকলে, মানে সাথে যদি গান থাকে আর হচ্ছে গানের সাথে যে একটা কানেকশন আছে, যদি এই গানটা শুনতে শুনতে একটা দিন বা একটা দুপুর পার করা যায়, আমার মনে হয় আসলে স্বাভাবিক এটা ভালো হয়ে যাওয়ার মতোই কথা। যাই হোক, আমি যাওয়ার আগ মুহূর্তে একটু দেখবো যে কে কে যুক্ত আছে আমার সাথে, মানে একদম শেষ পর্যন্ত কিন্তু অনেকে যুক্ত আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি একটু দেখি যে শেষ মুহূর্তে কে আছে আমার সাথে। ইয়াহ, আম সো জিলাসি গার্ল। আচ্ছা রিত ভাই, আপনি অনার্সে পড়ে বেশি পড়লে বেশি ছোট না আমি আপনার? আচ্ছা আপনি কিসে পড়ছেন ইস্পিতা, এই ব্যাপারটা একটু জানান তো আমাকে, আপনি কিসে পড়ালেখা করছেন? আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি ফেসবুক আইডি। আচ্ছা ফেসবুক আইডি, আচ্ছা ফেসবুক আইডি নিয়ে প্রতিদিন বলা লাগছে, ফেসবুক আইডির ব্যাপারটা যে কিভাবে কি করি। আমার ফেসবুক আইডিটা হচ্ছে রিদম খন্দকার, রিদম খন্দকার, আর ওয়াই টি এইচ ও এম, রিদম, দেন রিদম খন্দকার, এটা আমার ফেসবুক প্রোফাইল, অ্যান্ড আর যে রিদম এটা হচ্ছে আমার পেজ আর কি, আর ইনস্টাটাও বলেছি রিদম 01। যাই হোক, আশা করছি রিদমটা যদি একটু ঠিকঠাকভাবে লিখতে পারেন তাহলেই পেয়ে যাবেন। তারপর দেখতে পাচ্ছি যিনি আছে আমার সাথে এখন পর্যন্ত, কোথায় কোথায় প্রতিদিন আর কোন ফুলের সাথে তুলনা করে সেটা একটু বলে। আচ্ছা আমি কাঠগোলাপের সাথে তুলনা করেছিলাম যিনি আপনাকে। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, তোমাকে অনেক মিস করি সারাটা সময়, শুধু তোমার কথা মনে পড়ে, তোমার ভয়েসটা সবসময় শুনতে মনে চায়, কি করব বলো তো রিদম ভাইয়া, মিরপুর থেকে রেশমি। আচ্ছা রেশমি, এরকম যদি হয়ে থাকে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা এফএম 90.4 সাথে থাকলেই হবে। সোমবার থেকে বুধবার, সরি সোমবার থেকে, হ্যাঁ বুধবার আমাকে পেয়ে যাবেন দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত, বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে পেয়ে যাবেন উইকেন্ড বাজে। সো যারা আমাকে শুনতে চান অবশ্যই চলে আসতে পারেন এই সময়টাতে। আর তাছাড়া আরও একটি স্টেশন রেডিও আমার 102.4 এফএম, সেখানেও কিন্তু আমাকে শুনতে পারবেন। সেখানে কিন্তু আমি সপ্তাহের প্রতিদিনই থাকা হয় সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এক কাপ চা নিয়ে। সো যারা সকালের মুহূর্তটাতে গল্প করতে ভালোবাসেন বা গল্প করতে চান অবশ্যই চলে আসতে পারেন। আর রেশমি অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে মিফতাহুল আছে, আপনার ভয়েসটা বেশ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। পুষ্পিতা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, আজকে ফার্স্ট এস এম এস করলাম, থ্যাংক ইউ সো মাচ। হেই রিদম বলু, ভালো আছো? আমি রাবেয়া, জানো আমি মানুষটা খুব খারাপ, সবাই বলে আমি খারাপ, বলে আমার এস এম এস দেখো না, গুড, সবাই তোমার মতো, তোমার মতে করে খুব ভালো। আচ্ছা না না না, ব্যাপারটা এমন কিছু নাই, যে আপনার টেক্সট পেয়েছি আমি পড়লাম তো। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়েছেন। তারপর দেখতে পাচ্ছি আলামিন আছে সিলেট থেকে এখন পর্যন্ত আমার সাথে, আর গার্লফ্রেন্ডের যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আসলে আর কি বলবো। তারপর দেখতে পাচ্ছি যারা আছে আমার সাথে, ভাইয়া বিয়ে কবে করছো? আচ্ছা বিয়ে শাদির কোনো প্ল্যান আপাতত আমার নেই, এরকমটা জানি না, এটা এটা আসলে আমার কি বলবো, এখন পর্যন্ত এরকম কিছু ভাবাও হয়নি। আচ্ছা যাই হোক, আফরিন আছে, ভুতু, এটা একটা কার্টুনের নাম, খুব বুদ্ধি, জাদু জানে আর উপকারী মনোভাব ভুতুর। আচ্ছা ভুতু, হ্যাঁ ভুতু, বুঝতে পেরেছি আমি, মন খারাপ কি কথা ভারবার কেন? আচ্ছা তাই আফরিন, এত কিছু বুঝেন নাকি আপনি। যাই হোক, রাফি আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি, শারমিন আছে যুক্ত একদম শেষ মুহূর্ত পর্যন্ত, জানো চলে যাচ্ছ মনটা খুব খারাপ হচ্ছে শারমিন ফ্রম রংপুর। শারমিন কোনো সমস্যা নেই, আবারও আগামীকাল চলে আসছি উইকেন্ড বাজ নিয়ে বিকাল পাঁচটা বাজে ঢাকা এফএম 90.4-এ। সো বিকাল পাঁচটার দিকে টিউন করে ফেললেই আমাকে পেয়ে যাচ্ছেন। তো আজকের মধ্যে এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে, আমরা একটা গান দিয়ে বিদায় দিব, অর্থহীনের করা একটা গান, লোকে বলে বলে রে, সমর্পণ অ্যালবামে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4-এর সাথেই থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সমুদ্রটা আর কানে সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এবং সিফাত হাজির হয়ে গেছি সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 নিয়ে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, চারিদিকে কলরব। যারা আর্জেন্টাইন সাপোর্টার আছেন তাদের তো খুশির কোনো শেষ নাই, কারণ সকালের যে ম্যাচটা ছিল সেটা মানে আর্জেন্টিনার শুরুটা খুবই চমৎকার ভাবে হয়েছে এবং সবার প্রিয় আমাদের সবার প্রিয় খেলোয়াড় সেটা হচ্ছে লিওনেল মেসি। মেসি কিন্তু একেবারে প্রথম ম্যাচেই কিন্তু হ্যাট্রিক করে ফেললেন, যেটা ওয়ার্ল্ড কাপে তার ফার্স্ট, অ্যান্ড এটা আসলে একটা বিশাল প্রাপ্তি। আসলে এই মানুষটা মনে হয় এসেছেনই হচ্ছে সবার সব ভুল বা কোনো ধরনের অপবাদ যদি কেউ রটায় সেটাকে প্রমাণ করার জন্য, এবং তিনি প্রমাণ করেই যাচ্ছেন। ভেরি গুড, এটা একটা, আমি আগেও বলেছি এটা একটা বোনাস ছিল আসলে। সো যারা যারা আর্জেন্টাইন সাপোর্টার আছেন তারা তো আজকে একেবারে হেভি খুশি আমার মতোই। সো বাকি ম্যাচগুলো কিন্তু অসাধারণ ছিল, যেমন ফ্রান্সের যে ম্যাচটা আমি দেখেছিলাম, ফ্রান্স অ্যান্ড সেনেগাল, সেটাও খুব চমৎকার ছিল। তো শেষের দিকে আসলে কিলিয়ান এমবাপে কিন্তু জিনিসটাকে একেবারে ঘুরিয়ে দেয়, যেটা আসলে সবাই এক্সপেক্ট করছিলেন। তো যাই হোক, আজকেও ফুটবল নিয়ে কথাবার্তা হবে। আপনার কি কথাবার্তা আছে সেগুলো আপনি আমাকে জানাতে পারেন 01841904904 এই নম্বরটিতে, এবং চাইলে ফেসবুকের ফ্যান পেজে আপনার আমাদের একটা পোস্ট পাবেন অবশ্যই, এই পোস্টের নিচে আপনি কমেন্ট করতে পারেন অথবা আপনি SMS আমাকে ওই নম্বরই করতে পারেন। পোস্টটা কিন্তু আমার মানে এই যে শোয়ের একেবারে শেষের দিকে যে আয়োজনটি হবে সেটা হচ্ছে ক্যারিয়ার গসিপ, সেই ক্যারিয়ার গসিপের পোস্ট। তো কেউ যদি একান্তই ফেসবুকে থাকেন তারা কিন্তু এটা মানে সেই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাকে SMS বা হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নম্বরটিতে। আমাদের অমৃত বোস যুক্ত হয়ে গেছেন, শুভ বিকেল জানিয়েছেন এবং শুভ হ্যাট্রিক বিকেল। ইয়াস, শুভ হ্যাট্রিক বিকেল। অমৃত বোসও আজকে হেভি খুশি, আমি তো খুশি, যদিও আমার মানে আজকে সবারই একটা সমস্যা হবে আমার মনে হয়, যারা আসলে অনেক রাত করে খেলা দেখে ঘুমিয়েছে তাদের ঘুম কমপ্লিট হয় নাই আর কি, এটা একটা বিষয়। তো যাই হোক, এই আনন্দের মাঝে এই কষ্টটুকু তো আসলে সহ্য করাই যায়, তাই না? আচ্ছা, হ্যালো ভাইয়া, শুভ বিকাল ব্যাঙ্গালোর থেকে আমাদের বন্ধু ইন্ডিয়া থেকে মিকাইল। মিকাইল, স্বাগত জানাচ্ছি আপনাকে, কেমন আছেন আপনি? আশা করছি ভালোই আছেন। এবং ওয়েদারের কি অবস্থা, খেলাধুলা দেখলেন কতটুকু, কি কোন দল সাপোর্ট করছেন সবকিছু জানাতে পারেন আমাকে, ওকে? সো এখন প্রথমে একটা গানে চলে যাই, সুন্দর একটা গান আমার প্লে লিস্টে ওয়েট করছে, অনেক রিকোয়েস্ট থাকে গানটি, সেটা হচ্ছে তাহসিন আহমেদের খোলা জানালা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Fox.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মি মো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: রে লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয় 90.4 FM

0: and Taka FM 90.4.
1: Taka Metro 9040.

ঢাকা এফএম 90.4 এ আপনি আছেন এবং আমি কিন্তু 7টা পর্যন্ত আজকে আছি, মানে সিফাত আপনার সঙ্গে আছি 7টা পর্যন্ত। 7টায় কিন্তু আপনি পেয়ে যাবেন মাহবুব ভাইকে ক্যারিয়ার গসিপ আয়োজনটি নিয়ে। এবং আমাদের অনেক বন্ধুরা আছেন যারা অনেক বেশি পরিমাণ, মানে অনেক বন্ধু কি আসলে অনেকে এটার ভিতরে খুব মানে নিজের বয়সের একটা পর্যায়ে যে যখন আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করার বিষয়টা আসে, তখন কিন্তু অনেকে অনেক কনফিউজ হয়ে যান যে আসলে কি করা উচিত, কিভাবে করব, কোন এটার কোনো মানে কি বলে এটাকে যে কোন ওয়েতে আমি আগাবো। তো এটা যদি আসলে দেখা গেছে যে সিনিয়র বা যারা এক্সপিরিয়েন্সড তাদের ব্যাপারে যদি আপনি কিছুটা জানেন তাহলে আপনার এই পথটা অনেক সহজ হয়ে যাবে, এবং সেই পথটাকে সহজ করার জন্য আমাদের এই আয়োজন ক্যারিয়ার গসিপ। তো আপনি কিন্তু অবশ্যই শুনতে পারেন এবং দেখতে পারেন আমাদের ফেসবুক পেজে আজকে সন্ধ্যা 7টায়। এদিকে যারা যুক্ত হয়েছেন আমার সঙ্গে, সালিহুরকে দেখতে পাচ্ছি, সালিহুরে যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো, একদম ফাটাফাটি জিতে গেছি না, মন তো ভালো থাকবেই। আচ্ছা ভাইয়া এই মাত্র স্কুল থেকে এসে জয়েন করেছে আমাদের বন্ধু, অনেকদিন পর তোমার নতুন বন্ধু শরীফা রংপুর। অনেকদিন পর আবার নতুন বন্ধু হয় কেমনে, যদি আপনি অনেক আগে থেকে আমার সাথে পরিচিত বা SMS করে থাকেন তো নতুন বন্ধু না পুরনো বন্ধু। আচ্ছা ভাইয়া ভালো আছেন? ভাইয়া আমরা তো জিতে গেছি 3 গোল, এবং 3টি গোল দিয়েছে বা হ্যাট্রিক করেছে আমাদের প্রিয় সবার প্রিয় মেসি। ইয়েস, এটা লিখেছে হচ্ছে আমাদের মেজবা। ওইটাই আমি এটাই বললাম যে প্রথমে যখন আসছি তখন এটাই বললাম যে এই মানুষটা মনে হয় দুনিয়াতে এসেছি হচ্ছে নিজেকে প্রমাণ করার জন্য বারবার। সো অনেকে হয়তো বা তর্কের খাতিরে অনেক ধরনের কথাবার্তা বলে, বাট অ্যাকচুয়ালি তারাও হয়তো বা মেসিকে ভালোবাসে, কারণ যারা ফুটবল ভালোবাসবে তাদেরকে মেসিকে ভালোবাসতেই হবে, এটার কোনো অন্যথা নাই। কারণ তিনি না মাইকে নিজের কোনো ঢোল পিটান, না উনি কোনো ইন্টারভিউতে যে আসলে নিজের ঢোল পিটান, না এটা বলেন যে আমি শ্রেষ্ঠ, এগুলো কিছুই বলেন না। উনি শুধু ওনার কাজ করে যায়, বাকি সবাই কিন্তু বলতে থাকে যে না তুমি শ্রেষ্ঠ। সো কাজগুলো আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে, যে আমরা আসলে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে যদি একদম মনোযোগ দিয়ে করি, সেই কাজটা যদি ভালো হয়, আমরা যদি স্কিল হই, তাহলে কিন্তু সেটার প্রশংসা আসলে সবাই করবে। তো অনেক অনেক শুভকামনা। আমরা আসলে লাকি একটা দিক থেকে যে আমরা আসলে এই এই প্লেয়ারগুলোর খেলা দেখতে পাচ্ছি, যেমন রোনালদো আছে, মেসি আছে, নেইমার আছে, ইভেন আমি রোনালদো রিভালদো তাদের খেলাও দেখেছি, কার্লোসের খেলাও দেখেছি, অসাধারণ আসলে। আর সবচেয়ে লং টাইম আমার মনে হয় যে এই দুইজন মানুষ সবচেয়ে বেশি ধরে রেখেছে সেটা হচ্ছে লিওনেল মেসি অ্যান্ড রোনালদো। সো রোনালদো হচ্ছে ফিটনেসের দিক দিয়ে জোস এবং খেলাও ডেফিনেটলি ভালো, কিন্তু মেসি কিন্তু ফিটনেসের দিক থেকে যায় একদম 100% রাইট, বিষয়টা কিন্তু এমন নয়। মেসির আসলে মূল প্ল্যানিংটা থাকে তার মাথায়, তিনি দাঁড়িয়ে থাকতে থাকতে ম্যাপিং করে ফেলেন, যেটা আসলে অন্য কোনো প্লেয়ারের মধ্যে, বা এটা একটা বিশেষ গুণ, এটা আসলে আমি এ পর্যন্ত তো কোনো ফুটবলার দেখিনি। ঠিক আছে, যতই পুরনোদের কথা বলি তারা নিঃসন্দেহে বেস্ট ছিলেন, পেলে ম্যারাডোনা, বাট মেসি একটু অন্য লেভেলের বিয়ন্ড আর কি। যাই হোক, শুভকামনা তার জন্য, ম্যাচ জিতুক হারুক আমরা চাই আসলে যে তার এই অর্জনগুলো যে আমরা উপভোগ করতে পারছি এটা একটা বিশাল ব্যাপার। যারা আছেন আমাদের সঙ্গে আরও আছেন এই বন্ধুকে, আচ্ছা এই বন্ধুর কিছু আছে, রাজশ্রী, রাজশ্রী আমাদেরকে লিখেছিলেন। রাজশ্রী কি লিখেছিলেন আসলে এটা তো দেখলাম না। ও না, রাজশ্রী আসলে SMS করেছেন কিন্তু কোনো এখন একটা ফাইল এরকম পাঠিয়েছেন উনি, কিন্তু সেটা দেখা যাচ্ছে না বা পড়া যাচ্ছে না। হাই সিফাত ভাই, ইস্পিতা বলছি। হ্যালো ইস্পিতা, হোয়াটস আপ? এই তো ফাটাফাটি, কালকে থাকতে পারিনি, আম্মু বকা দিয়েছিল পড়ছি না তাই, আর আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট তো তাই অলওয়েজ থাকতে পারছি না, প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, নো প্রবলেম ইস্পিতা, আশা করবো যে আপনার এই যে এই সময়টা পার হওয়ার পরে বা এই যে ঝামেলাগুলো আছে সেগুলো পার করার পরে আপনি আবার নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত হবেন। জেরিন চিটং থেকে আছেন। ওকে, কি লিখেছেন, অপ্পা তুমি এত এত কিউট কেন, মাই ড্রিম বয় রিয়েলি ইউ আর সো, আমাকে লিখেছেন, সত্যি আমি কিউট কেমনে? থ্যাংক ইউ ভেরি মাচ। সিফু দাদা শুনছি আফরিন, আশা করি ভালো আছেন। এই কথাটা বেশি বুঝে বলছি কি, এই কথাটা বেশি বুঝে বলছি কি দাদা, কোনটা কোনটা বেশি, আমি হয়তো আমি বুঝতে পারিনি বা আপনি বুঝাতে পারেন নাই কোনো একটা, আমি বুঝিনি আসলে কথাটা। কালকে কার কার খেলা হবে, কয়টার সময় হবে সিফাত ভাই? আমি আবির। ওকে আবির, আমি অবশ্যই জানিয়ে দিব সময়সূচিটা, যেটা তো আজকে যেমন রাতে আছে হচ্ছে আপনার পর্তুগালের সঙ্গে খেলা আছে রাত 11টায়। ওকে, ম্যাচ নাম্বার 23, এটা হচ্ছে রাত 11টায় পর্তুগাল এবং ডিআর কঙ্গো তাদের খেলা আছে, এবং তারপরে আরও যে যে খেলা আছে সেগুলো আস্তে আস্তে জানিয়ে দিব আমি, ডোন্ট ওয়ারি। আপনি বরং ফিক্সচারটাও একটা নামিয়ে নিতে পারেন কিন্তু আপনি। আচ্ছা, এখানে হচ্ছে রংপুর থেকে সানিম, আমরা জিতে গেলাম, কি বলো সিফাত ভাই? ইয়েস, ভালো আছো, সাথে আছি পুরো সময় বিকাল, শুভকামনা আর্জেন্টিনাকে। ইয়েস, এবং আর্জেন্টিনা সকাল মানে ভোর হওয়ার আগেই ভোর হয়ে গিয়েছিল, TSC মোড়, তারপরে আরও যত ইউনিভার্সিটি আছে সেখানে একদম সবাই এনজয় করেছে, এবং দ্যাটস ওয়াই আর্জেন্টিনার টিমটাও কিন্তু সেইভাবে আসলে রেসপেক্ট করে আমাদের দেশকে। আচ্ছা সিফাত ভাইয়া কেমন আছেন?
আমি দিশা চট্টগ্রাম থেকে আপনাকে শুনছি, আপনার কথা, আচ্ছা আপনার কথা আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমি যখন আমার কাজিনদের বলি যে আমি FM এ আপনাদের শো শুনি, ওরা আমাকে বলে কি আগের কালের মানুষের মতো মুরব্বীদের মতো FM শুনো, মুরব্বীরা কিন্তু FM শুনতো না, বাই দ্য ওয়ে তাদেরকে বলবেন, মুরব্বীরা আসলে শুনতো কি মানে রেডিও, এটা অনেক আগে থেকেই আছে, এবার FM কিন্তু পরবর্তীতে এসেছে, FM কিন্তু মানে একদম সেই প্রথম থেকে এসেছে, বিষয়টা কিন্তু এমন নয়। তো আমার মনে হয় যে তাদের ওই তথ্যের ঘাটতিটা আছে, এটা আপনি অবশ্যই জানিয়ে দিবেন বন্ধু হিসেবে, কাজিন হিসেবে। আচ্ছা এই যে বলে তো দিলাম, বলেছে কি দিশা বলেছে কি বলা যায় সেটা, এখন দেখেন অনেক এন্টিক জিনিস নিয়েও তো আমরা পড়ে থাকি, তাই না, আমাদের ভালো লাগে, সো এটার জন্য তো একটা ধৈর্য একটা ভালোবাসার দরকার পড়ে, আপনার এই ভালোবাসাটা আছে এর জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। তিন বোন সিলেট থেকে ফ্রাইডে রাত আসছি চাঁদপুর থেকে, এটা শুনে তুমি খুশি হওনি, মোবাইল বলিনি বলছি MB মানে ডাটা না থাকলে কি তোমাদের অ্যাপ শোনা যায় না, অ্যাপে শুনতে ডাটা লাগে, তো এটা তো কালকে আনসার করলাম বন্ধু, চাঁদপুর থেকে ফিরেছেন এটাতে তো খুশি হয়েছে, মানে আপনি ওখানে গিয়ে নেটওয়ার্ক পাচ্ছিলেন না বা ওদিক থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না এরকম কোনো একটা কিছু, এবং আপনার এই SMS-টার আনসার আমি দিয়েছিলাম তিন বোনকে গতকালকে, হয়তো আপনি শুনতে পারেননি। কান্তা আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে বলছি আমি, কান্তা, ওকে কান্তা শুনতে থাকুন, সঙ্গেই থাকুন, আমরা আবার গানে চলে যাব, ফিরছি একটু পরে আরও আরও কথাবার্তা নিয়ে, তো অবশ্যই সঙ্গেই থাকবেন। এবার কিন্তু মেসি আরেকটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে সর্বোচ্চ গোল, মানে অনেকটা কাছাকাছি গেছে, কাছাকাছি আছে দুজন একসাথে, আর একটা দুইটা গোল করলেই হয়তো বা ওটাকে ক্রস করে যাবে। সো আমরা আপাতত গানটা শুনে আসি, ভালোবাসি তাই থেকে পল বাদশা সিদ্দিকের কণ্ঠে জল স্বপ্ন, অ্যাকোস্টিক ভার্সনটা শুনবো আমরা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা FM।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Dhaka FM 90.4, Dhaka Metro 9040.

প্রথম ঘন্টার শেষ দিকে আছি, অবশ্যই সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা এফএম 90.4। আপনি টিউন করে আছেন এবং যে আয়োজনটি চলছে আয়োজনটির নাম হচ্ছে ঢাকা মেট্রো 9040। আচ্ছা, এক বন্ধু জিজ্ঞেস করছিলেন যে আসলে কি কি খেলা আছে আজকে। যেমন পাবেন হচ্ছে পর্তুগাল কঙ্গো, আমি তো বললামই কিছুক্ষণ আগে, এবং রাত 12টার পরে তো নতুন দিন শুরু হয়ে যাবে। তো সেই দিন আপনি আর কি রাত 2টার থেকে যে খেলাগুলো পাবেন, 2টায় পাবেন আপনি হচ্ছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া, এবং ভোর 5টায় পাবেন হচ্ছে ঘানা এবং পানামা, সকাল 8টায় পাবেন উজবেকিস্তান অ্যান্ড ভার্সেস কলম্বিয়া, এবং রাত 10টায় পাবেন হচ্ছে সুইডেন অ্যান্ড সাউথ আফ্রিকা। সো সেই ক্ষেত্রে চেসনি অ্যান্ড সাউথ আফ্রিকা, সো মোটামুটি ভালোই একটা খেলা হতে যাচ্ছে। এই যে যে দলগুলোর কথা বললাম, এই দলগুলোর খেলা আমরা কম বেশি সবাই আসলে দেখেছি, কিন্তু প্রথম দিকে স্পেন এবং জার্মানির সঙ্গে যাদের খেলা ছিল তাদের সম্পর্কে আমি তো আসলে খুব বেশি পরিমাণ জানতাম না। আমি জানি না আপনি জানতেন কিনা, তো তারা আসলে যে খেলাটা দেখিয়েছে, জার্মানিটা তো তাও 7 গোল খেয়েছে, তারপরও একটা গোল করতে পেরেছে, এবং স্পেনের সাথে তো একেবারে মানে তারা দেখিয়ে দিয়েছে যে তারা আসলে অসাধারণ খেলে, মানে কোনো টিম আপনি ফেলতে পারবেন না ওয়ার্ল্ড কাপে, প্রতিটা টিমই খুব স্ট্যান্ডার্ড এবং খুবই স্ট্রং। সো আমরা হয়তো বা নিজেরা ওই টিমের নাম জানি না, এই জন্য দুর্বল ভেবে নিই, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু একদমই এমন নয়। আচ্ছা, এখানে যারা যারা আছেন তাদের কথাবার্তাগুলো পড়বো আমি, অনেকে আমাকে লিখেছেন, আমাকে হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা লিখেছেন, তো আমরা একে একে পড়ার চেষ্টা করব অবশ্যই। আর যে কথাটা আসলে বলছিলাম কিছুক্ষণ আগে, আচ্ছা আগে হোয়াটসঅ্যাপের কথাগুলো পড়বি। শুভ বিকাল ভাইয়া, শুভ বিকাল, এটা আমাদের অহনা যুক্ত হয়ে গেছেন, অহনা স্বাগত জানাচ্ছি আপনাকে। তৌহিদুল আছেন আমাদের সঙ্গে বনশ্রী থেকে, শুনছি কেমন আছেন ওস্তাদ, আমি তোমার সঙ্গে পুরোটা সময় জোরে ওস্তাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাদের তৌহিদুলকে। শুনতো আগে আমার গ্রামের বাড়িতে ছিল, ইয়েস হবর বদ্দা, ইয়েস ওকে। আরও আছেন আমাদের সঙ্গে নুসাইবা যুক্ত হয়ে গেছেন, ভাইয়া কেমন আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জয়েন হয়ে গেলাম ভাইয়া, আপনি নাস্তা করেছেন? হ্যাঁ মোটামুটি ডান, সবকিছুই মোটামুটি ডান হয়ে গেছে, ফাইন, কিন্তু ওই যে ঘুমটা আসলে ঠিক মতো হয় নাই, এটা হচ্ছে আসলে ফ্যাক্ট। তো যেটা হচ্ছে কথা, যে এই যে আমি বলছিলাম যে লিওনেল মেসি এখন কিন্তু গোল নিয়ে একদম ক্লোজার সাথে আছে, জার্মানির যে ক্লোজার ছিল ক্লোজার একেবারে সাথে আছে। ক্লোজার যেমন 24 ম্যাচ খেলে ক্লোজার গোল সংখ্যা ছিল হচ্ছে 16 ওয়ার্ল্ড কাপে, এবং যেটা মেসি 27 ম্যাচ খেলে 16তে কিন্তু পৌঁছে গেছে কালকে 3টা হ্যাট্রিকের মাধ্যমে। এখন যদি একটা গোল বেশি করে এবং এই ওয়ার্ল্ড কাপে যদি টিকে থাকে এবং তিনি যদি গোল পেতে থাকে, তাহলে কিন্তু তিনি একদম এক নম্বরে চলে যাবে, এবং এটা ক্রস করাটা বা ব্রেক করাটা অনেক টাফ হবে। এমবাপের জন্য কিছুটা ই থাকতে পারে, রোনালদো করেছিলেন 19 ম্যাচে 15 গোল মানে ব্রাজিলের, এবং মুলার জার্মানির মুলার করেছিলেন হচ্ছে 14 গোল 13 ম্যাচে। কিলিয়ান এমবাপে তিনি 14 গোল নিয়ে আছেন এখন 15টি ম্যাচে। কিলিয়ান এমবাপেও কিন্তু একজন খুব স্ট্রং প্রতিদ্বন্দ্বী, এবং তিনিও খেলছেন, এবং তার স্পিড দেখে তো আমি পুরো অবাক, এটা গতবারও ছিল, এইবারও আরও বেড়েছে। তারপরে হচ্ছে এরকম আসলে আপনি যদি দেখেন তাহলে 1 থেকে 5-এর মধ্যে মোটামুটি তারাই আছে, তার মধ্যে ক্লোজা মুলার তাদের আর সম্ভাবনা নাই, রোনালদোর সম্ভাবনা নাই, লিওনেল মেসি অ্যান্ড এমবাপে এই দুজনের মধ্যে মানে একটা ফাইট হতে যাচ্ছে যদি টিকে থাকে এই দুই দল সামনে। সো বেস্ট অফ লাক। আর এদিকে আমাকে এসএমএস করেছেন রংপুর থেকে, কান্তা ছিলেন, আরও আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, কে এটা, আপনার সময় প্রতিদিন শুনি বাট আজকে টেক্সট করলাম। আজকে টেক্সট করলেন কেন, আজকের মানে বিশেষত্বটা কি, যে আজকে এটা হয়েছে এই কারণে টেক্সট করলাম, অথবা মানে এটা আমার জানার খুব ইচ্ছা যে মানে এতদিন করেন নাই আজকে কেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সিয়াদ ভাইয়া, আমি তোমার আচ্ছা রোদ, আচ্ছা আপনি হচ্ছেন আবুল মামা, হ্যাঁ তো এটা হচ্ছে আর কি বিষয়, আমাদের আবুল মামা এসএমএস করেছেন, জি আমি বুঝতে পেরেছি এখন আপনি বুঝছেন আর কি। আরও আছেন আমাদের সঙ্গে আম্মুর কাছে আজীবন, আচ্ছা আরে সিবাদ ভাই আমার আম্মুর কাছে আমি আজীবন গর্ধব অ্যান্ড আচ্ছা আনপড়ুয়াই থেকে থাকি, সারাক্ষণ সবাইরে বলি, বলে বেড়াই যে আমি পড়ালেখাই করি না, কি দুঃখের বিষয়, বাট সামটাইমস আমার ফ্রেন্ডদের আম্মু যখন বলে মেয়ে তো ব্রিলিয়েন্ট বা মেয়েটা দেখে তো মেধাবী মনে হচ্ছে, কি আর বলবো সিবাদ ভাই, আম্মুর সামনে তখনই বলে ফেলি যে ও আচ্ছা দেখলে আম্মু ইউ আর টোটালি রং, ইউর গার্ল ইজ সো ট্যালেন্টেড। আম্মুরা আব্বু আম্মু তারা এত এক্সপেকটেশন রাখবেই, এটাই স্বাভাবিক, সেই এক্সপেকটেশনটা ফিল আপ করাটা হচ্ছে আমাদের দায়িত্ব যতটুকু নিজের পক্ষে সম্ভব, ঠিক আছে। আর এই যে বলে না যে গর্ধব অথবা হয় না বোকা পারে না এটা সেটা, এটা তাদের আদরের একটা ব্যাপার, যেন আমরা এটা শুনে আরো জিত করে আরো বেশি পড়ি, ঠিক আছে। বিষয়টা কিন্তু এমন না যে তারা আসলে মিন করে বলে বিষয়টা, এরকম কিন্তু না। আচ্ছা, আসমি আছেন সিলেট থেকে আমাদের সঙ্গে, লিখেছেন বুঝছো তো শুনিনি তাইলে আবার আনসারটা দাও না, ওয়াইফাই ছাড়া কি শোনা যায় অ্যাপে, ওয়াইফাই ছাড়া শোনা যায়, ওই যে ইসে আপনার এমবি কিনতে হবে, এমবি থাকতে হবে আপনার মোবাইলে। আচ্ছা বলো না ভাইয়া, বললাম তো কাল ফ্রিকোয়েন্সিতে প্রবলেম করেছে, রবিবারেও করেছে, তাই শুনিনি। আসমি এটা হচ্ছে আপনি
বাইরে থেকে চালালেও মোটামুটি যে শুধু এই অ্যাপ না, যে কোনো কিছু চালাতেই বা যে কোনো সোশ্যাল মিডিয়া বা এমবি রিলেটেড কোনো কিছুই করলে আপনার তো নেট লাগবেই। সো আপনি ওয়াইফাই না থাকতে পারে কিন্তু এমবি কিনে রাখবেন, প্যাক পাওয়া যায় বিভিন্ন সিমের, সো সেখান থেকে প্যাক কিনে রাখবেন, সেটা ব্যবহার করবেন, সমস্যা কি। হালিমা রংপুর থেকে আছেন, হাই ভাইয়া কেমন আছো? ভাইয়া তোমাকে শুনছি শুনছি, সাথে আছি পুরোটা সময়। ওকে হালিমা, আচ্ছা হাই ভাইয়া, আমি মিশুমণি রংপুর থেকে বলছি। আমি একটা না গান, আসলে গানের রিকোয়েস্ট রাখতে পারছি না, দুঃখিত বন্ধু। সালিহ লিখেছেন, ভাই আপনাকে একটা প্রশ্ন করি, আর্জেন্টিনার প্লেয়ার মেসি সাহেব যদি কখনো বাংলাদেশে আসেন, আপনি যদি ওনাকে প্রশ্ন করার সুযোগ পান, তাহলে আপনি তাকে কোন প্রশ্নটা করবেন? এটা তো কঠিন প্রশ্ন করে ফেললেন আপনি, যে আমি তাকে আসলে কোন প্রশ্ন করব। কারণ যেই প্রশ্নগুলো করবো সেগুলোর উত্তর মোটামুটি আমরা সবাই দেখে ফেলেছি, তাকে আসলে আলাদাভাবে প্রশ্ন করব আমি ভাবতে হবে এটা সালিহুর, কারণ এইটা তো আসলে এইভাবে কখনো ভাবি নাই যে মেসি সামনে আসলে আসলে কি করব। তবে তার প্রশংসা তো অবশ্যই করব যে আসলে আপনার খেলা দেখি আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আর কি, এবং মানে কিভাবে আর কি ডসটা কিভাবে দেন, এর একটা প্রশ্ন আমার থাকতে পারে যে আসলে আপনি এত এত প্লেয়ারের মাঝে ডসটা কিভাবে দেন এত বছরেও, মানে এই যে দীর্ঘ ২০ বছর, মানে ওয়ার্ল্ড কাপ হিসাব যদি আমি করি, এই দীর্ঘ ২০ বছরের ভিতরে অনেক অনেক প্লেয়ার এসেছে বিভিন্ন দেশের, বিভিন্ন জিনিয়াস দেশের জিনিয়াস প্লেয়াররাও ছিল, কোন প্লেয়াররা আপনাকে রিড কেন করতে পারলো না, মানে কেন আপনি আনপ্রেডিক্টেবল? একটা হয় না যে না ফাইন আমি এখানে ফুটবল খেলছি, তার সঙ্গে খেলছি, একটা দীর্ঘ সময় খেলতে খেলতে আমি বুঝে যাই তার সে কোথায় কি মুভ করবে, হ্যাঁ, বা কে কি বলবে। কিন্তু মেসির ব্যাপারটা ডিফারেন্ট, তো আমি এটা মেসিকে অবশ্যই প্রশ্নটা এরকমই করব যে আসলে এই এত বছরের ভিতরে আপনাকে বুঝতে পারলো না, এটা কিভাবে করেন, এটা আমার একটা প্রশ্ন থাকবে যে কিভাবে এই মানে তাদেরকে চোখে আর কি ধান্দা লাগিয়ে দেন, কারণ ধান্দা না লাগালে তো বল নিয়ে ক্রস করা সম্ভব না। সো এটা কিভাবে, এত এত জিনিস, এত ব্রিলিয়ান্ট প্লেয়ার, তারপরও কেউ কেন ধরতে পারলো না আসলে, যে আপনি কিভাবে বলগুলোকে এভাবে মানে বল রিসিভ করেন, তারপর বল পাস করেন, তারপরে সুযোগ অ্যাসিস্ট করেন। সো এটা আমার একটা প্রশ্ন তো আছেই, সো যাকে এটা স্বপ্নে কোনো একদিন জিজ্ঞেস করি, মানে তাকে পাওয়া এত সহজ না, বাট তার খেলা দেখে আমরা আসলে খুব বেশি পরিমাণ আপ্লুত। যাই হোক, এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে রসায়ন থেকে দীপ্তর কণ্ঠে যদি তোর ডাক, যদিও আগের গান, মানে পরবর্তীতে দীপ্ত আবার নতুন করে এটাকে গেয়েছেন, তো আমরা এই গানটা শুনে ফেলবো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তখন কি করবেন, একলা চলবেন? না না, আমাদের আমাদের ডাক দিবেন, ঢাকা FM শুনবেন। ওকে, সঙ্গে থাকুন।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন এবং শেষ ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত। আপনি আছেন অবশ্যই ঢাকা এফএম 90.4 এ। আমি অনুরোধ করবো আমার সকল বন্ধুকে যে যারা স্মার্টফোন বা যার হাতে অ্যান্ড্রয়েড আছে অবশ্যই কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। আপনি কিন্তু অ্যাপটা মানে ঢাকা এফএম ডিগ্রি আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাবেন। আচ্ছা, নিজের সঙ্গে কথাবার্তা হচ্ছে, নিজ নিজের বেশ কিছু কাজ দেখিয়েছেন, নিজেকে তো বললামই যে যে ব্যাপারগুলো আরও অ্যাডভান্স লেভেল আপনি একটু ট্রাই করবেন অবশ্যই। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এবং এখানে যারা আছেন আমাদের সঙ্গে, জেরিন আছেন চিটং থেকে, তিনি লিখেছেন সুইট এন আই রিয়েলি লাভ ইউ ইনফিনিটি, আমাকে একবার ট্রাস্ট করে দেখো। হ্যাঁ তাই নাকি, কষ্ট দিব না কোনোদিন। ওকে, আরো কে কে আছে একটু দেখি। আমাদের সঙ্গে আরো আছেন হচ্ছে রাবেয়া আছেন, রাবেয়া বসি। আরে বহুদিন পরে দেখলাম রাবেয়া বসিকে। রাবেয়া বসি আছে, আমি তো বলেছি তিনি বুঝি মানে দেশের বাইরে পৃথিবীর বাইরে ঘুরতে গেছেন। আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, আমি রাবেয়া বসি রংপুর থেকে চলে এলাম, কেমন আছো? দেখো ভাইয়া, আমি তোমার প্রতিদিন মেসেজ করেছি, আমি কিন্তু মনে রেখো ভাইয়া তোমার সাথে আছি পুরোটা সময়। জানো আমি না তোমায় দেখেছি কালকে, আমার কালকে আবার আমার আচ্ছা মাসিক পরীক্ষা আছে, তাও আবার সাধারণ গণিত। দোয়া করিও ভাইয়া, অনেক অনেক দোয়া রইল রাবেয়া বসি আপনার জন্য। নিয়মিত এস এম এস করে আমি মাঝখানে মনে পাইনি বেশ কিছু এস এম এস। যাই হোক, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, কোনো কিছু নিয়ে টেনশন করবেন না। হ্যাঁ, মাথা ঠান্ডা রাখবেন, দেখবেন যে সব কিছু আপনার কাছে ইজি। কারণ এমন কোনো কিছু আসলে আমরা এমন কোনো ক্লাসে, যেমন ধরেন যার ক্লাস ওয়ানে পড়ার কথা সে কিন্তু ক্লাস নাইনে ভর্তি হয় না। সো ওয়ানে যেহেতু ভর্তি হয় তার ব্রেনটা ওই মতোই, খালি শুধু মাথা ঠান্ডা করে সেইগুলোকে নিতে হবে, অ্যাবজর্ব করতে হবে আর কি। আই সরি টু লেট, কেমন আছেন? মনে হচ্ছে খুব খুশি, বেশি খুশি হলে তো চলবে না, এখনো ফাইনাল বাকি রয়েছে। লাকি খান, না লাকি খান খুশি তো অবশ্যই, এবং আমি যদি আমি এটাও আগেও বলেছি যে ব্যক্তিগতভাবে অ্যাজ এ সাপোর্টার হিসেবে যদি আর্জেন্টিনা ফার্স্ট রাউন্ড থেকেও বাদ হয়ে যায় আমার এটা নিয়ে খুব বেশি পরিমাণ কষ্ট থাকবে না। কারণ আমি তো বলেছি যে 2022 সালে যেটা পাওয়ার সেটা আমরা পেয়ে গেছি, এবং মেসিও কিন্তু সেম কথাই বলেছে আসলে। সো এখন যেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আর কি বোনাস, কিন্তু আমি অন্যান্য খেলাগুলো খুব উপভোগ করি। আর আজকে আর্জেন্টিনার খেলা যেহেতু আপনি ঠিকই ধরেছেন, একটু বেশিই খুশি তবে একটু টায়ার্ডও সব মিলিয়েই আর কি। লাকি খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আরো আছেন বুশরাফ রাহিম, আচ্ছা দুই ভাই বোন সাইনবোর্ড থেকে, সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ও ভাইয়া, কেমন আছো তুমি? দুপুরে লাঞ্চ করেছো? হ্যাঁ সব ডান। ও ভাইয়া একটু লেট করে জয়েন হলাম তোমার সাথে, তার জন্য কি পানিশমেন্ট দিবে? না, কোনো পানিশমেন্ট নেই। আচ্ছা, আছি শেষ সময় পর্যন্ত তোমার সাথে, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু বুশরাহ আফ্রাহিম। আচ্ছা ভাইয়া, ব্রাজিল যারা সাপোর্ট করে তারা আর্জেন্টিনার পেছনে এত লাগে কেন? মেসি হ্যাট্রিক করেছে, ওরা এখন বলে দুর্বল টিম পেলে আমরাও হ্যাট্রিক করতে পারি, কেমনটা লাগে বলুন তো ভাইয়া? আমি মেজবা মেজবা, খালি তাদের এটা এটুক শুধু বলবেন যে আসলে বর্তমান চ্যাম্পিয়ন কে, যদি বলে আর্জেন্টিনা আনসার তো এটাই, এর বাইরে আর কি বলবো যে চ্যাম্পিয়নদের নিয়ে কথা বলে। আর এটা আসলে কি কিছু কিছু ক্ষেত্রে মজার ছলে বলে, একটু আর কি ঝগড়াঝাটি করা, একটু দুষ্টামি ফাজদামি করা, আবার কেউ কেউ খুব সিরিয়াস হয়ে যায়, তো খুব সিরিয়াস হওয়ার মতো আসলে লজিক নাই। যেমন আর্জেন্টিনা যখন খারাপ খেলেছে আর্জেন্টিনা কাপ নিতে পারেনি, এটাই স্বাভাবিক, যখন ভালো খেলছে তখন কাপ নিয়েছে। ব্রাজিল আগে ভালো খেলেছে তখন কাপ নিয়েছে, এখন ভালো খেলে না এজন্য নিতে পারে না, যখন ভালো খেলবে আবার নিবে, কথাটা খুবই সিম্পল। এর মাঝখানে যাদের যাদের হঠাৎ করে দেখবেন একটু এটা চক্কর বক্কর বাঁচি তোলে ভালো, তো যাকে আপনার নেক্সট উইকে আমাকে একটু মনে করিয়ে দিবেন, তখন না আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। এটা নিয়ে মন খারাপ করার কিছু না, আপনি নিজে জানেন না আপনার টিম কি, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, তারপর আবার কারো কথায় কিছু কি যায় আসে। আচ্ছা সিফাত, তোমার পড়বা, আচ্ছা আপনি যত বড় লিখেছেন এটা পড়তে পড়তে তো আজকে মানে অনেক সময় লেগে যাবে, সো সেক্ষেত্রে অবশ্যই পড়ার চেষ্টা করব আমি, ডোন্ট পড়ি। আর অন ইয়ারেই যে সব পড়তে হবে এমন না, আমি কিছু এস এম এস কিন্তু আমি অফ ইয়ারও পড়ে ফেলি। ভাইয়া আমি আতকিয়া চট্টগ্রাম থেকে, পুরোটা সময় কোনো এরপর আর আসে নাই বন্ধু, কি করব। আচ্ছা সালিহুর লিখেছে, ভাই মেনি মেনি থ্যাঙ্কস ফর মাই আনসার। ওকে সালিহুর, ওহো সিবাদ ভাই, আমুর ব্যাপারে আমি ইপসিতা লিখেছিলাম, নেম লিখতে ভুলে গিয়েছি। আর হ্যাঁ সিবাদ ভাই, আপনার কথা বাচ্চার স্টাইল পুরাই ঝাক্কাস। ওকে, আমার অনিল কাপুরের কথা মনে পড়লো, অনিল কাপুরের একটা সিনেমা ছিল যেটার ভিতরে তার এই ডায়লগটা খুবই জনপ্রিয়, ঝাক্কাস এরকম করতে আর কি। যাই হোক, আপনার কথা শুনে আমি নিজেকে ফিল করতে পারি, মানে লাইফকে অলওয়েজ চিল মুডে রাখা, ইউ আর রিয়েলি জোস। মিনহাজ সিফাত ভাই থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু, অনেক অনেক দোয়া করবেন ইস্মিতা আমার জন্য, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আচ্ছা আমরা গান শুনে আসি, তারপর না হয় বাকি কথা বলবো। যে গানটা শুনবো সেটা হচ্ছে ময়না গো অ্যালবাম থেকে, ময়না গো এই গানটি আর কি রিমিক্স ভার্সনটা আর কি জুলির কণ্ঠে, যদি গানটা আমাদের সবার প্রিয় লতাজির গাওয়া, তো পরবর্তীতে হাবিব ওয়াহিদ কিন্তু আবার ময়না গো গানটা আবার জুলিকে দিয়ে করিয়েছিলেন। এবং জুলির কথা যদি বলি, জুলি কিন্তু আমাদের সবার প্রিয় শিল্পী, বালামের বোন, সো সেক্ষেত্রে তাদের আসলে অনেকগুলো গান আমরা শুনেছি, তো এখন আবার এই গানটা শুনে ফেলি, আমরা আবার একটু স্মৃতিচারণ করি, গানের সাথে অনেক স্মৃতি জড়িত থাকে পুরোনো যে গানগুলো থাকে, তো শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Metro 9040.

পরন্ত বিকেল সন্ধ্যার কাছাকাছি, আমরা সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। ফুটবল নিয়ে অনেক অনেক কথাবার্তা তো আমাদের হচ্ছিল, আর এদিকে কিন্তু ক্রিকেটও চলছিল। আসলে যেটা হয় যে ফুটবল ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় তখন অন্য সবগুলো মানে সবার নজর আসলে ফুটবলের দিকে চলে যায়। তারপরও আসলে বলি, আমাদের বাংলাদেশ অস্ট্রেলিয়ার আসলে খেলা শুরু হয়েছিল, টি টোয়েন্টি খেলা হচ্ছিল, ওমেন্সও চলছে এবং মেন্স খেলাও কিন্তু চলছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা দুইটাতেই আসলে হেরে গেছি। যেমন বাংলাদেশ উইমেন অ্যান্ড অস্ট্রেলিয়া উইমেন, এটার ভিতরে হচ্ছে আপনার 77 রান করেছিল বাংলাদেশ নির্ধারিত 20 ওভারের খেলায় 8টি উইকেট হারিয়ে, যেটা অস্ট্রেলিয়া 9.3 ওভারের খেলা শেষে কিন্তু 1 উইকেট হারিয়ে জিতে যায়। মানে 9 উইকেটে অস্ট্রেলিয়া উইমেন্স তারা ওন করে। এবং ম্যানের কথা যদি বলি, সেই ক্ষেত্রে কিন্তু 4 উইকেটে আসলে তারা জিতে গেছে। বাংলাদেশের সংগ্রহ ছিল 131 রান এবং অস্ট্রেলিয়া যেটা 18.2 ওভারের খেলা শেষে 6 উইকেট হারিয়ে 133 রান কিন্তু সংগ্রহ করে ফেলে। তো যাই হোক, আমাদের আসলে কন্টিনিউ, অবশ্য আমরা জিতছিলামও, লাস্ট থার্ড ম্যাচ থেকে আসলে আমরা হেরে গেছি আর কি, বাট খেলায় তো হার জিত থাকতে হয়, এটাও একটা ব্যাপার। আচ্ছা, যারা যারা আমাকে লিখেছেন একটু কথাবার্তা পড়ি। আমাদের বন্ধুরা লিখেছেন হচ্ছে, ভাই অনেকদিন আসি না, এর কোন বন্ধু একেবারে আর্জেন্টিনার ছবি সহ দিয়ে দিয়েছে, এটা ও আমার ছবি সহ দিয়েছে আর কি, সুন্দর হয়েছে অনেক। ভাই অনেকদিন আসি না, অনেক ঝামেলায় ছিলাম, বাট আপনার শোয়ের প্রতিটা দিনই আপনার কথা মনে পড়ে, বাট আপনি কি আমাকে ভুলে গেছেন? আমার ফার্স্ট নামটা বললাম না, লাস্ট নামটা এইচ এস, আরাফাত এইচ এস, এখন বলেন তো আমি কে? চলে আসতো, দেখলেন মোটামুটি আমার ব্রেন আসলে অত খারাপ না, মোটামুটি ভালোই। আচ্ছা, এদিকে নিয়েছে, সরি ভাইয়া মন মেজাজ ভালো নেই তাই উল্টাপাল্টা প্রশ্ন করে ফেললাম। না না, প্রশ্ন করার কি আছে, মানে প্রশ্ন ছিল যে মেসি আর আমার বয়সের ডিফারেন্স খুব বেশি হবে না, কিন্তু আমি যখন খেলা দেখি ঘরে বসে বসে ড্রয়িং রুমে, তখন মেসি ইন্টারন্যাশনাল প্লেয়ার আর কি, একদম স্টার প্লেয়ার, তো সেই ক্ষেত্রে ছোটবেলা থেকেই তাকে দেখে দেখতে বড় হয়েছে আর কি। আচ্ছা, তিনি লিখেছেন, বাংলাদেশ আজ টি টোয়েন্টিতে হেরে গেল, সেটা নিয়ে তো কিছু বললো না, সিরিজটা মনে হয় হেরিয়ে যাবে টাইগার ভাইয়ারা, হেরে গেছে এটা আসলে অনেক বেশি ঢাকঢোল পিটিয়ে বলার কিছু নেই। তারপরে আমি ইনফরমেশনটা দিয়ে দিয়েছি, আমরা আশা করব যে নেক্সট আমরা ইনশাল্লাহ যেন ভালো মতো একটা রেজাল্ট পাই বা ভালো একটা খেলা উপহার দিতে পারি। এদিকে এসএমএস এ আছেন অনেক বন্ধুরা, দেখি কে কি লিখেছেন, অনেক বন্ধু অনেক। আচ্ছা, জানি না আজকে শেষ করতে পারবো কিনা। সিফু দাদা, আপনার কথা আর গান মিলেমিশে একাকার, চমৎকার ছিল, ভালো থাকবেন, আলবিদা। আচ্ছা, আফরিন আলবিদা জানালেন, ওকে আফরিন ভালো থাকবেন। রাকিব লিখেছেন, কাইফা আলুকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া কেমন আছে, আছো? রিয়াদ জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, রিয়াদ কে মনে বেশ অনেকদিন পরে দেখলাম। আচ্ছা, অনেকদিন পর নাম্বার থেকে এসএমএস করলাম। অহনা, আচ্ছা অহনা আজকে হোয়াটসঅ্যাপেও আছে, অহনা আমাদের সঙ্গে এসএমএসও আছে না। আচ্ছা, এখানে ভাইয়া এতদিন সেরকম সুযোগ পাইনি টেক্সট করার, তাই আজকে আপনাকে টেক্সট করছি। নাম কই? নাম তো দেন না, কীভাবে বুঝবো এখন কোন মধ্যে দিল? রংপুর থেকে আলো, আলো, আচ্ছা আলো, আলো আলো আমি কখনো খুঁজে পাব না, মনে পড়ে গেল আলো, আলো নামটা শুনলে আমার এই গানের কথা মনে পড়ে। রংপুর থেকে সানিম, ফাইনাল খেলা কবে শুরু হবে সিফাত ভাই? আরে আগে ফার্স্ট রাউন্ড তো শেষ করেন, তারপরে ফাইনাল। আমরা এখনো ফার্স্ট রাউন্ডের আরো ম্যাচগুলোর চিন্তা করছি, আপনি ফাইনালে চলে গেছেন লাভ দিয়ে। ভাইয়া কেমন আছো? আমি রাফিয়া রংপুর থেকে শুনছি। ওকে রাফিয়া, আচ্ছা আমাদের ক্লাবে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল খেলা, কিন্তু ভাইয়া আমাদের ক্লাবে সিনিয়র এক ভাই অনেক ভালো খেলে, তিনি আর আমি আর্জেন্টিনা, এখন তিনি আমার অনেক সিনিয়র, তাই তিনি 10 নম্বর জার্সি নিয়েছে, আমার তো 10 নম্বর জার্সি, আমি তো মেসি তো বড় ফ্যান, আমি 19 নম্বর না 30 নম্বর জার্সি নিব ভাইয়া মেজবা, যেহেতু বড় ভাই নিয়েছে এবং উনি ভালো খেলে, মেসির নামটা ঠিক রাখার জন্য অ্যাটলিস্ট তার কাছে 10 নম্বরটা থাকতে দেন। আপনি যে কোনো একটা জার্সি পরেন, আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন আমি এই জার্সিকে নতুনভাবে সবার কাছে চেনাবো, এইভাবে যাবেন। মেজবা খেলা তো হচ্ছে মাঠে, মেসি কি 10 নম্বর জার্সি দেখে ভালো খেলে, নাকি 10 নম্বর জার্সিটা তিনি পেয়েছেন তার খেলার মাধ্যমে 10 নম্বর জার্সি আরও বেশি পরে নাম করেছে, যদিও ম্যারাডোনা তারাও পড়েছে এবং বড় বড় যে স্ট্রাইকারগুলা তারা 10 নম্বর জার্সিই পরে, বাট আপনি একটু ডিফারেন্ট করলেন, সমস্যা কি? যারা আছেন ভাইয়া কেমন আছো? আমি যারা ভেজানো আপন মানুষগুলোই সবসময় কষ্ট দেয়, আমি যারা ব্রাজিলদের জন্য 7 আপ ফ্রি দিচ্ছি, আমি কেউ কেউ কিন নেবেন? আচ্ছা, আপন মানুষগুলো কষ্ট দিয়ে, শুনেন খুব বেশি কষ্ট দেওয়ার অধিকার আপন মানুষেরই আছে, হুট করে একজনের সাথে পরিচয় হলো, সে তিনি কষ্ট দিলে কি আপনি কষ্ট পাবেন? পাবেন তো না, আপনি বিরক্ত হবেন, বিরক্ত হয়ে তাকে মারতে যাবেন। আর যদি আপন মানুষ হয়, ধরেন আপন ভাই হলো, আর তারপর মনের মানুষ হলো বা অন্য কেউ হলো, তিনি অনেকদিন ধরে আপনার খুব আপন হয়, তারপরে যখন কোনো কিছু বলে তখন আপনি কষ্ট পান, তো আপন মানুষই তো কষ্ট দিবে, বাইরের কোনো মানুষের কষ্ট দেওয়ার তো চান্সই নেই। আচ্ছা, আজ আর কিছু বলবো না ভাই, কিছু মাথায় আসে না, নো প্রবলেম, আজকে আমারও মাথায় আসছে না খেলা দেখার পর থেকে। আচ্ছা ভাই, অনেকদিন আসি না, অনেক ঝামেলা ছিলাম, ওকে সিফাত ভাই। আমার নাম ইশপিতা আলম মুন,
ইপসিতানা, আচ্ছা ইস্পিতানা, দুঃখিত দুঃখিত বন্ধু, আমার এটা আসলে বারবার ভুল হয়ে যায়, আপনার নামটা একটু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই। আচ্ছা ইস্পিতা, ইস এরকম দিতে হবে না, পারুল, তারপরে ঈশের মধ্যে দেবদাস সিনেমার মধ্যে ঐশ্বরিয়ার মতো ইস্পিতা, ওকে। সো আমি জানি আপনি তাড়াহুড়ায় পড়েছেন তাই ভুল করেছেন, তাই ওই যে একটু দিল মে কুচ কুচ হতা হ্যায়। আচ্ছা সিবাদ ভাই, টাটা, আর থাকতে পারবো না, পড়তে বসবো, আল্লাহ হাফেজ। ওকে অবশ্যই নেক্সট থেকে থাকা ট্রাই করবো, ওকে নো প্রবলেম, পড়তে বসেন, ঠিকঠাক মতো পড়েন, আবার কথা হবে ইনশাল্লাহ। সিবাদ ভাই, আজকে আমি দিশা, আজকে আমার ছোট ভাই দিহানের বার্থডে, ওয়াও, আপনি একটু বড় করে দিহানকে উইশ করে দেন, আমার ভাই আমার সাথে আপনাকে শুনছে। ওকে দিহান, আপনাকে জন্মদিনের অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা, আপনি অনেক বড় হন জীবনে এবং নতুন একটা বছরে আপনি পা দিয়েছেন, তো আপনি অনেক বড় হয়ে গেছেন, তো আপনার দায়িত্ব কিন্তু আরও বেড়েছে, যে আপুর সঙ্গে আব্বু আম্মুর সঙ্গে যে আপনি ধরেন কোনো ধরনের যদি দুষ্টামিও করে থাকেন এটা কিন্তু একটু কমিয়ে নিয়ে আসতে হবে, কারণ আপনি বড় হচ্ছেন এখন, এই যত বড় হতে থাকবেন দুষ্টামিটা একটু কমতে থাকবে, এবং আপনি সব কিছু পান আপনার জীবনে, ভালো ভালো প্রত্যেকটা জিনিস আপনি অর্জন করেন, আমি অনেক অনেক দোয়া রইল। ঠিক আছে দিহান, খুব সুন্দর নাম দিহান, হ্যাপি বার্থডে টু ইউ দিহান। আচ্ছা ভাইয়া কেমন আছো, শরীর ভালো আছে, বিকেলের গানগুলো ভালো লাগছে, বাকি বন্ধুরা কেমন আছে, আজকে খেলা দেখছি, দেখেছো তিনটা গোল দিয়েছে আজকে আমার সিআর সেভেনের খেলা, এগারোটায় কি হবে বলো, সবাইকে বলো নবাব, সিআর সেভেনের খেলা আমারও পছন্দ, কিন্তু আমি আশা করব যে পর্তুগাল যে অন্যান্য প্লেয়ারগুলো আছে তারা যেন সিআর সেভেনকে বা রোনালদোকে যেন ওই সাপোর্টটা দেয়, বা রোনালদো যেন ওইটা বানিয়ে নিতে পারে, শুধু সাপোর্ট দিলে তো হবে না, তার মধ্যেও ওই সিংটা থাকতে হবে, সো ওইটা যদি ঠিকঠাক হয় অবশ্যই পর্তুগাল নিঃসন্দেহে ভালো টিম, পর্তুগালের একটা সম্ভাবনা আছে, ইভেন্টটা হলে ভালোই হয়, তো সেই ক্ষেত্রে শুভকামনা আপনার জন্য। আর বারবারই বলি একটা কথা, ফুটবল এগুলো আসলে একজনের খেলা না, যে একজন খুব ভালো খেলে এই জন্য এখন মানে ওই টিমে জিতবে বিষয়টা এমন না। আমি যদি সহজভাবে এক্সাম্পল দিই আজকের ম্যাচটার কথা, দেখেন গত ওয়ার্ল্ড কাপের ভিতরে লিওনেল মেসিকেই আমরা বেশি চিনতাম, যে মেসি উনি খেলবেন এটা সেটা, তার আগে হয়তো বা আমরা তেভেজকে চিনতাম, তাদেরকে ভেরন তাদেরকে চিনতাম, কিন্তু গত ওয়ার্ল্ড কাপে তার সঙ্গে যারা যারা ছিল ম্যাক্সিমামই কিন্তু আমরা চিনতাম না, কিন্তু তাদের পারফরম্যান্স এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের তাদের খুঁজতে বাধ্য করেছে, তারা কি আছে কি না। হ্যাঁ, যেমন আলভারেজ, তারপরে ম্যাক অ্যালিস্টার, তারপরে আর আরও কত কত প্লেয়ার, মন্ট্রিয়াল, তারপরে হচ্ছে ওটামেন্দি, এরা কি আছেন কিনা। তো এই যে আপনার আমার স্মরণে তারা চলে এলো, কেন চলে এলো, তাদের ভালো খেলার জন্য, তাই না? শুধু কি আমরা মেসি নিয়ে পড়ে আছি, মেসি নিঃসন্দেহে ভালো খেলে, কিন্তু মেসির সাথে আরও কারা খেলছে এখন আমরা সেটাও চিন্তা করি। সো পর্তুগাল বলেন, ব্রাজিল বলেন, বা জার্মানি বলেন, স্পেন বলেন, যেই দলই বলেন না কেন, প্রতিটা দলে আসলে এরকম এই সিংটা থাকতে হয়, আদারওয়াইজ মেসিও কিন্তু পারেনি 2018 সালে, 2022 পর্যন্ত তাকে ওয়েট করতে হয়েছে তার টিমকে গুছানোর জন্য। সো ফুটবল একার খেলা নয়, ফুটবলের ভিতরে আসলে একটা, এটা একটা দলীয় খেলা এবং এখানে আসলে সবারই ঠিক একইভাবে কন্ট্রিবিউশন থাকতে হয়, এটা হচ্ছে বিষয়। অনেক অনেক দোয়া রইল আপনার টিমের জন্য এবং সকল টিমের জন্য, আসলে আমরা চাই প্রত্যেকটা ম্যাচ এনজয় করতে। সুন্দর একটা গান ওয়েট করছে শহরবন্দি অ্যালবাম থেকে, মেঘ দলের গান মুঠোফোনে, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে?
4: ঢাকা মেট্রো 9040।

বিদায়ের সময় হয়ে গেছে, সিফাতকে বিদায় নিতে হবে, কিন্তু আপনি কোথাও যাবেন না অবশ্যই, কারণ ক্যারিয়ার গসিপ শুরু হয়ে যাবে কিন্তু এই পরের ঘন্টায়, মানে সাতটাতেই। আর খেলাধুলা চলছে, চলতে থাকুক, আমরা চাই খেলাগুলোকে এনজয় করতে। সো নেক্সট ম্যাচ হচ্ছে পর্তুগাল, পর্তুগাল এবং পর্তুগালের সঙ্গে এবার দেখতে হবে যে আসলে কি হয় ঘটনাটা, কারণ পর্তুগাল আমার মনে হয় যে এটা খুব ভালো খেলবে এবং রোনালদো আছে এবং তার সঙ্গে যারা আছে কঙ্গো তারাও ভালো খেলে, আসলে তারাও যে ফেলনা বিষয়টা এমন না, তবে পর্তুগাল অবশ্যই ফেভারিটই থাকবে। সো বেস্ট অফ লাক পর্তুগালের ফ্যান যারা আছেন, তারা আবার একটু টেনশনে থাকেন, আর যারা যারা আছেন আমি একটু কথা, আরাফাত এইচএস আমার জন্য একটা সুন্দর ছবি পাঠিয়েছে আর্জেন্টিনার জার্সি পরা। আচ্ছা সো আচ্ছা এটা হয়তো আমি যখন পোস্ট করবো তখন হয়তো অনেকে দেখতে পারবেন। এদিকে আরো আছেন আমাদের আসসালামু আলাইকুম সিয়াদ ভাই, কেমন আছেন? অঙ্কুর বড়ুয়া আমাদের সঙ্গে একেবারে শেষে জয়েন করেছিলেন আমাদের সঙ্গে, মানে একটা ওই যে সাবস্টিটিউশন প্লেয়ারের মতো আর কি, যে তিনি এখন মাঠে নামলেন ধানমন্ডি থেকে। অঙ্কুর অনেক অনেক ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। আর আমাদের সঙ্গে আরো আছেন হাসান আল ওয়াসি, হ্যালো ভাইয়া, হাই ওয়াসি, কেমন আছেন আপনি? আচ্ছা এদিকে এদিকে আমাদের সঙ্গে আরো যারা আছেন, এস এম এস এ কিছু এস এম এস পড়ে তারপরে না হয় আমরা বিদায় নিব। আমার সঙ্গে এস এম এস এ আছেন যারা, হাউ আর ইউ ভাইয়া, আমি রংপুর থেকে এস কে সাজ্জাদ হোসেন, আমি আপনার নিয়মিত বন্ধু। ওকে নিয়মিত বন্ধু সাজ্জাদ, কিন্তু নিয়মিত বন্ধু এস এম এস করেন না নাকি? আচ্ছা ও ভাইয়া আমার বাসায় অ্যান্ড্রয়েড ফোন নেই। আচ্ছা তাই তোমায় শুধু শুনি, কিন্তু আমি তোমায় দেখছি, আমার ভাইয়া ঢাকা থেকে বাসায় এসেছিল, ওর ফোনে দেখেছি, তোমার গানও দেখেছি ঢাকা এফ এম এর সব আর জেকে দেখেছি, আমার খুব ভালো লাগছে, আমার ভাইয়াও দেখেছে, ওর নাম রিয়াদ, আমার ভাতিজি আছে ওর নাম রেশমি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ভাইয়াকে, আপনার ভাতিজিকে, ভাতিজি আশা করি বড় হলে আমাদের সঙ্গে যুক্ত হবেন। সিফাত তুমি ইতনা সুইট করকে কিউ মুস্কুরাতে হো, হায় হায় এসে মত মুস্কুরাও ওরনা কিসি কি নজর লগ জায়েগি। আচ্ছা ওকে, আর আমি চাই না তোমার হাসির উপর কারো নজর লাগুক, না লাগবে না, এত ভালো না আমার হাসি যে নজর লেগে যাবে, কিউট বয়। আচ্ছা লাকি খান, লাকি খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, দোয়া করবেন, নজর নজর লাগলো দোয়ার কারণে, যদি দোয়া করেন ঠিকঠাক মতো এই নজর ঠিক মতো লাগবে না আর কি। আচ্ছা বাবা মা আমাদের মন দিয়ে পড়াশোনা করার জন্য বাটন ফোন কিনে দেয় আর আমরা এফ এম শুনি, রংপুর থেকে পুষ্পিতা, না এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সবার ক্ষেত্রে নয়, কারণ তারপরে আপনি অনেকগুলো লাইনই বলতে পারবেন যে বাবা মা আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয় তারপর আমরা ফেসবুক ব্রাউজ করি, বিষয়টা এমন, এটা যার যার নিয়তের উপর ডিপেন্ড করে যে সে কি করবে ফোন দিয়ে। হ্যাঁ বাটন ফোন দিয়ে সে এফ এম না শুনে সে কি করবে, তার বিনোদনের জায়গাটা কোথায়, ঠিক আছে? এবং যারা যেখানে সুস্থ বিনোদন পাবে সেখানেই তো যাবে পুষ্পিতা। সো ফোনটা আসলে হচ্ছে একটা সাবজেক্ট, মানে এইটাকে আপনি যেভাবে ব্যবহার করেন, আমি যদি বলি সহজভাবে যে যেমন ধরেন একটা ছুরি, হ্যাঁ এখন আপনি ছুরিটাকে সবসময় তো আপনি খারাপ বলতে পারবেন না, কেন বলতে পারবেন না, কারণ ছুরি দিয়ে তো আমাদের মা বোন তারা তো রান্নাবাড়ি করে, তো সেটা তো প্রয়োজনীয় তাই না, ওইটা দিয়ে তো তিনি শাক সবজি কাটে তাই না, আবার কেউ এটা দিয়ে কোনো ক্রাইম করছে, তো ছুরি তো ছুরির জায়গায়, ডিপেন্ড করে আপনার অভ্যাসটা কোন জায়গায়, আপনি কি কিচেনে ইউজ করছেন নাকি মানুষকে ক্ষতি করার জন্য, সো ইটস ডিপেন্ডস অন ইউ। ওকে বুশরাফ রহিম সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে, থ্যাংক ইউ ভাইয়া তুমি এত কিউট করে বলেছো, আমি কিউ এত প্রশংসা শুনতে শুনতে সত্যি কথা আমার ভালো লাগে, তবে যদিও এই প্রশংসার দাবিদার আমি না সৃষ্টিকর্তা। আচ্ছা না আমি খুশিতে প্রায় পাগল হয়ে গেছি, জানো আমার কোচিংয়ে যেতে লেট হলে স্যারকে সরি বলে জানতে চাই আজকে কি পানিশমেন্ট দিবেন কিনা, সে সবসময় একটা আনসার দেয় দেখি, তাই তোমার মুখ থেকে না একটু খুশি হয়ে গেছি। আর ভাইয়া তুমি কখনো সাইনবোর্ড বা নারায়ণগঞ্জে এসেছো? এমনিতে জানতে চাই, নারায়ণগঞ্জ আমার অনেক যাওয়া হয়েছে এবং নারায়ণগঞ্জ আমার অনেক আত্মীয় স্বজন আছে এবং তারা এখনো আছে হয়তো, কিন্তু আমার আসলে খুব বেশি যাওয়া হয় না ওদিকে। আচ্ছা ভাইয়া এখন তো মাত্র শুরু, খেলার আসল চমক তো রয়ে গেল, এটাও ট্রু যে মাত্র তো একটা একটা করে ম্যাচ হলো, আরো দুই তিনটা ম্যাচ যাওয়ার পরে আসলে বোঝা যাবে আরো কত গরম হচ্ছে ব্যাপারগুলো। আচ্ছা রবিউল হাসান পতেঙ্গা চট্টগ্রাম, রবিউল হাসান আপনি মনে ঠিক মতো শুনেন নাই, আমি মুকুল ভাই না আমি সিফাত। আচ্ছা আরো আছেন যারা ভাইয়া জীবনে একটা প্রেম করতে পারলাম না, না এটা এমন কোনো কিছু না যে করতেই হবে, আপনি এটা বলতে পারেন যে না আমি অনেক জায়গা থেকে বেঁচে গেছি একটা বিয়ে শাদী করবো তারপর প্রেম করবো, এটা আমার মনে বেটার হয়। হালিমা রংপুর থেকে, ও ভাইয়া রবিবারে শুনবো তোমাকে, ওকে হালিমা অগ্রিম দাওয়াত রইল। রংপুর থেকে সানিমও বিদায় জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর এদিকে এক বন্ধু লিখেছেন ব্রাজিল জিতলে পার্টি দিতে চেয়েছিলাম, সরি মরক্কো জিতলে পার্টি দিতে চেয়েছিলাম, মেসি বা আর্জেন্টিনাকে যিনি সেটা প্রথম ম্যাচই দেখিয়ে দিয়েছে। হ্যাঁ আমরা চাই সামনের ম্যাচগুলো ভালো খেলুক, যদি হেরেও যায় ব্যাপার না, আর বাকি দলদের খেলা দেখবো। মাহি রংপুর থেকে আছেন, আচ্ছা দুই তারিখে এক্সাম, রুটিনের ম্যানেজমেন্ট খুবই বাজে অবস্থা, একটুও গ্যাপ নাই, সো দোয়া করিও প্লিজ। আর যেন চক্কর বক্করে তোমার বয়স শুনে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে আসলে কে কি, এটা তুমি নাকি অন্য কেউ, এই ভদ্র ইনোসেন্ট ভয়েস কেমন এত দুষ্টামি করতে পারে, এটা তো বুঝতে হবে, আমি ভালো একটা বোঝো নাই ব্যাপারটা, আমি ভালো অ্যাক্টিং করতে পারি না। আচ্ছা আরাফাত এইচএস বিদায় জানিয়েছেন, ওকেই। আর এদিকে
আমাদের যে বন্ধু আসলে লিখেছিলেন যে রুটিনের ম্যানেজমেন্ট বা যেটা সেটা বললেন, যে সেখানে আমি আসলে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা না একটা সময় ওয়েট করতাম যে পরীক্ষা আসলে তাড়াতাড়ি শেষ হবে, কারণ বেশি যদি বন্ধ থাকে তখন দেখবেন কি আপনার মুডটা চলে যায়, মানে ওই ফিলটা চলে যায়। এই জন্য বন্ধ একবারে না থাকাটাও খারাপ, আবার বেশি থাকাটাও খারাপ, মাঝে মাঝে থাকলে বেটার। বাট যেটাই হোক আপনি সাকসেস হবেন, দোয়া রইল অনেক অনেক। আজানের সময় হয়ে গেছে, আমি বিদায় নিয়ে নিই, তারপরে না হয় বাকি কথা হবে আজকের মতো, মানে বাকি কথা হবে মানে বাকি গান টান শুনতে পারবেন অবশ্যই। তো আজকের মতো বিদায় নিব, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবারও কথাবার্তা হবে সবকিছু ঠিকঠাক থাকলে, রবিবার থেকে মানে চক্কর বক্কর বাতচিত থেকে। তো বন্ধু অবশ্যই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Career Gossip. Set your goal. Career Gossip. Set your goal.
1: Dear listeners and viewers, assalamu alaikum. Amra amader Dhaka FM 90.4 er niyomito ayojon career gossip e abar fire eshechi apnader samne apnader shonge jukto hoye amra abar puro onushthan ta enjoy korbo. Ami ajke kichu bhinno bishoy bolte chai jehetu bishwakap jore shobai bhugche amra khela niye shobai byasto ajkeo amra khela niyei amra golpo shunbo. আমি একটু অন্যভাবে বলতে চাই যে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনার দেশের রাজনীতিতে যেমন রাখছে, শিক্ষায় যেমন রাখছে, বিজ্ঞানে যেমন রাখছে, তেমনি খেলাধুলাতেও রাখছে এবং দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন রকমের অবদান রাখছে এবং প্রতিনিধিত্ব করছে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি নারী ফুটবলাররা, নারী ক্রিকেটাররা বেশ ভালো নাম কুড়াচ্ছে। তো বাংলাদেশে আমাদের প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে শুধু নিজের নামই লিখিয়েছেন এমন নয়, দেশের মুখ উজ্জ্বল করেছেন, অনেক উচ্চতে নিয়ে গেছেন দেশকে, এমন একজন ব্যক্তির সঙ্গে আজকে পরিচয় করিয়ে দিব যিনি আমাদের এই বাংলাদেশে ভেরি রিসেন্টলি স্বাধীনতা পদক পুরস্কার পেয়েছেন, আমাদের জীবন্ত কিংবদন্তি, আমাদের জোবেরা রহমান লিনুয়াপ্পা। আমি ওনার সম্পর্কে খুব বেশি কিছু বলবো না, ওনার কাছ থেকে সব গল্পগুলো শুনব, যিনি 1974 সাল থেকে 2001 সালের মধ্যে 28 বার খেলা হয়েছে, তার মধ্যে 16 বারের চ্যাম্পিয়ন। এই 16 বারের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ওনার নামকে লিপিবদ্ধ করার কৃতিত্ব অর্জন করেছিলেন। ওনার বাবা একজন প্রকৌশলী, পিডিবিতে ছিলেন মেম্বার হিসেবে। ওনার বাবার কাছে ওনার হাতে খড়ি। ওনার বোনও একজন টেনিস খেলোয়াড় ছিলেন, তিনিও বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন মুনিরা মোর্শেদ হেলেন আপা। এইগুলো ফ্যামিলি ইন্সপিরেশন আমি বললাম, এই জন্যে ওনার কিছুটা আমি আমার স্টাডি ছিল যতটুকু, আমার কাছে মনে হয়েছে যে ফ্যামিলি ইন্সপিরেশন থেকে উনি এই ট্র্যাকে এসেছেন। আরও অনেক বিষয় আছে আমরা জানবো, উনি বাংলাদেশ সাইক্লিং সাথে জড়িত, সাইক্লিংয়ে আপনার 3 বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং 79-এ সাইক্লিং এবং টেবিল টেনিস দুইটা একই সঙ্গে এট এ টাইম দুইটা চ্যাম্পিয়ন হয়েছেন উনি। আর ঢাকা সাইক্লিং যে ক্লাব আছে এটার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট উনি। আর ইউনিসেফে কাজ করেছেন, বাংলাদেশে বিশেষ দূত হিসেবে কাজ করেছেন। এছাড়া আরও অনেক কিছু রয়েছে, আমি সব কিছু বলে ফেললে আমার ভালো লাগবে না, আমরা আমাদের অতিথির কাছে শুনি খুব ভালো লাগবে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লিনুয়াপ্পা আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আসলে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার কাছ থেকে যে আপনি সময় দিয়েছেন। আর ঢাকা এফএম এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন?
2: আলহামদুলিল্লাহ।
1: আমি আসলে যতটুকু বলেছি এই গল্পগুলো খুব বেশি না বলি, আপনার আপনার অনেক শখ বিদেশ ঘোরার, তারপর হচ্ছে আপনি অনেক ট্যুর করেছেন, আপনার খেলার সুবাদে করেছেন, ব্যক্তিগতভাবে করেছেন, আপনার অনেক গল্প আমি টুকটাক ঘেটেছি, এগুলো শুনব। যেহেতু আমাদের প্রোগ্রামটা ক্যারিয়ার প্রোগ্রাম, এখান থেকে অনেক কিছু বের হয়ে আসবে যে কেউ যদি কারো ক্যারিয়ারটাকে এইভাবে গড়ে তুলতে চায় এখান থেকে ইন্সপিরেশন পেয়ে যাবে আমার মনে হয়। তো কিছুটা সময় আমরা আপনার কাছ থেকে চাই যে আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত বেড়ে ওঠা সংক্ষিপ্ত আলোচনাটা গল্পটা শুনতে চাই।
2: আমি একটু একটু করে বলি, মাঝে আপনি আমাকে আরেকটা প্রশ্ন করবেন তাহলে ভালো হবে।
1: পুরোটাই আপনার।
2: আসলে আমার জন্ম তো কাপ্তাই,
1: কিন্তু মানুষ তো খুলনার।
2: আমি আমার দেশ খুলনায়, আমার জন্ম হচ্ছে কাপ্তাই, আমার বেড়ে ওঠা সিলেট শাহজী বাজার। কাপ্তাইতে 1965 আমার জন্ম, আর তারপর 9 জুন আমার বার্থডে। আমার 70 সালে আমি চলে এসেছি সিলেট শাহজী বাজার। বাবা মানে পোস্টিং হয়েছে, আগে বলেছেন আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। তো আমরা পোস্টিং হয়ে আমরা যখন সিলেট শাহজী বাজারে আসি 70 সাল, আর তার কিছুদিন পরে যুদ্ধ শুরু হয়ে গেল। সে যুদ্ধের কথা একটু বলি, কারণ আজকে যেখানে আমি বসে আছি এটা আমার ভাগ্য যে আমি আজকে এখনও বেঁচে আছি। আমার কিন্তু 71ই হয়তো পৃথিবীর ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, কারণ আমার বাবাকে আমি আমার বাবা আমাদেরকে যখন যুদ্ধের সময় আমাদেরকে একটা স্কুলে বাগাসোরা নামে একটা জায়গা ছিল, আমার বাবা যেখানে থাকতেন আমরা যেখানে থাকতাম সিলেট শাহজী বাজারে, ওখান থেকে 6 কিলোমিটার দূরে সেই বাগাসোরা স্কুলে ওখানে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে। তো আমি অনেকদিন বাবাকে না দেখার কারণে, আর আমি যেখানে থাকতাম সেখানে আমরা খাওয়া পেতাম না, যুদ্ধের কথা বলছি এই কারণে।
1: ওই সময়টা তো এই ক্রাইসিস ছিল,
2: ক্রাইসিসটা জানা যে আসলে জীবনটা সবসময় সুখের থাকে না, কিছু দুঃখ মানুষকে স্পর্শ করে। তো আমি ওখানে যখন থাকতাম তখন আমরা খাওয়া পেতাম না, বেশিরভাগ বাজারে হতো না, টাকা থাকলেও খাওয়া নেই। আমরা এমনও দিন গেছে যে 1 কেজি চাল আমরা 20 জন, মানে আমার ফ্যামিলি আর অন্য যারা ছিলেন খালারা, 20 জনে আমরা 1 কেজি চাল পাতলা পানির মতো করে খেতাম, মানে কোনো জায়গায় খাওয়া নেই। খাওয়ার কষ্ট পেতে পেতে আমি মানে আমার খুব মানে আমার খুব ছোটবেলা তো খুব কষ্ট হতো। তখন আমার আব্বা আব্বার কাছে গেলে খাওয়া পাওয়া যাবে এটা চিন্তা করে আমি লোক আব্বা মানে লোকের মাধ্যমে বললাম যে আমি বাবার কাছে যাব। আব্বার কাছে গেলাম, আমি 3 দিন ছিলাম বাবার কাছে। 3 দিনে আমি পেট ভরে কই মাছ, আমি ছোটবেলা থেকে খুব কই মাছ পছন্দ করি, তো পেট ভরে কই মাছ মুরগি সব কিছু আব্বা ওখানে বাজার পাওয়া যেত, তো ওখানে আব্বা খাই মানে খাওয়া দাওয়া করলাম। কিন্তু তারপর আবার আব্বা চিন্তা করলে একা আমি ঘরে মেয়ে, আর তো আব্বা সারাক্ষণ তো টেনশনে থাকে কখন কি হয়, তারপর আমার মা তুমি চলে যাও। আবার যখন আমি যাচ্ছি যে রাস্তা দিয়ে, সেখানে একদম স্ট্রেট রাস্তা থেকে পাক ভাইনা তার ফায়ারিং করতে করতে ঢুকছিল ভেতরে, আবার আমি সেই রাস্তা দিয়ে কিন্তু আমি যাচ্ছিলাম। তখন আব্বা আমার সাথে একজনকে দিয়ে দিয়েছিলেন যে তুমি ওনার সাথে যাও, আমি লাল মিয়া চাচা বলতাম, তো ওনার সাথে যাচ্ছি। উনি তখন টের পেল আশেপাশে মাছ তো দৌড়াদৌড়ি শুরু করলেন, তখন উনি আমি বললাম চাচা কি হয়েছে মানুষ এখন দৌড়াদৌড়ি করছে কেন, তা বললো যে পাক ভাইনি দেখতে আসছে ফায়ার করতে, আমাদের এখান থেকে আমাদের অন্য রাস্তা যেতে হবে। তা ওই সামান্য কিছু তো যদি আমি এগোতাম আমি একদম সামনেই পড়তাম এবং ক্রস ফায়ার আমি মারা যেতাম। তা আমার কাছে মনে হয় যে ওইটা আমার আমার জীবনে এটা আমার বেঁচে থাকাটা একটা অলৌকিকভাবে বেঁচে গেছি। আমি অন্য রাস্তা দিয়ে প্রায় 5 কিলোমিটার জায়গায় 7-8 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে ওই সে অল্প বয়সে যখন আমি মার কাছে পৌঁছলাম তখন আমি নিথর শরীরটা আমার।
1: তখন বয়স কত? 6 বছর?
2: 6 বছর 65-70। তো এটা মনে হয় যে ওই কথাটা আমার যে কোনো কিছু শুরু আগে আমার আমি ওই কথা আমার সেই যুদ্ধের কথাটা মনে আসে। যাই হোক, তারপরে 71-এর পরে আমাদের খেলাধুলা বলতে সেই সময় আমাদের বয়সে যারা তারা সব জানবেন যে আমরা কিন্তু গোল্লা ছোট নামে একটা খেলা ছিল,
1: গোল্লা ছোট, বোম্বাস্টিং,
2: তারপর আপনার আমি হচ্ছে কি ছোটবেলা থেকে আমার আমি একটু ডান পিটে ছিলাম, তো মজা করতাম, খেলাধুলা করতাম, সবকিছু করতাম। তো খেলতে খেলতে একসময় আমার কাছে আমি দেখতাম যে আমার আব্বা প্রতিদিন বিকালবেলায় আমার বড় বোনকে নিয়ে ক্লাবে যাচ্ছে, মানে আমাদের বাসার সামনে একটা ক্লাব ছিল অফিসার্স ক্লাব। তো আমার তখন খুব আগ্রহ হয় যে প্রতিদিন আব্বা হেলেন বোনকে নিয়ে কোথায় যায়, আমি সেখানে যাব। তো একদিন আব্বাকে না বলে আমি ক্লাব, আমার বাসার সামনেই, তো আমি না বলে আব্বাকে না বলে চলে গেলাম ক্লাবে, যে দেখি যে আব্বা আমার বড় বোনকে খেলাচ্ছে শেখাচ্ছে টেবিল টেনিস। ওই এত চকচক, তখন তো চকচক করতো, মানে গ্রিন কালার টেবিল, একটা সাদা বল, তো ওটা দেখে আসলে বলে না যে প্রথম দর্শনে ভালোবাসা। আমার মনে হয় ছোট বয়সের প্রথম দর্শন আমার ভালোবাসাটা হয়েছে টেবিল টেনিসের সাথে।
1: এই শব্দটাই কত ভালো হচ্ছে, মজা, কত মজা লাগতো, মধুর, যে আপনার সাদা যে পিং পং বলটা এইটা ড্রপিংটা দেখলেই খুব ভালো লাগতো,
2: এক একটা আওয়াজ,
1: হ্যাঁ,
2: মানে মনে হচ্ছে হৃদয়ের ভিতরে মানে আমার তখন গেঁথে গিয়েছিল। অল্প বয়সেই আমার মনে হয়েছে যে কেমন একটা টাস টাস টাস টাস কেটে মানে একটা রিদম ছিল খেলাটা। তা আমি আব্বাকে বললাম, আব্বা আমি এই খেলাটা আমি খেলবো। আব্বা বললো, তোমার তো এখনো তুমি অনেক ছোট, আর তুমি এখন না কয়েকদিন পর কে, না আমি আমার একটা জিত ছিল আসলে, আমি বললাম না আমি খেলবো। তো আব্বা বললো ঠিক আছে তোমাকে একটা ব্যাট কিনে দিব, আমার মনে আছে শিল ব্যাট, তখন ওটার দাম কত হবে 20 টাকা এরকম, 20-30 টাকা হবে ওই ব্যাটটার দাম। আব্বা আমাকে কিনে দিলেন, তো বললেন যে হ্যাঁ তুমি প্রথম মানে কতখানি কামে বাবা বুঝতেন যে আমাকে কিন্তু প্রথমে কিন্তু টেবিলে উনি খেলা শেখাননি, উনি প্রথমে আমাকে শ্যাডো প্র্যাকটিস করালেন, সেটা হচ্ছে যে যে কোনো ওয়াল অথবা দরজা যেটাই হোক ওটার সাথে আমি বলটা মারছি, বলে বলটা আবার রিটার্ন আসছে, সেটা আবার আমি বলে র্যাকেটে কন্ট্যাক্ট করছে, সেটা আবার আমি দেয়ালে ফিরিয়ে দিচ্ছি, এইভাবে আমরা দুজন প্র্যাকটিস করছি ওয়ালের সাথে। আমি
1: একই জায়গায় ফেলা যায় কিনা,
2: একই জায়গায় ফেলে ও মানে আমি এটা আমার হাতের কন্ট্রোলের জন্য আব্বা করেছে। তো ওই সময় দেখে না সেই বলতে সত্যি 74 সালে আমার বাবার কত আধুনিক মন মানসিকতা ছিল।
1: আপনার বাবাও তো টেবিল টেনিস প্লেয়ার ছিলেন, চ্যাম্পিয়ন ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন,
2: কিন্তু মানে তখন তো এই যুগ ছিল না, মানে এই ইন্টারনেটের যুগ ছিল না। তো উনি কিভাবে এটা বুঝলেন যে এইভাবে খেললে হাতে কন্ট্রোলটা হবে। তা যাই হোক, আমি প্রায় 9 মাস খেলেছি মানে প্র্যাকটিস করেছি। তখন আব্বা যখন দেখলেন যে আমি খুব এটা ব্যাপারে সিরিয়াস, তখন আমার বাসা আব্বা বললেন যে আমাদের ডাইনিং টেবিলটার উপরে আব্বা তখনও আমাদের নেট টেবিল কিনিনি, নেটটাকে আমরা ওই বই দিয়ে নেট বানাতাম। তো আমার আব্বা বলতেন খেলা মানে তোমরা খাওয়া দাওয়ার পরে, আমরা তখন 4 বোন ছিলাম, আমার ভাই হয় মানে আমার ভাই জাস্ট ছোট, 73 তো হয়েছে,
1: বোনদের মধ্যে আপনি সবার ছোট,
2: বোনদের মধ্যে ছোট। আমার আব্বা প্রতিদিন আমরা খাওয়ার পরে খেলতাম, এবার খেলতে খেলতে আব্বা
1: ডাইনিং টেবিলটা হয়ে যেত তখন টেনিস কোর্ট।
2: তারপর আব্বা আমাদের একটা টেবিল কিনে দিয়েছিলেন, তারপর ওই টেবিলে প্র্যাকটিস করলাম। করতে করতে হঠাৎ করে আব্বা একদিন বললেন যে ঢাকাতে প্রেস ক্লাবে একটা টুর্নামেন্ট হবে, তোমরা কি যাবে? তো আমরা বলছি হ্যাঁ যাবো। তখন আব্বা বলছে ঠিক আছে, আব্বা আমাদের 2 বোনকে নিয়ে আসলেন ঢাকায়। ঢাকায় আনার পরে প্রেস ক্লাব ওপেন টুর্নামেন্ট, এটা আমার মনে আছে প্রথমগুলো তো মনে নেই, আমি সেমিফাইনালে আমার খেলা পড়েছে, আমার বোন একদিকে ফাইনালে অলরেডি উঠে গেছে, আর আমি এদিক থেকে সেমিফাইনালে আমার সাথে পড়েছিল নূর নাহার আপা, উনি তখন ডাক্তারি সেকেন্ড ইয়ার কে অথবা থার্ড
1: ইয়ার, অনেক সিনিয়র,
2: তখন কিন্তু জুনিয়ার সিনিয়র ছিল, একটাই শুধু ছিল সিনিয়র, কোনো জুনিয়র ছিল না। তা আমি ওই বড় আপাদের সাথেই খেলতাম, তো আপাকে দেখি তো আমি ভয় পেয়ে গেছি, অত বড় আপার সাথে আমি কি খেলবো। তারপরে আপা মানে একটু নার্ভাস, এত বাচ্চা মেয়ের সাথে আমিও খেলবো। তো প্রথম যাই হোক, খেলতে প্রথম 2 গেমই খেতে আমি হেরে গেছি, মানে বেস্ট অফ 5 ছিল, প্রথম 2 গেম হেরে যাওয়ার পরে তখন আমার আব্বা বললো শুনো তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, তুমি তোমার খেলাটা খেলো। এটা একটু বলতে যে আসলে খেলার সময় অনেক সময় হয় কি আমার অনেক বেশি সিরিয়াস হতে যে নার্ভাস হয়ে যায়, এটা হওয়াটা ঠিক না। তা আব্বা আমাকে বললো তুমি তোমার স্বাভাবিক খেলাটা খেলো, তখন আমি একটু সাহস পেলাম, আমি তখন আবার ঠিক আমার যে খেলাটা সেটা খেলার চেষ্টা করলাম, এবং আল্লাহর অশেষ রহমতে আমি প্রথম 2টা হেরেছি, বাট লাস্ট 3টাই আমি জিতে গেছি, জিতে যেয়ে আমি ফাইনালে উঠে গেলাম। এই যে আমরা 2 বোন 2 দিক থেকে ফাইনালে উঠে, তখন তো খুব হইচই, তখন আমরা সিলেট সাহাজীবাজার থেকে ঢাকার সব মানুষকে হারিয়ে দিলাম, তখন পরের দিন পেপারে 2 বোনের ছবি এবং বড় বোন চ্যাম্পিয়ন হলো, আমি রানার্স আপ হলাম। তা আমার এখন মনে আছে আমার এক ভাইয়ের মনের নাম রফিকুল হাসান, উনি আমাকে তখন আসলে বাচ্চার থেকে বাচ্চা হিসেবে ট্রিট করতো, কারণ 9 বছর বাচ্চাকে আমরা যেমন খুব মনে হয় যে খুব পরিণত, মানে শিশু বলতে মনে হয় শিশু বলা যায় না, এরা এত বুঝে, এবার এদের অ্যাক্টিভিটিস, এতে চলাফেরা, কথাবার্তা
1: অনেক ম্যাচিউর,
2: খুব ম্যাচিউর লাগে। কিন্তু আমরা ওই 9 বছরে আমাকে ওরা কিন্তু আমাকে কাঁধে নিলেন,
1: কাঁধে
2: নিয়ে উল্লাস করছে, একদম পুরা চক্কর দিচ্ছে। তো ওইটা ওই আমার শুরু এখান থেকে। তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, 77 আমি প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম, আমার তখন 12.5 বছর বয়স। এখন বাংলাদেশের ইতিহাসে এখনো 12.5 বছর বয়সে সিনিয়রদের সাথে খেলে চ্যাম্পিয়ন কিন্তু কেউ হয়নি।
1: আরো একটা বিষয় আমি জেনেছি, আপনি সম্ভবত 10 বা 10.5 বছর বয়সে বিদেশে চলে গিয়েছিলেন খেলার জন্য, কোরিয়াতে সম্ভবত এবং নর্থ কোরিয়াতে। ওখানে যাওয়ার পর সর্বকনিষ্ঠ প্লেয়ার আপনি ছিলেন, মানে খুবই আশ্চর্য একটা বিষয় ছিল।
2: আমি ওখানে সবচেয়ে যে আমি প্রথম আমার খেলাটা পড়েছিল ম্যাকাওয়ের সাথে, আমি তাকে বিট করেছিলাম।
1: হ্যাঁ,
2: তখন খুব উত্তেজনা, অত অল্প বয়সে একটা মেয়ে এসে ম্যাকাওকে বিট করেছে। কিন্তু তারপর আনফরচুনেটলি ওই আমার পরবর্তী খেলাটা চাইনিজের সাথে পড়ে, তো চাইনিজ তারপর জানেন যে তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওদের সাথে তো পড়া সম্ভব না।
1: ওখান থেকে তার পড়াশোনা কোথায় ছিল?
2: আমি মানে কোথায় পড়াশোনা শেষ করেছি,
1: পড়াশোনা কিভাবে পাশাপাশি যে পড়াশোনাটা চলল,
2: পড়াশোনাটা তো ছিলই, কিছু তো ক্ষতি হয়েছে, মানে অস্বীকার করার উপায় নাই। কারণ আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই তখন আমি সাউথ কোরিয়াতে, মানে আমার পরীক্ষার সামনে কিন্তু আমাকে খেলার জন্য চলে যেতে হয়েছিল, যার জন্য আমি পরীক্ষাটা দিতে পারিনি।
1: তারপর পরে প্রাইভেট পরীক্ষা দিতে হয়েছে,
2: আমি পরে পড়তে আবার আমি পরীক্ষা দিয়েছি। যাই হোক, আমি লাস্টে আমি মাস্টার্স করেছি সাইকোলজিতে, সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়ে। মোটামুটি পড়াশোনা খারাপ ছিলাম না, কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমার খেলা। মানে আমার আব্বাই দেখলেন যে আসলে পড়াশোনা চাইতে খেলাটাকে আমি বেশি এনজয় করছি। তা আব্বা আমাকে একদিন বলেছেন যে তুমি যেটাই করো সেটা যেন তুমি বেস্ট হও। এই জিনিসটা আমার সবসময় মনে ভিতরে দাগ কেটেছিলাম। মানে আমার আব্বা বাবা মা কখনই আমাদের কোনো কিছু প্রেশার দেননি যে তোমাকে ওটা হতে হবে ওটা হতে হবে, এরকম না। কিন্তু মন থেকে ছোটবেলা থেকে আমরা পড়ি না, বাট এম ইন লাইফ সব সাহায্য আমরা তো পড়েছি ইংলিশে, সবাই কিন্তু বলতো ডাক্তার হবে ডাক্তার হবে। আমিও ওই পড়ে আমিও লিখেছি আমি ডাক্তার, কিন্তু ডাক্তার হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার সেটা তো আমার ছিল না, বললেই তো হবে না। কিন্তু পড়ার জন্য পাশ করার জন্য বলেছে এম ইন লাইফ ডাক্তার।
1: আচ্ছা,
2: এই আর কি,
1: সবাই এটাই লিখতো তখন।
2: হ্যাঁ, তখন হয় এম ইন লাইফ ডাক্তার।
1: কিন্তু এটা তো আপনি পেশা হিসেবে নেননি
2: খেলা,
1: খেলাটা
2: প্রশ্নই উঠে না। আমাদের দেশে এখনো খেলাটাকে পেশা হিসেবে নেওয়ার মতো অবস্থা নাই, বিশেষ করে টেবিল টেনিস। হ্যাঁ, ক্রিকেট ফুটবল এগুলো মোটামুটি ছেলেদের না, মেয়েদেরটা মোটামুটি নেওয়ার মতো, মোটামুটি তাও বলবো না। কারণ ছেলেরা দেখেন, আপনার ছেলেরা ক্রিকেট খেলে যে অর্থ উপার্জন করে সেক্ষেত্রে মেয়েরা কিন্তু সেটা করছে না। ইভেন দো ফুটবলে যে ছেলেরা যেটা পায় অর্থটা, মেয়েরা সেটা পায় না।
1: তখন তো এমন স্পন্সরিং ছিল না,
2: না না, আমাদের সময় কিচ্ছু ছিল না। আমার বাবা সবকিছু আমার জাপান থেকে এনে দিতেন। আমি যে মানে ড্রেসটা পরে খেলতাম, এখনকার সময় একটা জুতার দামই প্রায় 40,000 টাকা, তো সেটা এখন তো অনেকে এটা অ্যাফোর্ড করতে পারে না। তা আমার বাবা মানে অনেক কষ্ট বলছেন, না আমার মেয়ে এত ভালো করছে, সে কিন্তু কষ্ট করে।
1: তার আঙ্কেল তো ফার্স্ট ক্লাস অফিসার ছিলেন,
2: জি জি,
1: যার কারণে সেটা এত অ্যাফোর্ড করা।
2: অনেক বন্ধুদের কাছে আবার হয় কি, আপনি জানেন যে গভর্নমেন্ট অফিসাররা তো স্যালারি তো ওরকম না যে হাই, মানে হায়েস্ট র্যাঙ্কে সবকিছু, কিন্তু স্যালারি তো বাংলাদেশ তখন সে অর্থে ছিল না। কিন্তু আমার প্যারেন্টসের মানে আমার দাদা বাড়ি বা নানু বাড়ির অবস্থা ভালো ছিল, সেখান থেকে বছরে একটা ভালো টাকা পয়সা আমরা পেতাম, তো সেখান থেকে আমরা এনজয় করেছি। তো আব্বা বন্ধুরা এরকম হয়েছে যে আমি খেলছি, অনেক আব্বা তো বলেইনি, কিন্তু সে বলছে তোমার মেয়ে এরকম চ্যাম্পিয়ন, তো মেয়েকে বলো আমরা একটা গিফট করতে চাই, কি নিবে সে। তখন অনেকেই তো কত কিছু বলতো, এটা চাই ওটা চাই, কিন্তু আমি বলতাম আমার জন্য বলবে একটা কেটস নিয়ে আসতে। তখন আমি কেটস আর স্টিগা বাটারফ্লাই, বাটারফ্লাই তখন হাতে গোনা একজনকে দুজন পড়তো আমার সময়। আমি মনে হয় প্রথম দিকে মেয়েদের মতো তো অবশ্যই আমি আর কেউ কখনো বাটারফ্লাই তখন পরে না, অ্যাডিডাস তো চিন্তাই আনতে পারে না। তো সেই সময় আমি অ্যাডিডাস বাটারফ্লাই এগুলো দিয়ে খেলাধুলা করেছি। তো সুতরাং আমি একটা ভালো অবস্থা থেকে আমার জীবনটা পার করেছি আলহামদুলিল্লাহ। কষ্ট আমাকে কখনো ছুঁয়নি,
1: সেই যুদ্ধের সময়টা ছাড়া।
2: হ্যাঁ, যুদ্ধের সময় ওই খাওয়ার কষ্টটা পেয়েছি, আর সেটা ছাড়া আমার বাবা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য যাতে আমরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। আপা এক্সট্রা কাজ করতেন, আমার বাবা গোল্ড মেডেলিস্ট, মানে সব কিছু দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম। জীবনে এই পর্যায়ে এসেও ফিল করিনি যে আমাদের ওই 71-এর ওই খাওয়ার কষ্টটা ছাড়া।
1: এইটা যদি এখন যারা পেশা হিসেবে নিচ্ছে আমাদের ক্রিকেট প্লেয়াররা, আমার মনে হয় ওরা বেশ সচ্ছল, আর নারী ক্রিকেটাররা অনেক এগিয়ে আসছে, কিন্তু ওরা কতটুকু সচ্ছল আসলে এটা যদি বলেন।
2: একটা হয়েছে কি, আমার যেটা মনে হয় মানে এটা অন্যভাবে কেউ যাতে না নেয়, আমি একটা বাস্তব চিত্রটা দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন খেলাধুলো করেছি তখন কিন্তু আমাদের সময় খেলাটা কিন্তু বিভিন্ন ফ্যামিলি যারা আসতেন তারা কিন্তু সবাই খুব সলভেন্ট ফ্যামিলির থেকে আসতেন, এবং দেখা যেত অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি পড়াশোনা করছে, এবং ব্যাকগ্রাউন্ডটা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু
1: খেলাটাকে ভালোবেসে নেশা হিসেবে নিয়ে তারপর আসছে।
2: এই জন্য টাকার দিকে আমাদের কখনো চিন্তা ছিল না যে টাকা ইনকাম করতে হবে, কিন্তু পরবর্তীতে যেসব প্লেয়াররা উঠে এসেছে তারা কিন্তু সবাই খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, যার কারণে হয়েছে কি, একটা কথা তো সত্যি যে নারীর মুক্তি পথ কিন্তু একটা অর্থটা, অর্থটা একটা বড় একটা ব্যাপার। তো আমার মনে হয় যে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যেসব প্লেয়াররা আসে তাদের কিন্তু ওই যে 5,000 মাসের শেষে 5,000 টাকা যদি হয় ওদের ওরা মনে করে এটা অনেক টাকা, কারণ ওই টাকা দিয়ে কিন্তু সংসারটা চলে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, পেটে যখন ক্ষুধা থাকে আপনি কিন্তু আপনার 100% এফোর্টটা কিন্তু আপনি দিতে পারবেন না,
1: ক্রিয়েটিভিটি আসবে না।
2: আপনি যখন, এটা আমাদের দেশে সবচেয়ে সমস্যা, বিদেশে দেখবেন একটা ভালো প্লেয়ারকে কিন্তু বিভিন্ন স্পন্সর করে যে তোমাকে আমি এত টাকা দিব, তুমি সারা বছর খেলবে, তুমি আমার প্রতিষ্ঠান হয়ে খেলবে, বা একটা জার্সি তার নামে থাকবে, নাইকি বলেন এডিডাস আজকে কোথায় চলে গেছে। তো এই ব্র্যান্ডিং আমাদের দেশে নেই, এখনো হচ্ছে না, দুই একজন হয়তো পায়। তো আমাদের সময় তো সেটা ছিল না, আমাদের সময় আমরা ভালোবাসার জন্যই খেলতাম। এখন যারা আসে তারা তো ওই সবাই তো সচ্ছল পরিবার থেকে আসে না, যার কারণে হয় কি এখন যারা খেলছে বেশিরভাগই তো নিডি, তো ওই ওই অর্থ ওই মানে এফোর্টটা ফুল দিতে পারে না, আর যেটুকু দিচ্ছে মনে করো আমি এইটুকু পাচ্ছি এটাই আমার ফ্যামিলিটা বেঁচে যাচ্ছে। নাহলে আজকে দেখেন অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু উঠে এসছে কিন্তু তারা আর্থিকভাবে কিন্তু এখনো তারা স্বাবলম্বী নয়। কিন্তু আমরা খেলাধুলা ছেড়ে দিয়ে আমরা কেউ দেখেন একটা ভালো জব কিন্তু পাইনি সেই সময়, আর যে জবগুলো আমাদেরকে অফার করেছে সেটা আমার স্ট্যাটাসের সাথে যায় না, আমি করি নাই। আমি অনেকে আমাকে বলে যে আপনি কেন কোচিং পেশাটাকে নিলেন না, আমি তখন বলি কোচিং আমাদের দেশে সেই রেসপেক্টই তো না একটা কোচে, আর সেই স্যালারিটা এমন মানে এত কি বলবো মানে এত কম স্যালারির সাথে আমার, আমি যে জীবনযাপন করেছি সেটার সাথে টা আমি নিতে পারবো না। আমি চাই যে চেঞ্জ হোক, একটা কোচ কিন্তু একটা প্লেয়ারকে তৈরি করতে তার যে শ্রম দিতে হয় কিন্তু সেই শ্রম অনুযায়ী তাকে সে পারিশ্রমিক দেওয়া হয় না, সুতরাং এটা বদলানো উচিত, চেঞ্জ হওয়া উচিত।
1: হ্যাঁ চমৎকার। আপনার আমি যেটা দেখছি যে ক্রিকেটে বাংলাদেশে যতটা এফোর্ট দিচ্ছে ফুটবলে কি সেটা দিচ্ছে, বা তার পাশাপাশি টেনিস টেবিল টেনিস এগুলো কি দিচ্ছে বা কেন দিচ্ছে না যদি না দিয়ে থাকে,
2: মানে কারা প্লেয়ার এফোর্ট দিচ্ছে,
1: প্লেয়ারদের প্রতি আমাদের ওইরকম দৃষ্টি কি আছে কিনা?
2: না এখন চেঞ্জ হচ্ছে, আমি যেটা বলেছি, হ্যাঁ আপনি যদি বলেন আমি যখন খেলা শুরু করেছি 1974 সালে আর এখন 2026, আপনি দীর্ঘ বছরে যদি চিন্তা করেন তাহলে আমি বলবো যে খেলার মানটা বেড়েছে ঠিকই, কিন্তু রেজাল্ট যেটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি, সেই রেজাল্টটা এখন ওই পর্যায়ে।
1: ক্রিকেট এগিয়েছে,
2: হ্যাঁ ক্রিকেট এগিয়েছে কিন্তু অন্য অন্য খেলা কিন্তু এগোতে পারেনি। আবার ক্রিকেটেরটাও আপনি চিন্তা করেন যে ক্রিকেটে একটা প্লেয়ার যে পরিমাণ অর্থ উপার্জন করে সেই অনুযায়ী কিন্তু তাদের যে রেজাল্ট আমাদের দেওয়ার কথা, আমরা কিন্তু একটা সব একটা অনেক হয়তো রাগ হতে পারে আমার উপর, বাট আমি এটা বলতে বলি আমি সেটা হচ্ছে যে আমাদের দেশের প্লেয়ারদের একটা সমস্যা হচ্ছে, আমরা যখন একটু কিছু ভালো করি তখন আমাদের কিন্তু আমরা ট্র্যাকলেস হয়ে যাই, আমি কেউ বিপদে চলে যাই অথবা একটু টাকা উপার্জন করার মতো তার মধ্যে একটা ভাব চলে আসে যে আমি কি হয়ে গেছি, আমার অনেক কিছু করে ফেলেছি, যার জন্য আমি সবসময় সাংবাদিক বলেন বা যারা কোনো ভালো প্লেয়ার যারা খেলছে আমি সবসময় বলি যে আপনারা তাকে অবশ্যই উৎসাহিত করবেন, বাট এমন ভাবে উৎসাহিত করবেন না সে মাথাটা নষ্ট হয়ে যায়। সুতরাং একটা মানুষকে অবশ্যই আপনি হাইলাইট করবেন, কিন্তু হাইলাইটটা যেন তাকে এমন বিপদে না নিয়ে যায় যে আমার অনেক কিছু হয়ে গেছে, আমি অনেক কিছু করে ফেলেছি।
1: ক্রিকেটাররা ঠিক আছে, তারপরও আপনার পাচ্ছে স্পন্সরশিপ পাচ্ছে, তারপর আপনার আরো অনেক দিক থেকেই সাপোর্ট পাচ্ছে, ফুটবলাররা কিছুটা পাচ্ছে, কিন্তু এই টেবিল টেনিস অথবা
2: এখনো আগের থেকে আমি বলবো অনেক ভালো করছে। যেমন এখনকার প্লেয়াররা কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানে কোচ হচ্ছে এবং তাদের স্যালারি কিন্তু মোটামুটি ওদের ওদের লেভেল অনুযায়ী ওদের জন্য যথেষ্ট। তো সেটা মনে হয় যে আস্তে আস্তে এটা চেঞ্জ হচ্ছে এবং ভবিষ্যতে আমি মনে করি ভালো হবে।
1: আপনি তো একসময় আবাহনীতেও ছিলেন, আবার জাতীয় যে টেনিস যে ফোরাম ওটাতেও ছিলেন, ওই জায়গাগুলোতে তো আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন।
2: আসলে আমি তো আমি খেলা ছেড়ে দিয়েছি 2022 লেখালেখি করেছে না। আমি তার আগে একটু বলি, আমি যখন অর্গানাইজার হিসেবে আসলাম তখন একটা যে খেয়াল করলাম যে আমি যখন প্লেয়ার ছিলাম আর যারা অর্গানাইজার ছিলেন তখন আমাকে একরকম ভাবে দেখতে, যখন আমি তাদের সাথে এসে কাজ করা শুরু করলাম তারা যেন আমাকে একসেপ্ট করে দিতে পারছিল।
1: ডিলিংস গুলো চেঞ্জ হয়ে গেল,
2: মানে আমার কাছে মনে হলো যে কোথায় যেন একটা আমি গ্যাপ আছে, আমি বাধা পাচ্ছি, আমার মতের সাথে মিলছে না। আমি জানি না কেন এরকম হচ্ছিল। তো যাই হোক, আমি কিছুদিন কাজ করার পরে মনে হলো যে আসলে চ্যাম্পিয়ন হচ্ছে এটা হচ্ছে আমার ক্ষমতায় দক্ষতায়। আর যখন আমি একটা অর্গানাইজার হিসেবে আসছি অনেক ক্ষেত্রে হয় অন্যের তোষামতে আমাকে কেউ আমাকে হ্যাঁ ওনাকে নেন, ওনাকে কে করেন, ওই জায়গা ওখানে দেন, মানে আমাদের দেশে যেটা হয় তো ওটার সাথে আমি আসলে মিসফিট। তো একটা সময় এসে আমি কখনোই এটা এখন আর বলতে চাই না, বলবো না, একটা সময় এসে আমি দেখলাম যে টেবিল টেনিসের সাথে আমার আমি 6 মাস মাত্র ছিলাম, আমি জেনারেল সেক্রেটারি তো অ্যাডহক কমিটিতে ছিলাম, তখন আমি 6 মাসে 6টা টুর্নামেন্ট করেছি। আমার এখনো মনে হয় না কেউ 6 মাসে 6টা টুর্নামেন্ট করতে পেরেছে, কিন্তু তখনই আমার পিছনে যাই হোক কনস্পিরেসি বলেন যেটা বলেন আমাকে সরিয়ে দেওয়ার একটা ব্যাপার ঘটলো। একটা ইলেকশন মানে আপনারা জানেন বাংলাদেশে ইলেকশন নামে কি, আর আমি তো টাকা পয়সা খরচ করবো না, তা কোনো না কোনোভাবে আমি ইলেকশনে হেরে গেলাম, আমি সরে গেলাম টেবিল থেকে 5 বছরের জন্য। পরবর্তীতে যখন আবার আরেকটা টার্ম আসলো তখন আমাকে আবার আরেক ধরনের কনস্পিরেসি শুরু হলো, তখন আমি সেখান থেকে রিজাইন দিলাম। এইভাবে বিভিন্ন কারণে আমাকে 14 বছর টেবিল টেনিস থেকে দূরে সরে থাকতে হলো এখন পর্যন্ত।
1: এটা এটা আমি মনে করি আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে আপনি একজন লিজেন্ডারি প্লেয়ার যাকে আসলে ওখান থেকে যে কোনো উপায়ে আসলে থাকতে পারলেন না আপনি, এটা উচিত ছিল কর্তৃপক্ষকে যে আপনাকে এখানে ইনভলভ রাখা, তাহলে আমার মনে হয় কিছুটা ডেভেলপ করতো। আমার মনে হয় যে এই ক্রীড়া অঙ্গনে এই বিষয়গুলো না থাকাই ভালো, রাজনীতিতে না থাকাই ভালো। আর তাহলে মানুষজন আসলে অনুপ্রেরণা কোথায় পাবে? ভালো প্লেয়াররা যদি আসলে না এগিয়ে আসতে পারে, ভালো কোচ না পায়, ভালো কোচ যারা করবে যারা আছে বা ভালো অর্গানাইজার যারা আছে তাদের যদি মূল্যায়নটা না হয় তাহলে আসলে এগিয়ে যাওয়া যাবে না। আপনার আরেকটা যে বিষয়ে আমি জানি, আমরা দেখেছি, আমি বিশেষ করে 16 বার আপনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং এটা আপনি নিজেও জানতেন না যে 16 বার চ্যাম্পিয়ন হওয়ার পর আপনার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে চলে যাবে। আপনি জানতেন না যে ওখানে রেকর্ড করার জন্য তো আপনি খেলছেন না, কিন্তু সেটা অটোমেটিক্যালি রেকর্ড হয়ে গেছে। এটা জানার পর আপনার অনুভূতিটা কি এবং প্রথম যে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন তার অনুভূতিটা কি?
2: আমি যখন প্রথম চ্যাম্পিয়ন হয়েছে তখন তো বললাম আমার তো 12.5 বছর বয়স, তো অনুভূতিটা নিশ্চয় শেষ এখন তো মনে করতে পারছি না কারণ এত অল্প বয়স, নিশ্চয়ই অনেক আনন্দ হয়েছিল। লাস্ট যখন 2001 যখন আমি চ্যাম্পিয়ন হই তখন আমি ভীষণ খুশি হয়েছিলাম, এই ক্ষেত্রে যে আমার খেলাটা ছাড়তে হবে। এটা একটু মজার কথা বলি, 96 আমার একটা ব্যাকপেন হয়, আমি ইঞ্জুরিতে ভুগি। একটা প্লেয়ারের কথা বলতে গেলে অবশ্যই তার কষ্টের কথাটাও কিন্তু বলতে হয়। আমরা একটা প্লেয়ারকে তো দেখে খুব প্লেয়ার বলতে বুঝি যে সাংঘাতিক একটা জীবন, হ্যাঁ, কিন্তু কিন্তু একটা প্লেয়ারের কিন্তু একটা পিছনে একটা দুঃখের স্মৃতি থাকে। আমি 96 যখন ব্যাক ইঞ্জুরিতে পড়ি তখন 93 তারপর আমি খেলা ছেড়ে দেওয়ার খুব চিন্তা করেছি যে আমি আর পারছি না। তো আমি তারপর কন্টিনিউ যত বছর খেলেছি আমি কিন্তু ভল্টারি ইনজেকশন পুশ করে খেলতাম, প্রতিবার খেলতাম ভল্টারি ইনজেকশন, যেটা আমার শরীরের জন্য অনেক ক্ষতি করেছে, বাট খেলা পাগল মানুষ আমি। তো একসময় হয় 96 যখন আমি চ্যাম্পিয়ন হলাম তখন আমি ডিটারমাইন্ড যে আমি খেলা ছেড়ে দেবো। আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন ইশতিয়াক আহমেদ কারেন, উনি আমাকে তখন প্রথম বললেন যে শোনো লিডা, তুমি খেলাটা ছেড়ো না, তুমি যদি আর কয়েকটা বছর চ্যাম্পিয়ন হতে পারো তাহলে তোমার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাবে।
3: তখন আপনার মাথায় আসলো?
2: আগে নিয়ে চিন্তা করিনি। তারপরে আমি তখন অলরেডি একটু কিছু ওয়েট গেইন করেছি, যেহেতু আমি ভল্টা ইঞ্জেকশন দিতাম, আমাকে কিছু ওষুধ খেতে হতো। তো আমি সুইমিং শুরু, আমি আগে সুইমিং জানতাম না, আমি সুইমিং করা শিখলাম, জিমে যেতাম, ওয়েট লিফটিং করতাম, তারপর সাইক্লিং করতাম, মানে ফিট হওয়ার জন্য। তো তারপরে আমি এর মধ্যে হলো কি, আরো দুই তিনটা ন্যাশন হলো না, তাহলে আরো পিছিয়ে গেলাম। আমি 28 বছর আমার ক্যারিয়ার, বাট আমি এর মধ্যে কিন্তু 4 বছর খেলি নি, খেলতে পারিনি, আর 2 বছর খেলাই হয়নি। তো যাই হোক, যখন 2001 আমি চ্যাম্পিয়ন হলাম, তখন আমি এক, আমার কিন্তু রেকর্ড হবে কি হবে না আমি ওটা নিয়ে চিন্তিত না, বা ওটা নিয়ে না, আমি চিন্তা করছি এই বছর আমি ছেড়ে দেবো খেলা। কারণ মানে চ্যাম্পিয়ন হতে হতে একটা মানসিক চাপ হয়ে যায়, যখন একটা মানুষ একটা মানে একটা জায়গায় সে কি বলে
3: রেসে যখন
2: থাকে, তখন যখন সে চ্যাম্পিয়ন হতেই থাকে, তখন হেরে যাবে সে, সেটা সে মেনে নিতে,
3: ওটা তার মধ্যে কাজ করে।
2: যখন আমার ওইটা হয়েছিল, যখন আমি আমি চ্যাম্পিয়ন হব না, আমি হেরে যাব, আমি তার চাইতে আগেই আমি রিটায়ার করি, কারণ আমি মেন্টাল প্রেশারটা নিতে পারছিলাম না চাপটা। তখন আমি আমাদের আরেকটা শ্রদ্ধেয় হেলালুদ্দিন আহমেদ, উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভাইকে আমি বললাম, ভাইয়া এখন একটু লেখা দেখেন না, একটু আমার রেকর্ডটা হয় কিনা। তখন উনি আমাকে নিয়ে একটা ফিচার লিখলেন এবং গ্রিসের কাছে পাঠালেন সমস্ত তথ্য দিয়ে, তথ্য না আমার সম্পর্কে, যে আমি এত বছর চ্যাম্পিয়ন হয়েছে এত কিছু। তখন ওরা ওখান থেকে জানালেন প্রথম যে হ্যাঁ, এত বছর ডোমেস্টিক কেউ ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়নি, এটা ওয়ার্ল্ড রেকর্ড হতে যাচ্ছে, বাট তোমরা সমস্ত উইকনেস সহকারে আমাদের কাছে পেপার্স পাঠাও। তখন উনি উনি নিজের থেকে সব কিছু, হেলাল ভাই আমাদের ফেডারেশনের তখন ছিলেন সেক্রেটারি, টিপু ভাই আর সৈয়দ ইউসুফ হোসেন ভাই মারা গেছে, দুজনেই মারা গেছেন, আল্লাহ তাদের বেহেশতে বাসী করুক। তো ওনারা সমস্ত পেপার্স আমাকে উইকনেস সহ কিছু করে টরে দিয়ে আমি পাঠালাম, হেলাল ভাই পাঠালেন, এবং তার কিছুদিন পর আমার এই সার্টিফিকেটটা আসলো। ওইটাই তখন হলো ওয়ার্ল্ড,
3: ফিলটা কেমন ছিল যে আপনি গিনেস বুকে রেকর্ড করেছেন এটার?
2: আমি তার আগে বইটা পড়তাম, যখন আমি গিনেস সব, তখন আমি খালি বই পৃষ্ঠে উল্টাতাম, মানে আমার গিনেস রেকর্ডে আমি আব্বাকে দিয়ে বললাম, আব্বা আমাকে একটা বই এনে দাও। আব্বা কাকে দিয়ে বোধহয়, একটা আমার মনে নাই, একটা এই গিনেস রেকর্ডের বই আমাকে নিয়ে আসলাম। তখন আমি খালি উল্টা মানে পৃষ্ঠে উল্টাতাম আর গন্ধ নিতাম যে এই এই বইতে যদি কোনোদিন আমার আমার লেখাটা উঠে, যে ওই নতুন বইয়ের গন্ধটা এমনি যেমন টাকার গন্ধটা অন্যরকম লাগে, তো ওরকম বইয়ের গন্ধটাও সেরকম। আমি নতুন বইয়ের গন্ধ নিচ্ছে আর ভাবতে আমার কবে, আমার কবে এরকম রেকর্ড হবে। তো যখন এই রেকর্ডটা হলো, তখন আমি রাত তখন 1টা বাজে, আমি তখন বিদেশ থেকে ফিরেছি। তো তখন দেখি আমার গার্ড আমাকে একটা খাম দিল, খামের উপরে ওই গিনেস রেকর্ডের সিম্বলটা আছে, ওটা দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা তাহলে ওই সার্টিফিকেটটা। আমি কিন্তু খুলিনি, বাট আমি ওইটা নিয়ে মানে আব্বা আম্মাকে দেখানোর জন্য, আমি আমার আমার চারতলায়, আমার বাসায় লিফ্ট ছিল না, আমি একতলা থেকে চারতলায় আমি যে দৌড়টা দিলাম, আমার মনে হয় 10 সেকেন্ডে বোধহয় আমি চারতলায় পৌঁছে গেছি। এবং তারপরে আমি আমি এটা খুললাম, খুলে তখন এটা দেখলাম, সার্টিফিকেটটা দেখলাম যে ওয়ার্ল্ড রেকর্ড। তো ওই দিন রাতটা আমার কিভাবে কেটেছে আমি জানি না, আব্বা আমার সবাই জেগে আছে, সবাই খুশি। পরের দিন আমি সবাইকে নিউজে জানালাম, তখন আমার বাসায় কন্টিনিউয়াসলি টিভির লোক, পেপার, ইন্টারভিউ, মানে আমি ওই সময় আমি 10 দিন আমার লাইফে কিভাবে কেটেছে আমার মানে বলতে পারবো না, ঠিক যেমন কেটেছে আমার স্বাধীনতা পুরস্কার যখন আমি পাই, ঠিক সেরকম আমার ওই দিনকে মতো দিনগুলো কেটেছে।
3: স্বাধীনতা পুরস্কারটা আসলে অনেক বড় একটা ব্যাপার, জাতীয় ইস্যু, পরে হ্যাঁ ওই জায়গায় আসি। কিন্তু আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এই গিনেস বুক এটাতে যে আপনার নাম চলে আসলো, এটার কি কোনো বেনিফিট আছে ফাইন্যান্সিয়াল?
2: কোনো বেনিফিট, একটা সম্মান।
3: আচ্ছা,
2: যেমন আমি ইউনিসেফে গুডউইল অ্যাম্বাসেডার ছিলাম, ওরা সবাই আমাকে বলতো ওইখানে তুমি তো অনেক টাকা পাও, অনেক টাকা পাও। যে হ্যাঁ অনেক টাকা পাই, কত টাকা পাই জানো? $1 জাস্ট, ওরা $1 দিবে তোমাকে, এটা সুভেনির হিসেবে তুমি রাখতে পারো, কিন্তু এটা কোনো কিছু নাই। আমি সারা জীবন কিন্তু শুধু সোশ্যাল ওয়ার্ক করে গেছি, কোনো বেনিফিট নেই। আমার আব্বা আমাকে বলতেন তুমি আমার গাড়ি পেট্রোল খরচ করে খালি সোশ্যাল ওয়ার্ক করো, যেটা পিছনে তোমার কোনো আর্থিকভাবে তুমি কোনো কিছুই পাচ্ছ না। আমি আব্বা এইটাতেই আমার আনন্দ।
3: আচ্ছা, আর এই খেলোয়াড়ি জীবন থেকে আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট কেমন এসেছে?
2: কিছুই না, জাস্ট পকেট মানি। মানে সে পকেট মানিটা কেমন, আমি 14 বছর, আমি অনেক গর্বের সাথে বলি যে আমি খেলাধুলা করতাম বলি 14 বছর বয়স থেকে আমি কিন্তু আমার প্যারেন্টসের কাছ থেকে $1 নেইনি পকেট মানি। আর আমি যখন যে টাকাটা পেতাম তখন একটা ফার্স্ট ক্লাস গেজেটের অফিসার কাছাকাছি টাকাটা আমি পেতাম, সেটা আমার জন্য হিউজ সেই সময়ের জন্য। আমার জন্য 78-এ একটা মেয়ের কাছে যে ফার্স্ট ক্লাস গেজেট অফিসার হাতে টাকাটা থাকে, তাহলে বুঝেন কি হতে পারে। তখন আমি তখন ক্লাস 7-এ পড়ি, যখন আমি প্রথম ইনকাম করা শুরু করি, 13 বছর ক্রস করে 14 বছর করে হচ্ছে। তখন আমার টিচার ছিলেন একজন, উনি আমাকে বললেন যে তোমাকে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিই। কোথায়? বল জনতা ব্যাংকে। মানে তুমি তো টাকা ইনকাম করো, তো টাকাগুলো আমি তো খেতাম, খুব আমি খুব ফুড হিসাবে খুব খেতে পছন্দ করি। তা আমার প্রতিদিন আমার একটা আলুর চপ, একটা কোক, একটা আইসক্রিম, একটা ফ্রাইড চিকেন, এই সব বিল হতো 10 টাকা। এত কিছু খাওয়া পরও বিল আসতো 10 টাকা। 10 টাকা আসলে মাসে কত আসে?
3: 300 টাকা।
2: আর বাকি থাকতো আমার আরও অনেক টাকা। তো 300 টাকা তখন এলে আমি আব্বাকে মজা করে বলতাম, আব্বা তুমি আমার সাথে যাকে বিয়ে দিবে সে যেন প্রতিদিন আমাকে 10 টাকা করে দিতে পারে, তাহলে আমি সেখানে বিয়ে করবো। আদারওয়াইজ আমি কিন্তু আমি এত খেতে পছন্দ করি, আমাকে 10 টাকা করে দিতে হবে, আমি এতগুলো খাবো। মানে আমার ডিমান্ড ছিল 10 টাকা। তো তারপর আমি করলাম কি, ওই আমার টিচার আমাকে জনতা ব্যাংকে একটা আমার
3: অ্যাকাউন্ট
2: করে দিলাম। আমি প্রথম ডিপোজিট করেছিলাম 100 টাকা, 100 টাকাতে আমি ওই অ্যাকাউন্টটা খুলেছিলাম। ওই আমার সেভিংস শেখা। আমার বাবা আমাকে শিখিয়েছে সবসময় মনে করবে যে তোমার জীবনে ইভিল ডেজ কখনো না কখনো আসতে পারে, তুমি সেটার জন্য সঞ্চয় করো, তুমি অবশ্যই লাইফ এনজয় করো, বাট একটা সেভিংস সবসময় করার চিন্তা করো। আমি সেইভাবেই আমি চলছি।
3: আর এখন আপনার খেলা শেষ করলেন 2001-এ,
2: আমার বাবা চাইতেন না আমি চাকরি করি। মানে আব্বা আমার ক্যারেক্টারটা তো জানতেন, যেহেতু আমি একটু স্পষ্ট কথা বলতে পছন্দ করি, মিথ্যার মানে অনেক কিছু হয় না যেগুলোর সাথে যার জন্য আমি
3: অনেক কিছু কম্প্রোমাইজ
2: করতে পারি না। তা আব্বা বললেন তুমি চাকরি করতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা, যেহেতু তিনিও চাকরি করেছেন, বস যখন তোমাকে একটা কথা বলবে তখন তুমি তো এটা নিতে পারবে না, তুমি করবে কি, তুমি ফাইলটা মুখে পুছে দিয়ে চলে আসবে, আমি চাই না তুমি চাকরি করো। তাহলে কি করবো আব্বা? তুমি বিজনেস করো। তা আমি বিজনেস করো তো অনেক অনেক টাফ, আর কঠিন। তারপর আমি ওই অনেক চেষ্টা চেষ্টা করে আমি কিছু দিন বিজনেস করেছিলাম, বিজনেস করেছিলাম। তারপরে বিজনেস করার থেকে বাবা এই সব কিছু টুকটাক করে করে আমি একটা জমি কিনলাম। আমি কিন্তু বৈষয়িক ছিলাম।
3: আচ্ছা,
2: আমি সব কিছু করেছি, মানে আমার লাইফে আমার আমার অদেখা কিছু নাই।
3: জমিও কিনেছেন?
2: আমি জমি কিনেছি, গাড়ি কিনেছি, এবং আমি আমি যখন যে গাড়িটা আমি চালাতাম, আমি যখন 96-এ যে গাড়িটা আমি চালাই, আমি ফার্স্ট গাড়ি কিনেছি আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি, তখন আমি একটা ফার্স্ট গাড়ি কিনলাম। তখন তো কেউ চিন্তাই করতে পারে না ওই বয়সে একটা মেয়ে গাড়ি কিনবে। আমি গাড়ি কিনলাম, তো তখন সেটাতে এসে ছিল না। তারপর আমি যখন গ্র্যাজুয়েশনটা করলাম তখন আমি এসে গাড়ি কিনলাম। তো এসে তখন জিএল সেলুন ছিল তার নাম, আমার এখনো মনে আছে, জিএল সেলুন কিনলাম। তারপর আমি 97-96-এ আমি কিনলাম হচ্ছে, যাই হোক একটা গাড়ি কিনলাম, সে গাড়িটা ঢাকা শহরে 7টা ছিল মাত্র।
3: আচ্ছা,
2: আমি একটা ব্র্যান্ড নিউ গাড়ি, তখন আমি ওই গাড়িটা কিনলাম। আমার গাড়ির প্রতি খুব ফ্যাসিনেশন ছিল। আমি যেহেতু আমি যেহেতু ইনকাম করতাম যেগুলা পকেট মানে আমি যে উল্টো বললাম যে উল্টাপাল্টা খরচ করতাম না, যে এই সোনা কেনা গহনা কেনা, এগুলোর প্রতি ফ্যাসিনেশন ছিল না। আমার ছিল হচ্ছে গাড়ি আর ঘুরে বেড়ানো।
3: ঘুরে বেরোনি গল্প শুনবো।
2: তারপর ওই গাড়ি কিনলাম, ওই গাড়িটা ঢাকা বললাম যে মানে আমি যখন গাড়িটা চালাতাম সব মানুষ আমার দিকে তাকিয়ে থাকতো, একটা মেয়ে এরকম একটা গাড়ি চালাচ্ছে, অনেক লম্বা গাড়িটা ছিল। তবে এই গাড়িটা নিয়ে আমার অনেক কাহিনী আছে, গাড়িটা নিয়ে আমার অনেক গল্প আছে। আমি একবার বিয়ের জন্য একটা মজা কাটা বলতে পারি?
3: হ্যাঁ শিওর।
2: আমি একটা পাত্র দেখতে গিয়েছিলাম, আমাকে বলা হয়েছিল এখানে আমাকে একজন দেখবে। আমি আসলে যেরকম সেরকম দেখাতে পছন্দ করি, তো আমি একটা ব্যাংকে গিয়েছিলাম। তো আমি লোকটা ভদ্রলোক, উনি ব্যাংকে বাইরে দাঁড়িয়েছিলেন, উনি স্মোক করতেন, উনি দেখছেন দূর থেকে আমি গাড়িটা চালিয়ে আসছি। এবং আমার গাড়িটা দেখে আমি প্রথম মানে প্রথম কথাটাই ছিল ওনার সাথে, যখন আমার বিয়েটা বিয়ে ভেঙে গে যাওয়াটা কেমন হলো, ওনার প্রথম প্রশ্নই ছিল গাড়িটি কেমন নিজে। আমি বলছি জি। আপনি যদি এরকম গাড়ি চালান তাহলে আপনার হাজব্যান্ডকে তো প্লেন চালাতে হবে, প্লেন কিনতে হবে। তখন এই কথাটাই আমাকে ধাক্কা দিল প্রথম, যে মানুষটা প্রথমে একটা আমি যখন তাকে দেখতে এসেছি
3: নেগেটিভ ইমপ্রেশন কাজ করেছে,
2: ওই যে আমি একটা ধাক্কাটা খেলাম। এটা আমি জাস্ট যিনি আমার জন্য প্রস্তাব নিয়ে এসেছিলেন, তোমরা ওই ব্যাংকে গিয়েছিলাম, তো আমি শুধু বসলাম, আমাকে কফি মানে অফার করলেন, কিন্তু আমি আর ওখানে আর বসার মতন আমার মানসিকতা ছিল না, কারণ আমি এমন একটা ধাক্কাটা খেয়েছে। আমি আস্তে করে ওখান থেকে বের হয়ে গেলাম, তখন মনে হলো যে গাড়িটি আমার কালো হয়ে গেল। কিন্তু কেন অ্যাপ্রিসিয়েট করলেন না যে আমি একটা মেয়ে হয়ে এত কষ্ট করে, আমি তো একটু কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনেছি, খারাপ থেকে জমায় জমায় জমায় জমায় আমি
3: আপনার জায়গায় ওই লোকটা হলে তাই করত।
2: হ্যাঁ, একটা মানে এটি হচ্ছে যে একটা পুরুষ মানুষ কখনো একটা মেয়ের সাফল্য দেখতে পারে না, নিতে পারে না, অথচ সেই পুরুষ মানুষটাই চায় তার মেয়ে সর্বোচ্চ ভাবে মানে ডিগ্রি হোক তার এবং প্রতিষ্ঠিত হোক। কত ডিফারেন্ট, মেয়েকে চায় সে প্রতিষ্ঠিত হোক সবার সমাজে সবকিছুতে, আবার ওয়াইফকে চায় সে অনেক নিচে থাকুক। এটা আমাদের সোসাইটিতে হয়ে এসছে, যাই হোক
3: প্র্যাকটিসটা আসলে এখানে ইকুইলিব্রিয়ামটা কাজ করছে না।
2: ওই ওই গাড়িটা নিয়ে আমার খুব মজার কাহিনীটা, এবং আমি 20 বছর ওই গাড়িটা চালিয়েছি, এখানেও খুবই ভালো গাড়ি ছিল। যাই হোক, তারপরে গাড়িটা যখন ছেড়ে দিতে হলো আমি ওই গাড়িটা দেখিনি, আমার চোখে পানি, আমার এত কষ্ট হচ্ছিল, কেন আমার আরেকটা গাড়ি ছিল তখন, আমি দুইটা একসাথে অ্যাফোর্ড করতে পারছিলাম না, শুধু শুধু দুইটা গ্যারেজও আমার প্রবলেম, সবার তো আমার ভাইয়ের গাড়ি, আমার বাবার গাড়ি, সবার গাড়ি, তখন তো এতগুলো গাড়িতে রাখা যায় না, নিজেদের বাড়িতে মতো সম্ভব ছিল না। যাই হোক, ওই গাড়িটা যখন চলে গেল তখন আমার আব্বা একদিন আমাকে বলছেন যে একটু একটু মজা কথা বলি, কারণ সবসময় খেলার কথা বলতে বলতে আমিও আসলে
3: টায়ার্ড হয়ে যাচ্ছি, এই গল্পগুলো ভালো লাগছে।
2: আমার আব্বা একদিন বললেন যে মা তুমি শোনো, তুমি ছেলেরা তোমাকে খুব ভয় পায়। আমি বলছি কেন আব্বা? মানে আমি দেখেছি তোমাকে ছেলেরা খুব ভয় পায়। আমি বলছি এই কথাটা আমাকে সবাই বলে যে আপনাকে দেখলে ছেলেরা ভয় পায়, প্রপোজ করার সাহস পায় না, আপনার এত কিছু দেখে থাকে। তার আব্বা বললেন যে তুমি এক কাজ করো, এখন থেকে বাসে চলো, বাসে যখন চলবে তখন মনে করবে তুমি সাধারণ ঘরে একটা মেয়ে, তোমার তখন ভালো বিয়ের প্রস্তাব আসবে। আব্বা আমাকে আবার সত্যি সত্যি, আমি বললাম কি ওই তখন ওই যে কি বাস, এসি বাস ছিল তখন, একটা নাম ভুলে গেছে, আমি কয়েকদিন এসি বাসে চলাফেরা করা শুরু করলাম, কিন্তু সবাই আমাকে চিনে যেত আর আমার তখন লজ্জা লাগতো যে আমার নিজে গাড়ি থাকতে আমি এখন বাসে।
3: মেট্রো মেট্রো আসছিল মেট্রো ভলভো ছিল,
2: এসি গ্যাস অনেক বছর আগে।
3: আচ্ছা,
2: মানে তখন আমার বিয়ের বয়স তখন
3: মেট্রো রেল না, কিন্তু মেট্রো একটা বাস এসেছিল,
2: মনে নেই,
3: শুরু করেছিল,
2: বিয়ের বয়স হয়ে গেছে তখনও, বাট আমি তো বিয়ের কথা চিন্তাই করি না। যাই হোক, তা আব্বাকে খুশি করার জন্য আমি আসলে ওই বাসে কয়েকদিন চললাম। আব্বা বলছে আব্বা এখনো তো বিয়ের কথা আসছে না, তোমাকে আসবে, তোমাদের সব মানুষ চিনে যায়, চিনলেই তো তোমাকে সে একই তো হলো, যে এই জিনিসটাই হয়েছে মজা।
3: আচ্ছা, তো তাহলে হচ্ছে এখন আপনার বিশেষ করে ট্যুর অনেক বেশি পছন্দ করেন, আপনি খেলা ছেড়ে দেওয়ার পরে লেখালেখিতে ব্যস্ত আছেন এবং ট্যুরে খুব আপনি এনজয় করেন, কতগুলো দেশ ট্যুর করেছেন?
2: আমি আসলে অনেক অনেক
3: এশিয়া তো সবগুলোই ট্যুর করা হয়ে গেছে, খেলা
2: সুবাদে এশিয়া কিন্তু অনেক বড় একটা জায়গা।
3: হ্যাঁ, অনেক বড় জায়গা,
2: তো এশিয়া মোটামুটি আমি এখন আমি মহাদেশ 7টা, তাই না, 7টা মহাদেশে, 5টা মতো হয়ে গেছে আমার, আর দুটা বাকি আছে, আন্টার্কটিকা যাওয়ার ইচ্ছা আছে।
3: আন্টার্কটিকা
2: তো ওটাতে আমি ভয় পাই, কারণ হচ্ছে যে
3: আন্টার্কটিকাতে তো শুধু
2: মজা, আপনার হচ্ছে এত ঢেউ, আমি খুব ইন্টারেস্ট কিন্তু কিন্তু আমি মানে কয়েকটা গল্প শোনার পর আমার খুব ভয় ভয় লাগছে, কারণ আমার যদি আমি সিক হয়ে যাই, ওখানে বলেছে যে আমি যদি মারাও যাই তাহলে ওটা ফিরে না আসা পর্যন্ত আমি ওই মৃত লাশে ওই সে মশিপিয়ে থাকবো। যাই হোক, ওটা না, আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়ায় আল্লাহ শেষ রহমতে আমি অনেক দেশ মানে আমার সৎ মানে সাধ্য মতো, আমি তো আর ওয়ার্ল্ড রেকর্ড করতে চাচ্ছি না, বা আমার ওই এটা নাই যে আমি পরিব্রাজক আমি ওয়ার্ল্ড রেকর্ড করবো, এসব তো না, আমি ঘুরতে পছন্দ করি,
3: এই
2: ঘোরাটা আমার শখ। এটা
3: এখানে কোনো মজার গল্প আছে কিনা এই ট্যুরে
2: ট্যুরে
3: যেটা বেশি মনে হয়?
2: ট্যুরে আসলে আমি যখন যাই ট্যুরে একটা জিনিস আমি খুব বলি, যেহেতু আমি সলো ট্রাভেলার, আমার বেশিরভাগ ক্ষেত্রে আমি একাই ট্যুর করি, তখন আমি খুব রিজার্ভ থাকার চেষ্টা করি, কারণ আমি সেফটি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। তো আমি আগে যখন ঘুরতাম তখন আমি হোটেলে উঠতাম অনেক টাকা খরচ করে, অনেক পরে এসে আমি খেয়াল করলাম যে ততদিনে তো আমি শিখে গেছি, মানে যখন আমি একা ট্রাভেল করা শুরু করলাম তখন আমার অত বয়স না, আর আমি তখন এত ভালো জানতাম না কিভাবে booking.com থেকে হোটেল বুকিং দিতে হয়, কিভাবে হোস্টেল বুকিং দিতে হয়, কিভাবে মানে সব কিছু তাকে অত শিখিনি। পরবর্তীতে যখন শিখলাম তখন হারিয়ে এত টাকা খরচ করেছি হোটেলের পিছনে, এই দিয়ে আমি আরও কত দেশ ঘুরতে পারতাম। তখন থেকে আমি কিন্তু মানে হোটেলে ওঠাটা মানে যেসব জায়গাটা খুব বেশি মানে এক্সপেন্সিভ না সেসব জায়গা হোটেলে উঠি, আর বিশেষ করে ইউরোপে গেলে, যেমন লাস্ট টাইম আমি নিউজিল্যান্ড ঘুরে এসেছি, আমি কিন্তু হোস্টেলে থেকেছি এবং খুবই সুন্দর হোস্টেল, কিচেন, মানে যারা জানে না তারা মনে করে হোস্টেলটা জানে কি জানে, কিন্তু হোস্টেলটা যে এত সুন্দর, আপনার কিচেন থাকে, আপনি নিজে রান্না করে খেতে পারবেন, তারপরে ফ্রি কফি খেতে পারবেন, যে কফিটা আমার এখনো মুখে লেগে আছে, তারপর সবকিছু। কিন্তু আমি তারপর আমি মানুষের সাথে একটু মেলামেশাটা কম করি, যেহেতু আমি একা, আমি আমার মতো করে ঘুরি, আমি সবকিছু যেহেতু আমি যাওয়ার আগে খুব প্ল্যানগুলো করে যাই যে আমি কোথায় কোথায় যাব, আমার ট্যুর প্ল্যানটা থাকে আমার, যার জন্য আমার আমি অনেক ক্ষেত্রে আবার আগে থেকে টিকিট করে যে জায়গাগুলো যাব টিকিটগুলো আমি অনলাইন থেকে করে ফেলি। তো এইসব ক্ষেত্রেগুলো শেখার পরে আমার জন্য অনেক সহজ হয়ে গেছে ঘোরাটা। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আর আমার যে সে শক্তি বা সামর্থ্য যদি আল্লাহ আমাকে দেন, তাহলে আমি যতদিন পারবো আমি ততদিন ঘুরবো। এখন ঘোরাটাই আমার কাছে সবচেয়ে বড় সুখের জায়গা, কারণ আমি আমি কিন্তু লেখালেখি করি।
3: হ্যাঁ, এই সম্পর্কে জানবো।
2: হ্যাঁ, আমি লেখালেখি করে আমার একটা
3: পাঁচটা নাটক নাকি আপনার?
2: আমি পাঁচটা নাটক লিখেছি এবং এটা অন এয়ার হয়েছে, এটা প্রোডাকশন আমার নিজের প্রোডাকশন হাউস থেকে হয়েছে। তারপর আমি এবার 2025 বইমেলা আমার আত্মজীবনীমূলক একটা বই বেরিয়েছে, জীবন জালের এপার ওপার। আর তা এখন আমি আমি আগেও বেশ ভ্রমণ কাহিনী লিখেছি অনেকগুলো।
3: এপার ওপার বলতে এটা কি মানে আপনার খেলোয়াড়ি জীবন তারপরে জীবন এই দুটা নাকি ভ্রমণ?
2: এটা আসলে কি আমি মানে পাঠকদের উপর ছেড়ে দিয়েছি যে যেভাবে নিতে চায়, ঠিক তো অনেক এটা যে যেভাবে নিতে, এটা অনেক বড় একটা কি বলে ভাবনা ভিতরে আছে, এটা জীবন জালে এপার ওপার যে যেভাবে নিতে পারে, এপার এদিকে জীবন আর ওপার তো সৃষ্টিকর্তার কাছে চলে যাওয়ার একটা জীবন পৃথিবী, অন্য এক পৃথিবীতে চলে যাবো আমরা, কিন্তু এইপারে আমরা কি করছি ওপারে যে কি হবে অনেক কিছু এটা মিনিং করে। তো যাই হোক, এখন আমি ভ্রমণ কাহিনী লিখছি, তো ভবিষ্যতে ইনশাল্লাহ ভ্রমণ কাহিনীর উপরে আমার বই বের হবে, এটার উপরে আমি ফোকাস করছি খুব বেশি।
3: আচ্ছা, তার মানে আপনার ফোকাস এখন হচ্ছে ভ্রমণ কাহিনীর উপরে লেখা আর
2: ঘোরা?
3: হ্যাঁ, ঘোরা। আর আর আমাদের যে আজকে দর্শক যারা আছে বা যারা আমাদের সঙ্গে কানেক্টেড আছে শুনছেন, তাদের জন্য অনুপ্রেরণামূলক কোনো কিছু যদি থাকে সেটা আমরা শুনব।
2: আমি একটা কথাই বলতে চাই, আসলে কোনো মানুষই পরিপূর্ণ নয়, প্রতিটা মানুষের জীবনে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, ব্যথা থাকবে, বেদনা থাকবে। জীবনের একটা সময় মানুষ বেশিরভাগ খেতে হয় কি আমরা টিনেজ বয়সে, ১৮ থেকে ১৮-২০ বছর বয়সে আমরা ভুলটা বেশি করি, তা ভুলের পাশাপাশি কিন্তু আবার আমরা শুধরানোর সুযোগও কিন্তু আছে। একটা গাছ কিন্তু যখন দাঁড়িয়ে থাকে সে তখন অনেক স্রোত, কোনো একটা গাছ যদি একটা পানির ভিতরে জন্ম নেয় সেই পানিটাকে অনেক স্রোত সে গাছে পড়তে যায়, কিন্তু গাছটা কিন্তু ঠিকই বেঁচে থাকে। ঠিক তেমনি আমাদের জীবনে অনেক স্রোত আসবে, অনেক বাধা আসবে, মানে বাধা আসবে, সেটাকে ওভারকাম করে আমাদেরকে টিকে থাকতে হবে, আর এই টিকে থাকার নামই হচ্ছে জীবন। সকলভাবে গিভ আপ করা যাবে না। আমাকে সবসময় মনে রাখতে হবে যে এই মানে আমার আজকে দিনটা খারাপ গেছে, কিন্তু ইনশাল্লাহ আগামী দিনটা আমার ভালো যাবে। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হওয়া মানে কি আপনাকে পরিষ্কার করে দিল সব কিছু, এবং আগামী দিনটা একটা ঝকঝকে রোদ্র উঠবে। এই ভাবনা নিয়ে যখন আমরা মানে জীবনটা কাটাবো, তখন আমাদের জীবনের পিছনে সামনে যত মানে যত কষ্ট আসবে বা যত ঝড় ঝাপটা যাই আসুক না কেন, আমরা কিন্তু সেটাকে মেনে নিব এবং সেটাকে ধরে আমরা এগোনোর চেষ্টা করব। সুতরাং আমি সবার ক্ষেত্রে একটুকু বলতে চাই, কোনো কষ্টকেই আপনাকে বড় করে দেখবেন না। আমাদের দেশে এখনকার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সুইসাইড টেন্ডেন্সি, হঠাৎ করে ডিপ্রেশনে মানুষ পড়ে যায়। আজকে আমিও পড়ে যেতে পারি, আমার জীবনে ডিপ্রেশন এসেছিল, সেটা ডিপ্রেশনকে ওভারকাম করে আমি বেঁচে আছি। আর ডিপ্রেশনটাকে ওভারকাম করে আপনাদের বেঁচে থাকতে হবে, কারণ জীবন তো একটাই, আর সে জীবনটাকে আমরা যেন নষ্ট না করি, ভালো থাকার যেন চেষ্টা করি, আর পৃথিবীতে কিছু ভালো কাজ যেন করে যায়। সে ভালো কাজটা যে হতে হবে আমাকে অনেক বড় কিছু হতে হবে তা না, মানুষের জন্য আমরা যেন কিছু করতে পারি। কারণ আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদেরকে আমরা যদি একটু তাদের একটু ভালো কিছু করার যদি তাদেরকে সাহায্য করতে পারি, সে মানুষটা বেঁচে যায়। কিন্তু আমরা সেটা করি না। একটা দুঃখী মানুষকে আরও কত দুঃখ দেওয়া যায় সে চেষ্টা দেখে। এত সুন্দর একটা পৃথিবী, সেটাকে আমরা নিজেরাই ধ্বংস করে দিচ্ছি। আমরা যেন সে ধ্বংস না করি, আমরা যেন জীবনের শান্তি বাকি দিনগুলো আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি, সেটাই সবার কাছে আমার কামনা। এবং আমি চাই আপনার সবাই ভালো থাকার জন্য চেষ্টা করব।
3: অনেক ধন্যবাদ আপা আপনাকে এত সুন্দর করে কথা বলার জন্য। আসলে এত দেশ ঘোরার কারণে এই এত নলেজ আপনি গ্যাদার করেছেন, এবং খেলাধুলা যারা করেন, ভালো খেলোয়াড় যারা, তারা সবসময় শার্প ব্রেন নিয়ে চলাফেরা করেন আমি জানি, এবং পড়াশোনা এবং সব কাজকর্মে খুব ভালো হয়, পরিমার্জিত, পরিশীলিত এবং পরিমিত হয় সব কিছুতেই, তা সেটা আপনার মধ্যেও লক্ষ্য করছি। আর সর্বশেষ প্রশ্ন করব, আপনি অনুপ্রেরণার কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন, সেটা হচ্ছে স্বাধীনতা পদক নিয়ে দুইটা লাইন শুনবো আপনার কাছে, আর কবিতার দুইটা লাইন শুনবো। আপনি আবৃত্তি করেন আমি জানি, তারপর আমি শেষ করবো, সময় খুব অল্প, এর মধ্যেই হয়ে যাবে।
2: মনে আমার কবিতা তো আমি লিখি, আমার মোবাইলে আছে, শুধু মুখস্থ নেই আমার।
3: দুই লাইন,
2: একটা লাইনও মনে নেই এখন।
3: আচ্ছা, তাহলে স্বাধীনতা পদক নিয়ে আমরা,
2: স্বাধীনতা পদকটা আমার সবচেয়ে ভালো লেগেছে, যে আমি যখন এই স্বাধীনতা পদকটা মানে ঘোষণা করা হয় তখন আমি ছিলাম নিউজিল্যান্ড, তখন আমাদের দেশের সাথে তো টাইমের একটা ই আছে, তখন সম্ভবত ওখানে নিউজিল্যান্ডে তখন 10টা অলরেডি বেজে গেছে, তখন আমি
3: স্বাধীনতা পদক নিয়ে আমরা,
2: স্বাধীনতা পদকটা আমার সবচেয়ে ভালো লেগেছে, যে আমি যখন এই স্বাধীনতা পদকটা মানে ঘোষণা করা হয় তখন আমি ছিলাম নিউজিল্যান্ড, তখন আমাদের দেশের সাথে তো টাইমের একটা ই আছে, তখন সম্ভবত ওখানে নিউজিল্যান্ডে তখন 10টা অলরেডি বেজে গেছে, তখন আমি এটা শুনতে, আমি অলরেডি ডিনার শেষ, আমি ঘুমাতে যাবো এরকম।

0: আমি হোল নাইট জেগে আছি, মানে এত খুশি, এত আনন্দ, আমি কাউকে বোঝাতে পারবো না আসলে সে আনন্দের কথা, যে একটা নতুন সরকার এসছে, সে সরকার এসে আমার এক পায় মাসের মধ্যে যে আমাকে মূল্যায়নটা করেছে, মানে এটা মানার যে আমার কাছে অনেক বড় পাওয়া। এবং আসলে আমি এই সরকারের কাছেও কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে মূল্যায়ন করেছেন, আর সবার আগে শুকরিয়া আদায় করছে আল্লাহর কাছে যে উনি আমাকে অন্তত মরণোত্তরটা পেতে হয়নি, আমি জীবদ্দশায় আমি স্বাধীনতা পুরস্কারটা পেয়েছি। মৃত্যুর পরে যে পুরস্কারটা পায় আসলে ওটা আমি মনে করি না, ওটা দেওয়াই উচিত না আসলে। বেঁচে থাকতে যদি মূল্যায়ন হয় সেটাই সবচেয়ে ভালো, তো সেটা আমি পেয়েছি আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আমার জীবনে আসলে আর চাওয়ার মতো কিছু নাই, আর আমি আল্লাহকেই বলি আপনি যদি আমাকে কিছু দেন সেটা হচ্ছে বোনাস, আপনার কাছে আমার আর চাওয়ার কিছু নাই।
1: থ্যাংক ইউ আপা, অনেক সুন্দর বলছেন, শেষ করবো।
0: থ্যাংক
1: ইউ। আমরা আমার যারা শ্রোতা বন্ধুরা আছেন বা দর্শক আছেন, আমার মনে হয় যে আজকের প্রোগ্রামটা আপনাদের ভালো লেগেছে, বা ভালো লাগলে আপনারা প্রচুর এই প্রোগ্রামটা শেয়ার করবেন। আমরা সবসময় বলি ধৈর্য এবং পরিশ্রম, সততা, আত্মবিশ্বাস, কৌশল দিয়ে আপনি এগিয়ে যাবেন, কিন্তু তার মধ্যে আপনাকে কিন্তু আত্মতৃপ্তি থাকতে হবে, আপনি যেটা পাচ্ছেন সেটা নিয়ে তৃপ্ত হতে হবে। আপনার আরও চাই আরও চাই এটা আসলে না করাটাই ভালো। আমাদের লিনোপা যেটা বলছিলেন যে নিজের মধ্যে নিজের সন্তুষ্টি অর্জন যদি থাকে তাহলে আসলে সব কিছুতেই ভালো থাকা যায়। ওই জায়গাটাতে আসলে যদি আমরা চিন্তা না করি তাহলে আমার মনে হয় যে নিজেকে নিয়ে অত দূর যাওয়া যাবে না যতদূর আসলে আপা গিয়েছেন। আপার এই অর্জনগুলো দেখেন খুবই, উনি নিজে গিনেস বুকে ওনার নাম আসবে, এটা উনি নিজে কখনো ওই টার্গেট নিয়ে আগাননি। উনি স্বাধীনতা পুরস্কার পাবেন সেই টার্গেট নিয়ে কখনো আগাননি, কিন্তু উনি এগিয়েছেন ওনার খেলা এবং উনি ভালো করবেন। সব সময় ওনার মনোযোগ ছিল, একাগ্রতা ছিল ওনার কাজে, এই কাজ আজকে ওনাকে এই জায়গায় নিয়ে এসেছে। অতএব আমি আপনাদের সবাইকে বলবো, চলুন আমরা সবাই নিজ নিজ কাজে খুব বেশি মনোযোগী হই, আমাদের অবস্থান, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, সব অবস্থা এমনিতেই পরিবর্তন করে দেবেন আল্লাহ তাআলা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপা আপনাকে আবারও ঢাকা FM 90.4 এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে শেষ করব,
0: আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা শুনছেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনেছেন আমার কথা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আপনাদের কাছে একটাই আমার চাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি
1: ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
4: এই লন।
3: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
5: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: 90.4 FM।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন নাহার। শুরুতেই শিরোনাম। জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে তা ব্যয় করা হবে বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সময় বেঁধে দেয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, মৌলভীবাজারের সমাবেশে তারেক রহমানের আহ্বান। বাজারে চালের দাম ও সরবরাহ বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মন্তব্য বাণিজ্য মন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির প্রেক্ষাপটে তেলের মূল্য হ্রাস, লেবাননে যুদ্ধবিরতির আহ্বান G7 নেতৃবৃন্দের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়লাভ। আজ রাতে কঙ্গো পর্তুগালের এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেয়া হবে না, বরং তা দেশে জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি আজ মৌলভীবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে। কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোনো অভাব হবে না। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে অনেক বড় রাজনৈতিক নেতৃবৃন্দরা দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন, তবে বেগম খালেদা জিয়া দেশের জনগণকে রেখে কোথাও যাননি। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারকে সময় দেয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। আরও শুনুন প্রতিবেদনে।
3: বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নেমে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। অবশ্য সকাল 10:00 পর থেকে শ্রীমঙ্গলে থেমে থেমে বৃষ্টি। দুপুর 1:00 বৃষ্টির মধ্যে মৌলভীবাজার জেলার চায়ের জনপদ শ্রীমঙ্গলে পৌঁছালে সবাই উচ্ছ্বাস জানান। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সাশ্রমিক, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের আর্থিক সাহায্য তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী এক বছরে 40 লাখ ফ্যামিলি কার্ড ও 40 লাখ কৃষক কার্ড দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
4: আগামী এক বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই। বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি আগামী বছর, এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী এক বছর পর্যন্ত 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব।
3: পরে তিনি যান মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে রাজনগর উপজেলার বরাদ্দকৃতদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সেখানে মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য দেন। এরপর সারাদেশে একযোগে আরো 19 উপজেলায় প্রায় 10,000 জনকে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, দেশে স্থিতিশীলতা চায়। এ সময় তিনি বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনারও জবাব দেন।
5: জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার বাস্তবায়ন করতে পারব না।
3: এই সময় প্রতি উপজেলায় 101 শয্যার হাসপাতাল করবে বর্তমান সরকার বলেও জানান তারেক রহমান।
6: এই যে এখন উপজেলা পঞ্চায়েতে 50 শয্যার হাসপাতাল রয়েছে, এই 50 শয্যার হাসপাতালকে এমপি সাহেব যদিও মেডিকেল কলেজ চেয়েছেন এখানে, কিন্তু প্রত্যেক উপজেলা এই মৌলভীবাজ জেলার প্রত্যেকটি কলেজের 50 শয্যার হাসপাতাল আছে উপজেলা করবে, সেটিকে ইনশাআল্লাহ 101 শয্যার হাসপাতাল করবে।
3: এই সময় করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ নতুন স্লোগান দেন সরকার প্রধান।
4: করব কাজ সবার আগে, এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।
3: নেক্সট রিপোর্ট বাংলাদেশ বেতার।
1: আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে জানানো হয় যে কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক আজ বিকেলে পুনরায় শুরু হয়। আরও জানানো হয়, প্রধানমন্ত্রী বলেছেন উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণুজাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন বর্তমানে দেশের 75টি কারাগারে ধারণ ক্ষমতার 1.7 গুণ বন্দী আটক রয়েছে। সালাউদ্দিন আহমদ বলেন বন্দী আবাসন সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার 2, ফেনী জেলা কারাগার 2 এবং খুলনা জেলা কারাগার 2 চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার 2, মাদারীপুর জেলা কারাগার 2, পিরোজপুর জেলা কারাগার 2 শীঘ্রই চালু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। সালাউদ্দিন আহমদ অপর এক প্রশ্নের জবাবে সংসদকে জানান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি বলেন গত 17 ফেব্রুয়ারি থেকে 31 মে পর্যন্ত সারাদেশে 30,744 মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 9,251 মামলা দায়ের করা হয় এবং 9,685 জন মাদক চোরা কারবারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে সংসদকে বলেন বিদেশে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশ অভিবাসীদের বৈধতার সুযোগ বৃদ্ধিতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রম পুনরায় সচল ও গতিশীল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সমন্বিত ও বহুমাত্রিক অ্যাকশন প্ল্যান প্রস্তুতের পরিকল্পনা করছে। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুত রয়েছে। তিনি আজ রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন একটি সংবাদপত্রে চালের বাজারের মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির সত্যতা যাচাই করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন তারা বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখতে পেয়েছেন চালের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন ভোজ্য তেলসহ অন্যান্য পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে এবং বাজারে মূল্য স্থিতিশীল রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি রাষ্ট্রদূতকে একথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারে। জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর, তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব। জহিরউদ্দিন স্বপন আরও বলেন এই দুই লক্ষ্যকে সামনে রেখেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে। চট্টগ্রামে 4 বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার পর লাশ টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আসামি আবির আলী আসামি আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আজ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। 2022 সালের 14 নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নয়ারহাট ওয়াজ মুন্সিবাড়ির বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াতকে হত্যা করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। দেশের পোলট্রি খাতকে আরও আধুনিক, নিরাপদ ও রপ্তানিমুখী করতে দীর্ঘ 18 বছর পর প্রকাশ করা হয়েছে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026। নতুন নীতিমালায় উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, খামার নিবন্ধন, রপ্তানি সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর খামার গড়ে তোলার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্পোরেট খামারের পাশাপাশি গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র ও পারিবারিক পোলট্রি খাতেও আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: দেশের প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস এখন পোলট্রি খাত। ডিম ও মাংসের উৎপাদনের পাশাপাশি প্রায় 60 লাখ মানুষের কর্মসংস্থানেরও উৎস এই শিল্প। খাতটিকে আরো সংগঠিত, নিরাপদ ও টেকসই করতে প্রকাশ করা হয়েছে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026। নীতিমালায় প্রান্তিক খামারিদের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সহজ শর্তে ঋণের সুযোগ, পোলট্রি খাদ্যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার নিরুৎসাহিত করা এবং খামারিদের দোরগোড়ায় সম্প্রসারণ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন শাখার পরিচালক ডক্টর ABM খালেদুজ্জামান,
9: আমাদের প্রান্তিক খামারিরা পোলট্রি পালনে তাদের বড় চ্যালেঞ্জ হলো ডিমের বাচ্চার মূল্যটা সহনীয় পর্যায়ে থাকা, খাদ্যের মূল্য কিভাবে কম করা যায়, এই যে উৎপাদন উপকরণগুলো, এই উপকরণগুলোকে কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এবং পোলট্রি থেকে লাভবান হতে পারে, সে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই নীতিমালায় দিক নির্দেশনা আছে।
8: বিশেষজ্ঞদের মতে নীতিমালাটি পোলট্রি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ বেতারকে জানান 21 পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম।
10: সাম্প্রতিককালে গ্রামীণ পরিবেশে যেই পোলট্রি প্রতিপালন করা হয় সেটা অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এটাকে যদি উৎপাদনশীলতা বাড়ানো হয় এবং ঘরে ঘরে যে পোলট্রি প্রতিপালনটা আবার পুনরুদ্যমে চালনা করা হয়, তাহলে সবচেয়ে সুবিধা হবে যে এটা একটা কম্পিটিশন হবে এবং শহরে ডিম এবং পোলট্রি আমরা পাই এটা বিভিন্ন সোর্স থেকে আসবে এবং তাতে করে পোলট্রির যে দাম বেড়ে যায়, যে সরবরাহ সংকট হয়, এটা থাকবে না।
8: সরকারের আশা, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026 কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের পোলট্রি শিল্প আরো প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী হয়ে উঠবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
7: দেশের প্রত্যেক জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালিসিসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি আজ রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে ডায়ালিসিস সেবা পেতে পারেন সে লক্ষ্যে জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর ডায়ালিসিসের ব্যবস্থা করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের প্রথম বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ড্রিংস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী, জিপিএ 5 না দেখে ছেলেমেয়েদের সৃজনশীলতা কতটুকু অর্জন হয়েছে তা দেখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার। চট্টগ্রামের মাতারবাড়ি বন্দরের কাছে একটি এবং চট্টগ্রাম বন্দরের কাছে আরেকটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা হবে। আজ সচিবালয়ে অর্থনীতি বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভার সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, 600 একরের এই বিশেষ অঞ্চলে বিদেশিদের জন্য করমুক্ত সুবিধা থাকবে। বৈঠকে রাশিয়া ও সৌদি আরব থেকে 55,000 মেট্রিক টন ইউরিয়া সার ও সেশেলস থেকে সালফিউরিক অ্যাসিড তৈরির 15,000 মেট্রিক টন কাঁচামাল কেনার বিষয়েও সিদ্ধান্ত হয়।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, চুক্তিটি কার্যকর না হলে যুক্তরাষ্ট্র আবার বোমা হামলা শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট আজ ফ্রান্সে G7 সম্মেলনের শেষ দিনে বক্তৃতায় একথা বলেন। এদিকে G7-ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ লেবাননেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা আজ ফ্রান্সে অনুষ্ঠিত G7 বৈঠকে বক্তব্যে এই আহ্বান জানান। আগামী শুক্রবার জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান আন্তর্জাতিক আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। G7 নেতারা আরও বলেন, ইরান যুদ্ধের প্রেক্ষিতে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে তাঁরা জ্বালানি সরবরাহ পথে বিকল্প আনবেন। এদিকে ইরানি তেলবাহী বেশ কয়েকটি ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ রেখা অতিক্রম করেছে। আজ ট্যাঙ্কার ট্র্যাকার্সের একটি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এটি ছিল গত 2 মাসে ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ অবসানের একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরের আশা বৃদ্ধির প্রেক্ষাপটে তেলের দাম ক্রমাগত হ্রাস পাচ্ছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম গত মার্চের শুরুর দিকের তুলনায় ব্যারেল প্রতি সর্বনিম্ন $80 নিচে নেমে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার কাঠামোগত চুক্তিকে বিনিয়োগকারীদের স্বাগত জানানোর প্রেক্ষিতে আজ বিশ্বব্যাপী পুঁজিবাজারে চাঙ্গা ভাগ পরিলক্ষিত হয়। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত 11টায় পর্তুগাল ডিআর কঙ্গোর বিপক্ষে খেলবে। ডালাসে রাত 2টায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডা টরেন্টোতে ঘানা পানামার এবং সকাল 8টায় মেক্সিকো সিটিতে উজবেকিস্তান কলম্বিয়ার মোকাবেলা করবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 আলজেরিয়াকে পরাজিত করে শুভ সূচনা করেছে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি হ্যাট্রিক করেন। 38 বছর বয়সী মেসির এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের 200তম ম্যাচ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
13: বুধবার বাংলাদেশ সময় সকাল 7টায় যখন সূর্য উঠছিল বাংলার আকাশে, তখন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির GEHF ফিল্ড অ্যাট অ্যারোহেড স্টেডিয়ামে রচিত হল ফুটবলের মহাকাব্য। বিশ্বকাপের মাঠে নেমেছিলেন ফুটবলের অমর কবি লিওনেল মেসি, মাঠে যার প্রতিটি মুহূর্ত লিখে ছন্দ আর প্রতিটি গোলে লিখা হয় ইতিহাস। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা এক অপূর্ব ফুটবল মহাকাব্য রচনা করল। মেসি বল পায়ে নামতেই মাঠটা জাদুর আঙিনা হয়ে উঠল। 17 মিনিটে প্রথম আঘাত, দুর্দান্ত এক লং রেঞ্জ কাটিং পয়েন্টে তিনি আলজেরিয়ার জাল কাঁপিয়ে দিলেন। স্টেডিয়াম কেঁপে উঠল উল্লাসে। দ্বিতীয়ার্ধে মেসির জাদু আরো তীব্র হয়ে উঠল। 60 মিনিটে রিবাউন্ড থেকে দ্বিতীয় গোল আর 76 মিনিটে দুর্দান্ত মুহূর্ত, বাইরে থেকে বাঁ পায়ের অলৌকিক শটে তৃতীয় গোল, হ্যাট্রিক। লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক। এই 3 গোলের সাথে তিনি বিশ্বকাপের সর্বকালীন সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করলেন। 6টি বিশ্বকাপে খেলে এই কীর্তি, এ যেন ফুটবলের চিরন্তন কাব্য। আলজেরিয়ার যোদ্ধারা সাহসের সাথে লড়েছে, কিন্তু মেসির জাদুর সামনে সব প্রতিরোধ মরুভূমির বালির মতো উড়ে গেছে। বাংলাদেশ বেতার।
7: ক্রিকেট। চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 19 ওভারে 131 রানে অল আউট হয়। জবাবে অস্ট্রেলিয়া 18 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে 133 রান করে। এদিকে ইংল্যান্ডের লিডসে ICC নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে 9 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 77 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 78 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে তা ব্যয় করা হবে, বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, মৌলভীবাজারের সমাবেশে তারেক রহমানের আহ্বান। বাজারে চালের দাম ও সরবরাহ বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্ম পরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির প্রেক্ষাপটে তেলের মূল্য হ্রাস, লেবাননে যুদ্ধবিরতির আহ্বান G7 নেতৃবৃন্দের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে মেসির হ্যাট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়লাভ, আজ রাতে কঙ্গো পর্তুগালের এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। খবর শেষ হলো।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: Destination, Act Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছে
5: কই?
4: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
4: পাবেন
5: কি
4: শান্তি।
6: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
7: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM।

0: সূর্যের খেয়া ভাসছে।
1: You're listening to Taka.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে, পলি কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: ঢাকা এফএম 90.4
5: সারা দেশে
4: সবার সাথে।